بسم الله الرحمن الرحیم, السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, আজ মঙ্গলবার 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 30 জিলকদ 1447 হিজরি, 19 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্র দেবনাথ এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আতার রহমান গাজী। অধিবেশন শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Tuesday, the 5th of Joshto, the 1st of Zilhaz, and May the 19th. The news read by Taslima Omar. First, the headlines. Holy Eid al-Azha will be on 28th May in country, as crescent moon of month of Zilhaz has been sighted. National Economic Council approves annual development program involving 3 lakh crore taka for next fiscal. ADP reflects government's election pledges and long-term reform programs, says Finance Minister. 3-day land service fair begins today. Prime Minister is to inaugurate. RAB to be restructured, amending existing laws, declares Home Minister. Qatar expresses interest to hire 4 categories of workers from Bangladesh. U.S. holds off new attack on Iran at request of Gulf states, says Donald Trump. And visiting Pakistan will resume their second innings batting with victory target of 437 against Bangladesh on 4th day today of second and last test in Sylhet. Now on to the details. The Holy Eid al-Azha will be celebrated in the country on 28th May. The National Moon Sighting Committee revealed the date after its meeting in this regard at the Baitul Mukarram meeting room in the capital yesterday. The meeting was chaired by Religious Affairs Minister Qazi Shahmo Fazal Hussein Kaikobad. It also informed that the counting of the holy month of Zilhaz of 1447 Hijri starts today, as the crescent moon of Zilhaz was sighted in the sky of the country. The National Economic Council NEC has approved the annual development program ADP outlay worth 3 lakh crore taka for the 2026-27 fiscal year, aiming to sustain inclusive economic growth, strengthen infrastructures, enhance social protection, and accelerate climate resilient development. The approval was given at a meeting of the National Economic Council at the NEC conference room at Agargarh in the capital yesterday, with Prime Minister Tariq Rahman in the chair. The new ADP includes a significant number of fresh projects. A total of 1,277 new projects have been proposed from different departments. In addition, 148 projects have been proposed to be included in the PPP cluster and the Bangladesh Change Trust Fund. The proposed ADP includes 1,90,000 crore taka from government funds and 1,10,000 crore taka from foreign loans and grants. Later, Finance Minister Amir Khusru Mahmood Chaudhary, briefing the reporters, said the ADP reflected the electoral commitments and long-term reform agenda of the newly elected government. He said the government's strategy was centered on recovery, transition and reconstruction from a fragile economic condition inherited from the past. As part of that effort, the government has prepared a 5-year roadmap titled 5-year Strategic Framework for Reform and Development, which outlines priorities for economic recovery, institutional reform, and sustainable development. The Finance Minister said the first pillar of the framework focuses on reforming state institutions, expanding judicial and legal services, administrative digitalization, strengthening law enforcement agencies, and modernizing public investment management. He also announced plans to introduce a multi-year public program management system. Amir Khusru Mahmood Chaudhary said the proposed ADP for 2026-27 fiscal year was not limited to infrastructure development, but also aimed at establishing a non-discriminatory society, a sustainable economy, and balanced regional development. Prime Minister Tariq Rahman has asked BNP lawmakers from women reserved seats to prepare themselves to play an effective role in the Jatiya Shongshod. He gave the directive at a meeting with the women MPs at Cabinet Division at the Secretariat in the capital yesterday. Tariq Rahman urged the MPs to develop themselves as competent lawmakers by having a clear understanding of the rules of procedure of the House. The Prime Minister further directed the MPs to stay vigilant so that no one can mislead the public through misinterpretation of religion. He also emphasized increasing engagement with people in their respective constituencies. A three-day Land Service Fair 2026 will begin across the country today. Speaking at a press conference at his ministry yesterday, Land Minister Mizanur Rahman Minu said Prime Minister Tariq Rahman will inaugurate the fair centrally at Bhumi Bhavan at Tejgarh in the capital. The land fairs will begin in every district and upazila across the country following the inauguration by the Prime Minister in Dhaka, he added. The main theme of this year's land fair is citizen-friendly automated land management, secure land and prosperous future. The Land Minister said the main purpose of organizing the fair is to simplify land services, raise public awareness about digital platforms and citizen services, and ensure services reach the grassroots level. Home Minister Salahuddin Ahmed has said the Rapid Action Battalion RAB will be reorganized into a more people-friendly, professional and accountable force. He said this while addressing a program marking the 22nd founding anniversary of RAB at its headquarters in Uttara of the capital yesterday. The Home Minister said the government is considering to amend the existing law governing RAB and even changing the force's current name as part of broader reforms. This is Bangladesh Betar giving you the news. Qatar has expressed strong interest in recruiting workers from Bangladesh in four skilled categories: electricians, plumbers, AC technicians and welding technicians from five designated technical training centers in the country. Qatari Labour Minister Dr. Ali bin Said bin Samik Al-Mari expressed the interest in a meeting with Expatriate Welfare and Overseas Employment Minister Ariful Haq Chaudhry at the Ministry Conference Room in Dhaka yesterday. At the meeting, the Expatriate Welfare and Overseas Employment Minister requested to establish Qatar's visa and medical centres in eight divisional cities of the country to ease the visa and health checking formalities of the workers. Qatar's Labour Minister Dr. Ali bin Samik Al-Mari assured of working cordially to increase his country's visa and medical centres in Bangladesh. U.S. President Donald Trump has said he is holding off a military attack on Iran planned for today at the request of Gulf states as serious negotiations are now taking place. In a post on Truth Social, he said he had been asked to do so by the leader of Qatar, Saudi Arabia and the United Arab Emirates. His comments came after Iran said it submitted a response to the latest U.S. proposal via mediator Pakistan. Trump said he had been informed a deal would be made that is very acceptable to the U.S., adding there would be no nuclear weapons for Iran. But he warned the U.S. would be ready to go forward with a full large-scale assault of Iran on a moment's notice if there was no acceptable deal. Meanwhile, the number of people killed in Israeli attacks on Lebanon since the start of the war has exceeded 3,000, according to health officials. Cricket, and chasing the winning target of 437 runs, visiting Pakistan will resume their second innings batting on fourth day today against Bangladesh in the second and last test match at Sylhet International Cricket Stadium. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Qatar will air the running commentary of the match. Scores so far: Bangladesh 278 and 390, Pakistan 232. Batting, Bangladesh are leading the two-match series 1-0. Finally, weather in Focus Valley till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Dhaka, Tangail, Mamansingh, Kumila and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Holi Eid ul Azha will be on 28th May in country as crescent moon of month of Hijjah has been sighted. National Economic Council approves annual development program involving 3 lakh crore taka for next fiscal. ADP reflects government's election pledges and long-term reform program, says Finance Minister. 3-day land service fair begins today, Prime Minister is to inaugurate. RAB to be restructured, amending existing law, declares Home Minister. Qatar expresses interest to hire 4 categories of workers from Bangladesh. US holds of new attack on Iran at request of Gulf states, says Donald Trump. And visiting Pakistan will resume their second innings batting with victory target of 437 against Bangladesh on fourth day today of second and last test in Sylhet. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna, Khobor Porchi, Abdul Sabur. দেশে আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। 3-দিনব্যাপী ভূমি সেবক মেলা আজ খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে সারা দেশে একযোগে ভূমি সেবা মেলা উদ্বোধন করবেন। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনা থেকে প্রধান অতিথি হিসেবে এতে যুক্ত থাকবেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি থাকবেন। এর আগে এ উপলক্ষে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। মেলা চলাকালীন সময়ে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে পৃথক 2টি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া মেলায় স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ভূমি সেবা বিষয়ক সচেতনতা সৃষ্টিতে প্রতিদিন মেলা পরিদর্শন ও ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হবে। পাশাপাশি ভূমি সেবা ও ভূমি আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজামা প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানির মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় তা দ্রুত সমাধান করা এবং ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সেবা গ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একই সাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় এ উপলক্ষে আগামী 30শে মে থেকে 4ঠা জুন পর্যন্ত 6-দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অধনমিতকরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, লিল্লা বোর্ডিং ও এতিমখানায় উন্নত মানের খাবার বিতরণ, মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনা, বিশেষ রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া মহানগরীর ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ে কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প, পুস্তক প্রদর্শনী, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হবে। মহানগর বিএনপি সভাপতিত্বে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত থাকবেন। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর 45তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক যৌথ প্রস্তুতি সভা গতকাল যশোর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এতে প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে উপজেলা বিএনপি ও যুবদল সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ একটা সময় আমরা সুশাসন থেকে বঞ্চিত হয়েছি। বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। সরকারের কাছে মানুষ পরিবর্তন চাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও নতুন নতুন পরিকল্পনা সামনে নিয়ে আসছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। তিনি গতকাল খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত খুলনা শহরের উন্নয়ন কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, বাল্যবিবাহ নিয়ে পূর্বের তুলনায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রম নিয়ে সরকারি অনেক সংস্থা কাজ করলেও এখনও তা বন্ধ করা সম্ভব হয়নি। তিনি শিশুশ্রম বন্ধ এবং প্রাথমিক শিক্ষা থেকে শিশুরা যেন ঝরে না পড়ে সেজন্য কেসিসির সাথে বেসরকারি সংস্থা সমূহের কাজের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং এজন্য নগরভবনে একটি পৃথক শাখা খোলার পরিকল্পনার কথা বলেন। খুলনা শিশু হাসপাতালের সাবেক আরএমও ডাক্তার এ কে এম মুরশিদুর রহমান টিপুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ খুলনার বয়রা চিলড্রেন ভয়েস স্কুল সংলগ্ন এলাকায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ সংস্থা আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ সরবরাহ করা হবে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। ঝিনাইদহ সদর ও শৌলকুপায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু এবং আরো 7 জন আহত হয়েছেন। গতকাল সদরের মায়াধরপুর এবং শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে মাঠে ধান কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুনকুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের ফুটবল ইভেন্টের বালক বিভাগের প্রথম সেমিফাইনাল খেলায় গতকাল ঝিনাইদহ জেলা দল 109 গোলে যশোর জেলা দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বাগেরহাট জেলা দল টাইব্রেকারে 4-3 গোলে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া বয়রা পুলিশ লাইন মাঠে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনাল খেলায় মাগুরা জেলা দল 6-0 গোলে ঝিনাইদহ জেলা দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল জেলা দল 5-0 গোলে মেহেরপুর জেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে খুলনার ডাবুর মাঠে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় আইকন একাডেমি 2-0 গোলে খুলনা আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। ক্রিকেট। সাতক্ষীরা দেবাড়া উপজেলার উত্তর সখীপুর পিলের মাঠে আটদলীয় ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় আগরদাড়ি ইউনিয়ন ক্রিকেট একাদশ 4 উইকেটে কুলিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটি শুনবেন মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। গানটির কথামালা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহার

0: বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন ইসরাত জাহান লিজার কণ্ঠে। গানটির কথা লিখেছেন ফিরোজ কান্নন।

হয় তিন মিটারে 508 কিলো হার্সে একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন সাইদা আক্তার নীলি, গানের কথা লিখেছেন খান মোস্তফা কামাল, সুর করেছেন শাহ আলম বাদল।

এবারে গানটি সুর করেছেন মীর আব্দুল সাত্তার, গানের কথা লিখেছেন বীরেন্দ্রনাথ বিশ্বাস, শিল্পী এ কে এম শামসুজ্জামান।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিকের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এবারে গিয়েছেন মাহবুবা রওশন রাখি প্রীতি বিশ্বাসের কথায়। এ গানটি সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত সোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: বর্ণালীটি সব শেষে শুনবেন আক্কাস হোসেন বাপ্পির কণ্ঠে গান তৌহিদ হাসান ফারুকী সুরে। আর এই গানটি কথা লিখেছেন অশোক কুমার দেব।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আমেনা লাবণী। দেশে আগামী 28শে মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামোর শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী অর্থ বছরের জন্য 3,00,000,00,000 টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এনইসির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন এডিপিতে বেশ কিছু সংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন দপ্তর থেকে মোট 1,277টি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়। এছাড়া পিপিপি ক্লাস্টার ও বাংলাদেশ চেঞ্জ ট্রাস্ট ফান্ডে অন্তর্ভুক্ত করার জন্য 148টি প্রকল্প প্রস্তাব করা হয়। প্রস্তাবিত এডিপি অনুযায়ী সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে 1,90,000,00,000,000 টাকা এবং অবশিষ্ট 1,10,000,00,000,000 টাকা আসবে বিদেশি ঋণ ও অনুদান থেকে। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এডিপিতে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার উত্তরণ, রূপান্তর ও পুনরুদ্ধারকে কেন্দ্র করে কৌশল প্রণয়ন করেছে সরকার। এর অংশ হিসেবে সরকার সংস্কার ও উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো শীর্ষক 5 বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করেছে, যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। সারাদেশে আজ থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলার মূল লক্ষ্য হল ভূমি সেবার অটোমেশন প্রক্রিয়ার সঙ্গে নাগরিকদের পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা। ভূমিসেবা মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। এছাড়া মেলা প্রাঙ্গণেই নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি গতকাল রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। বাংলাদেশের 5টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরের কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন সামিখ আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের 8টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান। ইরানের বিরুদ্ধে যুদ্ধাবসান নিয়ে গভীর আলোচনা চলমান থাকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর অনুরোধে ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা আজ থেকে স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ তাকে এমন অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠানোর বিষয়ে ইরানের দাবির পর ট্রাম্পের এই মন্তব্য পাওয়া গেল। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে আজ বাংলাদেশের বিপক্ষে 437 রানের জয়ের লক্ষ্যে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: বেশ কিছুদিন প্রচণ্ড তাপদাহের পর আমরা কিন্তু একটু বৃষ্টির ছোঁয়া পেয়েছি, আর বৃষ্টির ছোঁয়া পাওয়া মানে দিনের একটু তাপদাহ থেকে উষ্ণতা ফিরে আসা। আমরা একটু ভালো লাগার জন্য, ভালো থাকার জন্য কতই না চেষ্টা করি। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে পরিবারকে। আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু সফলতার দিকে একদমই এগোতে পারবো না। তাই বন্ধুরা বলছি, যেভাবে হোক যে করেই হোক, আমরা সহ আমরা আমাদের পরিবারের যত্ন নিব এবং সুস্থ থাকব। প্রত্যেকের সুস্থতা কামনা করে এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। রূপালীর ভবনে আজ আমরা রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: চন্দ্রদেবনাথ
0: রয়েছেন, আরও অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। বন্ধুরা এছাড়াও কিন্তু রয়েছেন আপনারা প্রত্যেকেই আমাদের সাথে। আজ অবশ্য চিঠি রয়েছে, তাই মনটা একটু বেশি ভালো। ঠিক কালকের বৃষ্টি যেভাবে আমাদেরকে ছুঁয়ে দিয়েছে মন হৃদয়কে, ঠিক তেমনি আপনারাও চিঠি পাঠিয়ে আমাদেরকে ছুঁয়ে দিয়েছেন। তো তারপরেও যারা এখনো লেখেননি তাদেরকে বলছি, আপনারা লিখে ফেলুন ঝটপট রূপালীর প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানাতে। আর যদি ফোন করতে হয় তাহলে নাম্বারটা কিন্তু সে একই আছে,
1: একদমই তাই, 01974-121970। আজও অপেক্ষায় থাকবো নতুন কোনো বন্ধু যদি আমাদের সাথে যুক্ত হন এই নাম্বারে।
0: আমরা চাই যে নতুন নতুন বন্ধু আমাদের সাথে নতুন নতুন ভাবে যুক্ত হোক। তো যাই হোক, আমি চিঠি পড়ে শোনাচ্ছি। লিখেছেন পান পাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকা গাছে মাঝপাড়া পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সাল, আর তার সাথে রয়েছেন আরো কজন বন্ধু একসাথে আমরা পেয়েছি। এই চিঠির একটাই মজা, অনেকগুলো বন্ধুর একসাথে পাওয়া যায়। লিখেছেন আরো সাথে পরাগমন, কাকরি, প্রকাশ, আলিম, ঝন্টু, মানিক, চকন, তুলি, ইব্রাহিম, রেজাউল, টিউলি, বুলবুল, সীমা, সঞ্জিদা, শেফা, জবা, রজনী এবং কথা,
1: অনেক বন্ধু।
0: হ্যাঁ, সবার কথা একসাথেই বললাম। শুনতে চেয়েছেন কিন্তু যে কোনো দুটো গান, দুটো ছবি লিখেছেন, অপশন দিয়েছেন,
1: যে কোনো একটা শোনাতেই হবে।
0: একটা হচ্ছে চাত্তার জ্যোৎস্না নিশি, এটা হচ্ছে গানের কথা অবশ্য, শিল্পী ছবি হচ্ছে তোমার থেকে ভালোবাসা, এটা আছে কিনা আমরা জানি, তোমার থেকে ভালো আর কি ভালোবাসবে আমাদের, এই কথা বলার গান। আর একটা হচ্ছে সবাই তো সুখী হতে চায়, এটা কিন্তু প্রত্যেকেরই প্রত্যাশা, তাই না? সবাই তো সুখী হতে চায়, সবাই তো ভালোবাসা চাই, ভালোবাসা চাই বলেই আমরা এভাবে একটু বন্ধুদেরকে কাছে পেতে চাই। তো কোন গানটি শোনানো যায়?
1: সবাই তো ভালোবাসা চাই, কারণ আমরাও ভালোবাসা চাই, বন্ধুরাও ভালোবাসা চায়, তাই আমরা এই ছায়াছবি থেকেই গান শোনাই যে সবাই তো ভালোবাসা চায়। ছায়াছবি থেকে শুনবেন রুনা লায়লা, ইন্দ্র কিশোর ও তাদের সঙ্গীদের কণ্ঠে। চলুন শুনে আসি আপনাদের পছন্দের গান।

0: এবার একটু দ্বিধা দ্বন্দ্ব রয়েছে যে সেই মেয়েটা আমাকে ভালোবাসে তো নাকি ভাসে না।
1: আচ্ছা কোন মেয়েটা?
0: সেই মেয়েটা,
1: আচ্ছা,
0: যার মেঘ কালো চুল, হরিণের মতো চোখ, একটা সুন্দর রূপসী কন্যা।
1: আচ্ছা, এটা তো বেশ একটা মানে সে একদম রূপকথার মতো শুনতে, তাই না?
0: হ্যাঁ, তো চমৎকার কথা বলার গান আমরা এখন আপনাদেরকে শোনাবো, যে গানটি নেওয়া হয়েছে আপনারা অনেকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে মৌসুমি ছবি থেকে। শিল্পী খালিদ হাসান মিলু, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন পলাশ কুমার সরকার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974121970। অনুষ্ঠান শুরু, ফোন ইন পর্ব শুরু হওয়ার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই। আজ কিন্তু আমাদের রূপালী আয়োজন চলবে 9:45 পর্যন্ত, কেননা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আজ 10:00 জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবনে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। তার কথা নয় প্রথম বন্ধু কে রয়েছেন?
2: হ্যালো,
1: একটু কথা রাখো। আমরা কথা শোনার জন্য এবং কথা রাখার জন্যই আপনাদের কাছে প্রতিদিন আসি, তাই না? এইবারে পরবর্তী বন্ধু কে আছেন আমরা তার সাথে কথা বলে নি। হ্যালো,
3: হ্যালো।
1: হ্যাঁ, সংযোগ একটু বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধু, আপনি আরো একবার চেষ্টা করুন। তো যে কথাটি বলছিলাম বন্ধুরা, যেহেতু আমাদের আজকের আয়োজন মারার সময়সীমাটা কম, তাই আমরা দ্রুত কথা বলবো, কেমন?
3: হ্যালো,
2: আসসালামু
3: আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
1: ঠিক আছে, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনাতে। পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: খালিশপুর খুলনা থেকে রুবেল বলছিলেন।
1: হ্যাঁ বলুন,
4: আমাকে শোনাবেন মর্যাদা,
1: মর্যাদা
4: ছবি থেকে গান।
1: হ্যাঁ,
4: রুনালালা এবং এন্দ্রকিশোরের কণ্ঠে। গানের শিরোনাম একই আগুন জ্বলে এই মনেতে, কাছে এসে দেখো না।
1: আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে ফায়ার ব্রিগেড খবর দিয়ে তো লাভ নেই, মনে আগুন কিভাবে নেভাবো। ঠিক আছে, এবারে কে রয়েছেন? মনের আগুন তো আমরা নেভাতে পারবো না, তবে আমরা চাই যে আপনাদের এই গানটা শুনি অন্তত মনের জ্বালাটা কমুক, তাই না?
3: একদমই তাই।
1: বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের কে বাংলাদেশ পিতা খুলনা কেন্দ্র থেকে রয়েছি আমরা 01974121970 এই নম্বরটিতে কে রয়েছেন?
3: ওয়ালাইকুম আসসালাম।
5: আমি আঙ্গটা থেকে আরিফ বলতেছি।
1: হ্যাঁ, আরংঘাটা খুলনা, তাই তো?
5: জি জি।
1: হ্যাঁ বলুন।
5: আমি স্বপ্নের বাসর ছবি থেকে একটা গান শুনতে চাচ্ছিলাম, এন্ডোকিশোর আর কনক সাফার কণ্ঠে।
3: আচ্ছা
1: কে আছেন এবারে?
5: ওয়ালাইকুম
1: আসসালাম।
5: কথা বলছি ইসমাইল
1: হোসেন
5: থেকে। কেমন আছেন সবাই?
1: সবাই ভালো, বলুন।
5: আমাকে গান শোনাবেন বলো না কবুল ছবি থেকে, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে, আমার জীবনে তুমি আলো নয়নে।
1: আমার জীবনে তুমি আলো, ঠিক আছে। এবারে কে আছেন? আমরা খুব দ্রুত ফোন নিয়ে ফিরে যাব গানের কাছে।
6: হ্যালো, নমস্কার।
3: নমস্কার,
6: কথা বলতেছি অর্জুন চন্দ্রশীল, তালা ফরিদগঞ্জ এলাকা থেকে।
1: বোঝা যায়নি অর্জুন ভাই, আপনি আর একবার ঠিকানাটা বলুন।
6: কথাটাতে অর্জুন চন্দ্রশীল থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর থেকে।
3: চাঁদপুর?
6: জি জি,
1: হরিগঞ্জ চাঁদপুর, তাই তো?
6: ফরিদগঞ্জ চাঁদপুর,
1: ফরিদ,
6: জি জি, ফরিদগঞ্জ,
3: ফরিদগঞ্জ চাঁদপুর।
1: আচ্ছা ঠিক আছে, এবার অনুরোধে কথাটা বলুন।
6: কথাটাতে অর্জুন চন্দ্রশীল,
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অনুরোধ বলুন।
2: খুব দুঃখিত, আজ 4 বছর খুবই

0: নাম ঠিকানাটা বলুন।
1: নাম ঠিকানা শালিকা মাগুরা থেকে বলছি। শালিকা বক্কর মন্ডল, আবু বক্কর মন্ডল,
0: আবু বক্কর মন্ডল। হ্যাঁ, শালিকা মাগুরা, খড়কুটের এক বাসা বাঁধলাম এইটা। আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে আমাদের এই বন্ধুটি সম্ভবত একটু বয়স্ক। আবু বক্কর ভাই, আপনি একদম কষ্ট নেবেন না, আমরা চেষ্টা করি, আমাদের কাছে ফোন এলে কিন্তু ফোন রিসিভ করি।
2: এবারে কি আছে?
3: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: আপু ভালো আছেন?
2: আমরা সকলে ভালো আছি। কে বলছেন?
3: জি আপু, কথা বলতেছিলাম রাজ মিস্ত্রি। রাজ মিস্ত্রি মোহাম্মদ আব্দুস সামাদ শেখ।
2: জি জি।
3: তোমার
0: আমার প্রেম ছবি থেকে
2: যেকোনো একটি গান।
0: আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আমাদের সংগ্রহে থাকতে শোনাতে। রয়েছেন কে এবারে? ওয়ালাইকুম আসসালাম। পূর্ব চাম্বল?
4: পূর্ব চাম্বল আপু। আপু পূর্ব চাম্বল থেকে বলতেছি, আপনারা কেমন আছেন?
0: জি ভালো।
4: তোমার প্রেমের মিষ্টি কুয়াই জীবন যদি সব।
0: আসলে আপনার গানের তালিকাতে সেদিনও আপনার নাম ছিল, কিন্তু হয় কি অনেক গানের পাশাপাশি আমাদের অনেক তথ্য প্রচার করা মানে প্রয়োজন হয় আপনাদের জন্যই, যার জন্য হয়তোবা আপনার গানটা আমরা সঠিক সময়ে প্রচার করতে পারিনি, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু এই ডাক্তারবাড়ি এবং আপনার নাম এই দুটোই আমি দেখেছি। তো যাই হোক, আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: অবশ্যই চেষ্টা করব।
3: ঠিক আছে,
0: রঙিন
3: ছবি থেকে কেন এলো না?
0: রঙিন রংবাদ, তাই তো?
3: জি জি।
0: আচ্ছা, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তাকে আমি মজা দেখাবো। তো মজা আর দেখানোর প্রয়োজন নেই, আমরা ফিরে যাই গানের কাছে। এবারে কোন গানটি শোনানো যায়?
2: এবারে চন্দনদীপের রাজকন্যা ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে গান শোনাবো। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে নিত্যানন্দ দাদা রায়ের মহল খুলনা থেকে অনুরোধ জানিয়েছিলেন।

0: সুপ্রিয় শ্রোতা, এবার শোনাবো সবার উপরে প্রেম ছায়া ছবি থেকে গান মনির খানের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন লুৎফর জোয়ারদার, পাংশা রাজবাড়ির বন্ধু।
1: হ্যাঁ, এছাড়াও আজকে কিন্তু আমাদের বন্ধু অর্জুন চন্দ্র শীল ফরিদগঞ্জ চাঁদপুর থেকে অনুরোধ করেছিলেন এই একই ছবির গান শোনানোর জন্য। তো চলুন আপনাদের পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি।

প্রিয়শ্রোতা রূপাদিতে সবশেষে আপনাদেরকে শোনাব টাকার চেয়ে প্রেম বড়, এই ছবির গান কুমার বিশ্বজিৎ এবং ডলি সায়ন্তনীর কণ্ঠে শুনতেছে মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনি শিবগঞ্জ বাগমারা বগুড়া থেকে অনুরোধ করেছিলেন।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 536.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবনে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। এখন শুনুন দেশের গান, আর অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলো হার্স FM 106 মেগাহার্স ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, রাজধানীর তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের ভূমি মেলা 2026-এর আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয় এবং এই মেলার উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবনে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে। আজকের এই ভূমি মেলা 2026-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যেমনটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি এবং ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এএসএন সালে আহমেদ। ভূমি সেবা মেলার এবছরের যে প্রতিপাদ্য সেটি হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। মূলত জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমি সেবা পৌঁছে দেয় এবং ভূমি সেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই ভূমি মেলার আয়োজন সেবা মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার ভূমি মন্ত্রণালয়কে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে তার অনেক কিছু বাস্তবায়ন কাজ শুরু করেছে। এরই অংশ হিসাবে ই নাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমি সেবা এবং ডিসিআরফি অনলাইনে পরিষদের মতো সেবাগুলো চালু করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সেবা মেলার মাধ্যমে নাগরিকের হয়রানিমুক্তভাবে নাগরিকরা যেন হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণ করতে পারে এবং এর পাশাপাশি অটোমেটেড ভূমি সেবা সম্পর্কে ধারণা দেওয়া হবে। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা যাচ্ছে। জাতীয় পর্যায়ে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার পক্ষ থেকে 5টি স্টল রয়েছে যে মেলা হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে দেখেছি। এছাড়াও ঢাকা জেলা প্রশাসন কার্যালয় ও মহানগর সার্কেল অফিসগুলোর পক্ষ থেকে আরও 15টি স্টল রয়েছে। প্রতিটি বিভাগ জেলা উপজেলা পর্যায়ে স্থাপন করা হয়েছে 20টি কর ভূমি সেবা স্টল। মেলায় ভূমি সংক্রান্ত স্টলের পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, বিভিন্ন ব্যাংক এবং স্টল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্টল রয়েছে। এসব স্টলে নাগরিকের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধিত সহায়তা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই নাম জারি আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপি সরবরাহ, মজা ম্যাপ প্রদান, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ, অভিযোগ গ্রহণ এবং গণশুনানি সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হবে এবং তখন আবারও আমরা আপনাদেরকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করব। চলুন অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন। এখন আমরা অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 19 মে 2026, 5 জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে 19 মে 2021 থেকে 2026 থেকে 21 মে 2026 পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠেয় ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে।
1: এরই অংশ হিসেবে বাংলাদেশের সকল উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে একযোগে ভূমি সেবা মেলা উদযাপিত হতে যাচ্ছে। একই সাথে বাংলাদেশের সকল উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে একযোগে ভূমি সেবা মেলা উদযাপিত হতে যাচ্ছে। একই সাথে উদ্বোধনের মাধ্যমে আজ যাত্রা শুরু করতে যাচ্ছে ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম।
0: শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানের প্রাক্কালে শ্রদ্ধাবনতির চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, জ্যাট ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণার প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিলেন এবং সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধের ময়দানে সরাসরি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। আজকের দিনে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1952 সালের ভাষা সৈনিক এবং 1971 সালের বীর মুক্তিযোদ্ধাগণকে, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আরও স্মরণ করছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শাহাদত বরণকারী বীর শহীদদের, যাদের মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ।
1: একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণ বর্তমান সরকারের মূল লক্ষ্য, আর এ লক্ষ্য বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার ভিত্তিতে সকল ক্ষেত্রে উৎপাদন, অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের নীতি বাস্তবায়নে এবং জনগণের নিকট সর্বোত্তম সেবা পৌঁছে দিতে ভূমি প্রশাসনের সকল সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
0: শ্রোতৃমণ্ডলী, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে ভূমি প্রশাসন পরিবার আনন্দিত ও গর্বিত।
1: আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ।
0: আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, জাতীয় সংসদের মাননীয় হুইপ, সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ। আরও উপস্থিত রয়েছেন সম্মানিত সিনিয়র সচিব সচিববৃন্দ, হিজ এক্সেলেন্সি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অব ইউএনডিপি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন।
1: এছাড়াও অনলাইনে সরাসরি সংযুক্ত রয়েছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার ভূমিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত সুধীজন।
0: অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,
1: এবং আমি রূপালী মণ্ডল, উপপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানটি একযোগে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
0: সম্মানিত সুধী, অনুষ্ঠানটির মূল পর্ব শুরু করবার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া, ড্রাফটসম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

0: করিম সূরা ইনফিতার আয়াত 6-12। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালক সম্বন্ধে ধোকায় ফেলেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুগঠিত করেছেন ও তোমাকে সুসামঞ্জস্য করেছেন, যে আকৃতিতে চেয়েছেন তিনি তোমাকে গঠন করেছেন? কখনো এমন হওয়া উচিত নয়, কিন্তু তোমরা কর্মফলকে অস্বীকার করছ। অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, সম্মানিত লিপিকার বৃন্দ, যারা জানে তোমরা যা করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব নীতিশ চন্দ্র পাল, জোনাল সেটেলমেন্ট অফিস, ঢাকা।
2: আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওম তৎসত, ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম ভুবর্ষ তৎ সবিত্ব বর্ণম ভর্গদেবস্য ধীমহি ধিয়োজুন প্রচুদয়াত, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ কর্মফল হেতুর্ভু মাতে সংগস্ত অকর্মণি সরলার্থ। শ্রী ভগবান বলেছেন, তোমার অধিকার শুধু কর্তব্য কর্ম সম্পাদনে, কর্মফলের লোপ করার অধিকার তোমার নেই। কর্মফল পাওয়ার উদ্দেশ্যে কাজ করো না, অর্থাৎ নিষ্ঠার সাথে কোন প্রকার লোভ না করে কর্তব্য পালন করাতেই তোমার একমাত্র অধিকার। ওং সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কচ্চিত দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ সকলকে।
3: এই পর্যায়ে পবিত্র রিপিটক থেকে পাঠ করবেন জনাব অঙ্কে যায় রাখায়ন, সহকারী সেটেলমেন্ট অফিসার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।
4: নমস্কার, আমি ত্রিপিটক সূত্র পাঠ করছি। নম তস ভগবত অরহত সম্মাসম বুদ্ধাসা, নম তস ভগবত অরহত সম্মাসম বুদ্ধাসা, নম তস ভগবত অরহত সমসাম বুদ্ধাসা। অনুবাদ, ভগবান অহরত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি। ত্রিপুত বন্দনা, বোধন বন্দামিং দমন বন্দামিং সঙ্গ বন্দামিং অহম বন্দামিং সবদা, দুডিয়ম্পি বোধ বন্দামিং দম বন্দামিং সঙ্গ বন্দামিং অহম বন্দামিং সবদা, তাদিয়ম্পি বোধ বন্দামিং দম বন্দামিং সঙ্গ বন্দামিং অহম বন্দামিক সবদা। অনুবাদ, প্রথম দ্বিতীয় তৃতীয় সর্বদা বুদ্ধ ধর্ম সঙ্গকে শ্রদ্ধা ও ভক্তিপূর্ণতায় বন্দনা করি। মানুষ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে, বহু মানে মাটি, মাটি মানে মা ও নিরন্তর ভালোবাসা। একটি মানচিত্র, একটি দেশ, সবার আগে বাংলাদেশ। সভ্যের সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ফাদার ম্যাক্সওয়েল টমাস, সাধু অগাস্টিনের গির্জা।
5: শুভ সকাল। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করি যেন আমাদের দেশ শান্তি, ন্যায়, সম্প্রীতি ও মানব কল্যাণের পথে এগিয়ে যায়। পবিত্র বাইবেল থেকে পাঠ করছি দ্বিতীয় বিবরণ অধ্যায় 8:7-10। কেননা তোমার পরমেশ্বর প্রভু উত্তম এক দেশ তোমাকে দিয়ে যাচ্ছেন, উপত্যকা পর্বত থেকে নির্গত জলস্রোত, জলের উৎস ধারা ও গভীর জলাশয়েরই এক দেশ, আবার এমন এক দেশ যা গম, যব, আঙ্গুরলতা, ডুমুর গাছ ও ডালিমের দেশ, তেল দেয় জলপাই ও মধুর এক দেশ, এমন দেশ যেখানে অনটনের কোনো চাপ অনুভব না করেই তুমি খেতে পারবে, যেখানে তোমার কোনো বস্তুর অভাব হবে না, এমন দেশ যার পাথর, লোহা ও সেখানকার পর্বত খুঁড়ে তুমি তামা বের করবে, তুমি তৃপ্তির সঙ্গে খাবে এবং তোমার পরমেশ্বর

0: সঙ্গে খাবে এবং তোমার পরমেশ্বর প্রভুকে ধন্যবাদ জানাবে, কারণ তিনি তোমাকে সেই উত্তম দেশ দিলেন। পরম করুণাময় সৃষ্টিকর্তা, আমাদের দেশকে আশীর্বাদ করুন, আমাদের ভূমিকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন এবং আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুন। আমিন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ও শান্তি।
1: সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের সভাপতি, ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ।
2: বিসমিল্লাহ রহমান রহিম। সারা দেশব্যাপী আয়োজিত ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি, বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, সম্মানিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সরকারের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, মিস্টার স্টেফান লিলার রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউএনডিপি ও মিস্টার চ্যাং মিং সিও রিপ্রেজেন্টেটিভ ইডিসিএফ ঢাকা অফিস, কোরিয়া এক্সিম ব্যাংক, দে বোথ আর ভ্যালুড পার্টনার ইন আওয়ার ডেভেলপমেন্ট জার্নি, জুমে অংশগ্রহণকারী মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি স্বাধীন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের পক্ষে আজীবন সংগ্রামের কারণে যিনি আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেছেন, সেই সাথে 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা এখন যে ভূমি ভবনে দাঁড়িয়ে আছি, এটি ভূমির সর্বোত্তম ব্যবহারের এবং কর্পোরেট সংস্কৃতির সংমিশ্রণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা ভূমি মন্ত্রণালয়ের সবগুলো দপ্তরের প্রধান অফিস এই 114 তলা ভবনে অবস্থিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে এই ভবনটির প্রস্তাবনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই ইতিহাসের সাক্ষী হিসেবে তৎকালীন মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আজ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতির জন্য ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও সহৃদয় ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই উপস্থিতির মাধ্যমে আপনি শুধু একটি মেলার উদ্বোধন করছেন না বা আজকের অনুষ্ঠানের গুরুত্ব মর্যাদাই শুধু বৃদ্ধি করছেন না, বরং দেশের কোটি কোটি মানুষের বহুদিনের প্রত্যাশিত একটি মানবিক, আধুনিক ও জবাবদিহিতামূলক ভূমি ব্যবস্থাপনার প্রতি আপনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে ভূমিখাত আর হয়রানি, অনিশ্চয়তা, দুর্ভোগের প্রতীক হয়ে থাকবে না, বরং এটি হবে আমূল পরিবর্তনের মাধ্যমে নাগরিকদের আস্থা, প্রযুক্তি নির্ভর সেবা ও সুশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি ব্যবস্থাপনার সেবাগুলোকে শতভাগ অটোমেটেড করেছে, কিন্তু জনগণ এই সেবাগুলো শতভাগ গ্রহণ করতে পারছে কিনা এ আমাদের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ধাপে ধাপে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলেছি। সেসব কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিতকরণের জন্যই

0: আজকের এই আয়োজন। বর্তমানে ভূমি ব্যবস্থাপনার প্রধান সমস্যা ভূমির নির্ভুল রেকর্ড ও তথ্য ভাণ্ডারের অভাব। সে লক্ষ্যে ভূমি জরিপ ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাইজ করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ প্রযুক্তি নির্ভর রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে সমঝোতা স্মারক ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সারা দেশব্যাপী ডিজিটালাইজড ক্যাডাস্ট্রাল সার্ভে পরিচালিত হবে, ফলে ভবিষ্যতে নির্ভুল, স্বচ্ছ, সময় উপযোগী, পূর্ণাঙ্গ হালনাগাদ তথ্য ভাণ্ডার তৈরির পথ একদিকে যেমন সুগম হবে, সেই সাথে ভূমি সংক্রান্ত মামলার যত হ্রাস পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, দুর্নীতি ও স্বরণমুক্তির একটি আধুনিক ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে আপনার সামনে আমি তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করছি। প্রথমত, ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কার্যক্রম একটি রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতা, সুশাসন ও ট্যাক্সে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। ব্রিটিশ আমল থেকে প্রচলিত সার্ভেল সেটেলমেন্ট প্রশিক্ষণ বর্তমানে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, বন ও রেলওয়ে এই পাঁচটি গুরুত্বপূর্ণ ক্যাডারের কর্মকর্তাদের জন্য পরিচালিত হয়ে আসছে। 1935 সালের সার্ভে ম্যানুয়াল অনুযায়ী এই প্রশিক্ষণে হাতে কলমে ভূমি জরিপ, রেকর্ড ও প্রশাসন বিষয়ে বাস্তব ভিত্তিক শিক্ষা প্রদান করা হয়। দুঃখজনক হল সত্য, এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের জন্য এখনও কোন স্থায়ী ও আধুনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। অতীতে শীতকালীন সময় অস্থায়ী তাবু স্থাপন করে বছরে মাত্র দুইটি অথবা তিনটি কোর্স পরিচালনা করা হত। বর্তমানে গত তিন বছর ধরে ড্যামরাস্তা পরিত্যক্ত একটি জুট মিল, করিম জুট মিল নামে পরিচিত, ভাড়া ভিত্তিক ব্যবহার করে এই প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। এই প্রেক্ষাপটে বলছি, করিম জুট মিলটি ভূমি মন্ত্রণালয়ের নিকট ন্যস্ত করা হলে সেখানে একটি জাতীয় পর্যায়ের ভূমি জরিপ ও প্রশাসন একাডেমি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর মাধ্যমে সারা বছর নিয়মিত এবং আধুনিক প্রশিক্ষণ পরিচালনা করা যাবে। একই সঙ্গে বুনিয়াদী প্রশিক্ষণের সাথে চাকরির শুরুতেই এই বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট পাঁচ ক্যাডারের কর্মকর্তারা আরও দক্ষ, পেশাদার ও বাস্তবমুখী জ্ঞান সম্পন্ন হয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। এছাড়া আধুনিক ও অটোমেটিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তি নির্ভর ভূমি জরিপ ও ভূমি প্রশাসন শীর্ষক প্রশিক্ষণ অত্যাবশ্যক। উন্নত বিশ্বের আদলে ডিজিটাইজ ভূমি ব্যবস্থাপনা চালু করতে হলে সংশ্লিষ্ট জনবলকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করতে হবে। ঢাকার উপকণ্ঠে অবস্থিত করিম জুট মিলের ভূ প্রাকৃতিক পরিবেশ বাস্তবভিত্তিক জরিপ প্রশিক্ষণের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে নদী সংলগ্ন এলাকায় মাঠ পর্যায়ে জরিপ, শিকস্থি পরস্থি জমির এডি লাইন নির্ধারণ সহ বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। অন্যদিকে সরকারি সার্ভেয়ার বা আমিনদের সরকারি কাজের বাইরে দায়িত্ব পালনের সুযোগ না থাকায় ভূমি ও সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণ জনগণকে কোন সেবা দেওয়ার সুযোগ থাকে না, জনগণ এক ধরনের বিপদেই থাকেন। সেক্ষেত্রে প্রস্তাবিত একাডেমিতে বেসরকারি আমিনদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করা হলে দক্ষ মানব সম্পদ তৈরি হবে, যা একদিকে ভূমি বিরোধ হ্রাসে সহায়ক হবে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জনসেবাও বৃদ্ধি পাবে। এমত অবস্থায় জাতীয় স্বার্থে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, যুগোপযোগী ও স্থায়ী ভূমি জরিপ প্রশাসন একাডেমি প্রতিষ্ঠার লক্ষ্যে ড্যামরাস্তা পরিত্যক্ত করিম জুট মিলটি ভূমি মন্ত্রণালয়ের হস্তান্তরের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় ও দূরদর্শী বিবেচনার জন্য বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভূমি ব্যবস্থাপনা দেশের অর্থনীতি, বিনিয়োগ, শিল্পায়ন, নাগরিক সেবা ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। সেই প্রেক্ষাপটে রাজধানী মহানগরী উপকণ্ঠে আরেকটি শিল্পকলকারখানা স্থাপনের পরিবর্তে পরিবেশের কথা চিন্তা করে জাতীয় পর্যায়ের একটি আধুনিক ভূমি জরিপ ও প্রশাসন একাডেমি প্রতিষ্ঠিত হলে দক্ষ মানব সম্পদ গড়ে ওঠার পাশাপাশি জনবন্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হবে, দুর্নীতি ও জনগণের ভোগান্তি হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে সমগ্র দেশবাসী প্রত্যক্ষভাবে এর উপকার গ্রহণ করতে পারবে। এ মর্মে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, দ্বিতীয় বিষয়টি আরেকটু গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে জমি অধিগ্রহণ কার্যক্রম একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই এটিকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করা অপরিহার্য। এ লক্ষ্য অর্জনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হয়েছে। অটোমেটেড ভূমি অধিগ্রহণ সিস্টেম তৈরির কাজ প্রায় শেষ দিকে এবং এগুলো শেষ হলে ক্ষতিপূরণের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এছাড়াও পুরো অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। কিন্তু বর্তমান ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় প্রচলিত যে ল্যান্ড ভ্যালুয়েশন প্রচলিত আছে সেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ ব্যবস্থার কারণে সমাজে বিপুল পরিমাণ কালো টাকা পুঞ্জীভূত হচ্ছে। একই সঙ্গে সরকার যেমন উল্লেখযোগ্যভাবে রাজস্ব হারাচ্ছে, আবার উন্নয়ন বাজেটের একটি বড় অংশ অবাঞ্ছিত হয়ে ব্যয় বা ড্রেনেজ হয়ে চলে যাচ্ছে। ফলে একদিকে প্রকৃত বাজার মূল্য সরকারি মূল্যায়নের মধ্যে বড় ধরনের বৈষম্য তৈরি হচ্ছে, অন্যদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে। যেভাবে ভূমি সভাসমূহ অটোমেটেড করার মাধ্যমে জনগণকে দীর্ঘদিনের ভোগান্তির জটিলতা থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে, ঠিক তেমনিভাবে ল্যান্ড ভ্যালুয়েশন ব্যবস্থারও যুগোপযোগী ও আমূল সংস্কার এখন সময়ের দাবি। এই বিষয়ে কার্যকর ট্যাক্সি পরিবর্তন আনতে আপনার সদয় নির্দেশনা একান্ত প্রয়োজন। সবশেষে জনগণের দুর্ভোগ লাঘবে বর্তমানে প্রচলিত পরিবার ভিত্তিক খতিয়ানের পরিবর্তে প্লট ভিত্তিক খতিয়ান চালু করে অদূর ভবিষ্যতে উন্নত দেশগুলোর অনুসরণে সার্টিফিকেট অব ল্যান্ড ওনারশিপ বা সিএলও সিস্টেম প্রচলনের উদ্যোগ গ্রহণের প্রস্তাব আপনার সম্মুখে সবিনয়ে পেশ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভূমিসভা মেলা 2026 শুধু সেবা প্রদর্শনের আয়োজন নয়, এটি জনগণের সঙ্গে সরকারের প্রত্যক্ষ সংযোগ স্থাপনের একটি অনন্য উদ্যোগ। এই মেলার মাধ্যমে নাগরিকগণ সরাসরি ভূমিসভা সম্পর্কে জানতে পারবেন, তাৎক্ষণিক সহায়তা গ্রহণ করতে পারবেন এবং প্রযুক্তি নির্ভর নতুন নতুন সেবার সঙ্গে পরিচিত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, সংস্কার ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এক নতুন অভিযাত্রা এগিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় ভূমিখাতও একটি যুগান্তকারী পরিবর্তন নিশ্চিতভাবে সাধিত হবে। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মেলার সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, আমার সহকর্মীবৃন্দ, উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসন, প্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম কর্মী এবং অংশগ্রহণকারী সকল নাগরিককে আন্তরিক ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হন। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত সিনিয়র সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ।
2: সুধীমণ্ডলী, এখন ভূমি সেবা বিষয়ক একটি স্লাইড শো প্রদর্শিত হবে, সকলকে উপভোগ করবার জন্য আমন্ত্রণ।

বন্ধুরা, অনুষ্ঠানে এখন স্লাইড শো প্রদর্শন করা হচ্ছে এবং স্লাইড শোর মধ্য দিয়ে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে জনগণের কাছে সহজলভ্য করবার জন্য, আধুনিক করবার জন্য, প্রযুক্তি নির্ভর করবার জন্য যেসব কার্যক্রম পরিচালনা করছে কিংবা পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলোর দেখানো হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ উপস্থিত সুধীবৃন্দ সেগুলো এখানে দেখছেন।

0: সুপ্রিয় সুধীবৃন্দ, এবারে আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক উন্নয়নমূলক কার্যক্রমের উপর নির্মিত একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শিত হবে। সকলকে ভিডিও চিত্রটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
1: জনবহুল দেশ বাংলাদেশ, যেখানে প্রতি ইঞ্চি ভূমি শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন ও ভবিষ্যতের প্রতীক। এই ভূমিকে কেন্দ্র করেই গড়ে ওঠে অর্থনীতি, সমাজ ও নাগরিক অধিকার। শক্তিশালী অর্থনীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমি ব্যবস্থাপনায় ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। খাল খননের পাশাপাশি খাস জমি প্রকৃত ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন কর্মসূচি ছিল তার যুগান্তকারী উদ্যোগ। গ্রাম সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তৃণমূলের ভূমি বিরোধ সহ অন্যান্য বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও করেন তিনি। এই আদর্শকে বেগবান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালে কৃষক পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে 25 বিঘা পর্যন্ত কৃষকদের কৃষি জমির খাজনা মওকুফ করা হয়। এছাড়া অকৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা 1995 প্রণয়ন, অর্পিত সম্পত্তি আইন সংশোধন এবং চর উন্নয়ন ও বসতি স্থাপন কার্যক্রম বাস্তবায়ন করেন। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও স্বচ্ছতা আনতে 1995 সালে তিনি কম্পিউটার বেসড খতিয়ান ও ম্যাপ প্রিন্টিং কার্যক্রম শুরুর মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থাপনার পথে যাত্রা শুরু করেন। সেই ধারাবাহিকতায় আজ land.gov.bd ভূমি সেবা পোর্টাল ও ভূমি অ্যাপের কল্যাণে মিউটেশন, খতিয়ান বা মৌজা ম্যাপের আবেদনের মতো প্রয়োজনীয় বিভিন্ন ভূমি সেবা পৌঁছে গেছে মানুষের হাতের মুঠোয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তির যথাযথ প্রয়োগে সেবাকে সহজ ও জনবান্ধব করা সহ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত উন্মোচনের পথ চলা শুরু হয়েছে। ভূমি সেবার এই রূপান্তরের পথে বর্তমান সরকারের দিক নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।
2: শ্রদ্ধেয় দেশবাসী, ভূমির মালিকবৃন্দ, ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। ভূমি ব্যবস্থাপনা দীর্ঘদিনের জটিলতা যা আমাদের সবাইকে ব্যথিত করে, আগামী দিনে একটি সুন্দর ভূমি মেলার মধ্য দিয়ে ভূমি সেবা সুনিশ্চিত করাই ভূমি মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ধারাবাহিকভাবে আধুনিকায়ন, সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় 61 জেলায় নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপনের কাজ চলমান। জনগণের সাথে যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে সেবা পেতে ও অভিযোগ জানাতে চালু করা হয়েছে ভূমি সেবা হটলাইন 1612, যা সরকারি ছুটি সহ সারা বছরই 24 ঘন্টায় খোলা থাকবে।
3: আগে জমি জমার তথ্য জানার নিগে ভূমি অফিসে বারবার যাওয়া লাগবে, এখন আর যাওয়া লাগবে না। একদিন অনলাইনে দেখলাম 1-6-1-2-2 এই নাম্বারে ফোন করলি জমি জমার সকল তথ্য পাওয়া যায়। তাই আমি আর দেরি না করে ওই নাম্বারে ফোন করে আমার জমি জমার সকল তথ্য জেনে নিলাম। আমার দেহও বাঁচলো, সময়ও বাঁচলো, কাল তো খুবই ভালো কাটলো।
4: বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ভূমি অত্যন্ত মূল্যবান সম্পদ। ভূমির মালিকানা সুরক্ষিত ও হালনাগাদ রাখা সুশাসন, বিনিয়োগ ও রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেমে নামজারি সঙ্গে সঙ্গে খতিয়ান সক্রিয়ভাবে আপডেট হচ্ছে। একের জমি দ্বিতীয়বার বিক্রয় সুযোগ বন্ধ হচ্ছে। এভাবে বিকাশ, নগদ, রকেট সহ মোবাইল ব্যাংকিং চ্যানেলে ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে, যা দুর্নীতি ও হারানি রোধে জোরালো ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যয় অনুযায়ী আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
1: ভূমির তথ্য নির্ভুল ও নিরাপদ করে তুলছে আধুনিক প্রযুক্তি। মানুষের হাতের মুঠোয় সব ভূমি সেবা পৌঁছে দিতে চালু হয়েছে ভূমি অ্যাপ।
2: আমাদের দেশে বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নির্ভুল তথ্য এবং তথ্য ভান্ডারের অভাব। সেজন্য আমরা জিওস্পেশিয়াল প্রযুক্তি, ড্রোন, অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছি। জনসাধারণের সুবিধার কথা ভেবে সারা দেশে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। সবচেয়ে ইউনিক বিষয় হল ভূমি অ্যাপের মাধ্যমে আপনারা নিকটবর্তী ভূমি সেবা সহায়তা কেন্দ্র বা LSFC খুঁজে বের করতে পারবেন। ভূমি উন্নয়ন কর পরিষদ, এবং মিউটেশন আবেদন সহজেই করতে পারবেন নামমাত্র সেবা ফির বিনিময়ে।
5: এরকম একটা সার্ভিস পাওয়ার জন্য এই দেশে অনেক মানুষ রক্ত দিতে, আমার ভাইও মারা গেছে, আমিও বলিছি, কিন্তু এই দেশে সরকারি সার্ভিস এরকম পাবো কোনোদিন ভাবি নাই। তো আজকে আপনাদের এটা দেখা যে আমার বুকটা আশায় বেড়ে গেছে, এর দেশ চাইছিলাম, দেশটা আজকে মনে হয়েছে এরকম একটা দেশ পাইছি, এইরকম একটা দেশ যেন আমরা ধরে রাখতে পারি।
1: ভূমি রেকর্ড নির্ভুল করতে ইউএনডিপির সহায়তায় শতভাগ হোল্ডিং ও খতিয়ান এন্ট্রির কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে 8টি জেলায় পাইলটিং শেষ হয়েছে। রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট সংক্রান্ত মিউটেশন জটিলতাও পেন্টাগ্রাফের মাধ্যমে সমাধান করা হচ্ছে, ফলে বন্ধ হচ্ছে জনহয়রানি। ভূমি মন্ত্রণালয়ের এই যাত্রা কেবল প্রযুক্তির গল্প নয়, এটি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গল্প। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন, ভূমি অ্যাপের সাহায্যে ভূমি উন্নয়ন কর প্রদান, রশিদে থাকা কিউআর কোড স্ক্যান করে তার সঠিকতা যাচাই, 24 ঘন্টা 365 দিন ভূমি সেবা হটলাইন নাম্বার, সারা দেশে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র, এই সব মিলিয়ে ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই ভাবনাকে সামনে রেখে 19 থেকে 21 মে 2026 সারা দেশের উপজেলা জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে ভূমি সেবা মেলা 2026। ভূমি সেবা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বা সেবা পেতে অংশগ্রহণ করুন ভূমি সেবা মেলায়।
0: সকলকে ধন্যবাদ।
6: সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এমপি সাহেব সহ অনুষ্ঠানে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী, প্রতিমন্ত্রীবর্গ, সরকারের সিনিয়র সচিব, সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী এবং আমাদের এই ভূমি মন্ত্রণালয়ের টু ডেভেলপমেন্ট পার্টনার্স আর উইথ আস, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে ভূমির মতো মূল্যবান সম্পদের টেকসই ব্যবহার, সুষ্ঠু সংরক্ষণ এবং পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এই দক্ষ, উদ্ভাবনমুখী ও প্রযুক্তি নির্ভর ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনসাধারণের নিকট সহজ, নির্ভরযোগ্য, সময়োপযোগী ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ভূমির মালিকানা সুরক্ষিত হালনাগাদ রাখা যে কোনো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুশাসন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভূমি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার ও নাগরিক উভয়ই সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি সেবা মেলায় আমরা মনে করি দেশজুড়ে এই যে 3 দিনের আয়োজিত দিনব্যাপী ভূমি সেবা মেলা, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম, অটোমেটিক সেবাসমূহ ও সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত এবং ভূমি সেবা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা ফেলবে বলে আমরা আশাবাদী। বর্তমানে আমরা দ্বিতীয় প্রজন্মের যে মিউটেশন সিস্টেমের মাধ্যমে ভূমি সেবা হিউম্যান টাচের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমিয়ে ফেলার চেষ্টা করছি। মিউটেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড হচ্ছে এবং নতুন হোল্ডিং তৈরি হচ্ছে। মিউটেশন যেহেতু একটি বিচারিক কাজ, তাই বর্তমানে এই মিউটেশনের ক্ষেত্রে ভূমি মালিকদের মূল দলিল যাচাই শুনানোর জন্য মাত্র একবারই উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ডের কাছে আসতে হবে, এর বাইরে ওনারা বাকিটা স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে অটোমেটেড সিস্টেম সকলের কাছে ইতিমধ্যে সমাদৃত হয়েছে। ঘরে বসেই ভূমি অফিসে না যেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি খাজনা দেওয়া যাচ্ছে। বর্তমানে মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে ভূমি উন্নয়ন করসহ সকল ভূমি সেবার ফি পরিশোধ করার ব্যবস্থা আছে। আদায়কৃত সকল অর্থ অটোমেটেড চালান এ চালান মাধ্যমে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এতে দুর্নীতি ও হয়রানি আশানুরূপভাবে কমে এসছে। ভূমি সেবা মেলায় এসে অনলাইনে ভূমিকর প্রদান করে নিজের ভূমি সুরক্ষিত রাখতে আমি সকল সম্মানিত ভূমি মালিক এবং সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারের দিক নির্দেশনা আমরা শুধু সেবাকে অটোমেটেড করে থেমে থাকিনি, এই ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে ভূমি নামের একটি সমন্বিত মোবাইল অ্যাপ চালু করেছি। এই অ্যাপের মাধ্যমে নাগরিকগণ ইতিমধ্যে বিভিন্ন সেবা গ্রহণ করছেন। ভবিষ্যতেও ভূমি সংক্রান্ত সকল সেবা ধাপে ধাপে এই একক অটোমেটেড প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে ভূমিখাতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সেবা প্রদানের গতি ও মান উন্নয়ন ঘটানো অপরিহার্য। ভূমি মন্ত্রণালয় এক্ষেত্রে নাগরিকের সকল চাহিদার প্রতি বিশেষ নজর রেখেছে এবং তাদের দাখিলকৃত যেকোনো অভিযোগ প্রতিকারের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। সম্মানিত নাগরিকগণ, যে কোনো অভিযোগের বিষয়ে সর্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এজন্য আমার জানামতে ভূমি মন্ত্রণালয়ে প্রথমবারের মতো অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম বা কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো অভিযোগ ভূমি মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন তথা জেলা উপজেলা পর্যায়ে ত্বরিত নিষ্পত্তি করা হবে। এজন্য ভূমি মন্ত্রণালয় হতে অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026 ভিত্তিতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ আমি অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী সফটওয়্যারটি উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে জনগণ কোন ধরনের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি অনলাইনে ভূমি বিষয়ক অভিযোগ দাখিল করতে পারবেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে জনগণের অভিযোগের বিষয় গৃহীত ব্যবস্থা SMS এর মাধ্যমে জনগণকে জানানো হবে। এছাড়া মন্ত্রণালয় মাঠ পর্যায়ে যে কোনো কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ হলে তা গুরুত্ব সতর্কতার সাথে বিবেচনা করে নিষ্পত্তির যথাযথ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুধু অভিযোগ গ্রহণ, নিষ্পত্তি বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণই নয়, কর্মকর্তা কর্মচারীদের কাজে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভূমি সেবা পুরস্কার প্রদান নীতিমালা 2025 প্রণয়ন করা হয়েছে, যা নিঃসন্দেহে মন্ত্রণালয়ের সকল স্তর কর্মচারীদেরকে আরও উদ্দীপিত করবে বলে আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী, নাগরিকগণকে সার্বক্ষণিক ভূমি সেবা সহায়তা প্রদান করার জন্য ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার স্থাপন করা হয়েছে, যার নম্বর হচ্ছে 16122। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস হতেও নাগরিকগণ বিভিন্ন সেবা ও পরামর্শ গ্রহণ করছে। ভূমি সংক্রান্ত তাদের যেকোনো জিজ্ঞাসা সাহায্যের জন্য এই কল সেন্টারের কর্মীবৃন্দ ও ভূমি বিষয় বিশেষজ্ঞবৃন্দ 24 ঘণ্টা 365 দিন সার্ভিস দিয়ে যাচ্ছে। এই আমাদের মন্ত্রণালয়ের আরেকটি উল্লেখযোগ্য আমাদের অগ্রগতি আছে, সেটা হল ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতকরণ লক্ষ্যে জিও লোকেশন ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়ন করা। ভূমি মন্ত্রণালয় হতে ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম মোবাইল অ্যাপ ভিত্তিক লাইভ ট্র্যাকিং এর আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা কর্মচারী দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিটি ভূমি সেবা সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত এরিয়া ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান শনাক্ত করা যাবে। একই সঙ্গে অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তাগণের ড্যাশবোর্ডের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করতে পারবেন। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় এই পাইলটিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশা করছি 10 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে পারব এবং এটি যদি আমাদের সাকসেসফুলি আমরা পাইলটিংটা কমপ্লিট করতে পারি তাহলে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সারা দেশে এ ব্যবস্থা গ্রহণ করব। সেটাতে আমাদের যে লোকেশনগুলোতে যতগুলো ভূমি সেন্টার আছে এখানে ওনাদের উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারব। এখানে ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেজিস্ট্রেশনের যে পার্টটা এটা আসলে ল মিনিস্ট্রির আন্ডারে, কিন্তু আমরা যেহেতু জনগণকে সঠিকভাবে জিনিসটা উপস্থাপন করতে পারি না তো অনেক সময় দেখা যায় এই রেজিস্ট্রেশন সংক্রান্ত কিছু জটিলতা আলটিমেটলি এর দায়ভারটা ভূমি মন্ত্রণালয়ে নিতে হয়। এই ব্যাপারে আমরা যৌথভাবে কাজ করে এটা কিভাবে সমাধান করা যায়, স্মুথ রানিং করা যায় এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার মাধ্যমে এই মেলায় প্রদানকৃত যাবতীয় ভূমি সেবা সাফল্যমণ্ডিত হবে এবং এই সুফল দেশের সাধারণ জনগণের কাছে পৌঁছাবে। ভবিষ্যতে ভূমি সেবার মান উন্নয়ন ও সহজীকরণের লক্ষ্যে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা একটি নাগরিক বান্ধব, আধুনিক ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে আবার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভূমি মন্ত্রণালয় পরিবারকে সম্মানিত অনুপ্রাণিত করার জন্য। আমরা এদেশের প্রকৃত মালিক, এদেশের জনগণকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
6: মাননীয় প্রতিমন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য ধন্যবাদ।
0: এখন বক্তব্য প্রদান করবেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি সিনিয়র সচিব, বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, অনুষ্ঠানে আগত বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও সরকারের সচিব ও সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশব্যাপী ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রতি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াকে আন্তরিকভাবে আমি শ্রদ্ধার সঙ্গে, তিনি এই দেশের ভূমি ব্যবস্থার আমূল পরিবর্তন সূচিত করেছিলেন। আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ জনাব বরুণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের গরিব জনসাধারণের মাঝে ভূমি সেবা পৌঁছানোর জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভূমি শুধুমাত্র মানুষের সামাজিক মর্যাদাই বৃদ্ধি করে না, বরং এটি জীবন জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত। সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা রাষ্ট্রের কথামুখে সুশৃঙ্খল ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা। আধুনিক সভ্যতার যুগে ভূমির প্রতিটি একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুপরিকল্পিত ভূমি ব্যবস্থার উপর ভাগ নির্ভরশীল। তাই আমরা আশা করছি মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি এই মন্ত্রণালয় কেড়ে মানুষের অনেক প্রত্যাশা, আমরা জানি এই পথ অনেক কঠিন। আপনি যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ অত্যন্ত সততা নিষ্ঠার সঙ্গে এই কঠিন পথকে অতিক্রম করে এই মন্ত্রণালয় এই ভূমি সেবার মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে তার সকল সম্মান আরো সুপ্রতিষ্ঠিত করবে। আজকে অনেক মাঝে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শেষ করছি, আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ।
0: মাননীয় মন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
6: সম্মানিত সুধী মন্ডলী, ভূমি সেবা বিষয়ক যে কোনো অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে অনলাইনে আবেদন ও আপিলের সুবিধা নিয়ে আজ যাত্রা শুরু করতে যাচ্ছে ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম। এই সিস্টেমে একজন অভিযোগকারী land.gov.bd পোর্টালে লগ ইন করে অভিযোগ দায়ের করতে পারবেন এবং দাখিলকৃত অভিযোগ নিষ্পত্তির বিষয়ে SMS এর মাধ্যমে জানতে পারবেন। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের শুভ উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন করবার জন্য।

0: মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সিস্টেমটির শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য।
1: সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের তিনটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন। প্রকাশনা তিনটি হল ভূমি সেবা মেলা 2026-এর সুভেনির, ভূমি আমার ঠিকানা একটি জনসচেতনতামূলক প্রকাশনা এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026। এ প্রকাশনাসমূহের মোড়ক উন্মোচন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করছি।

0: বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ভূমি সেবা মেলা উপলক্ষে তিনটি প্রকাশনার আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করলেন।
1: আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী।
2: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তাঁর মূল্যবান ভাষণ প্রদান করবেন এবং ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী,

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সারাদেশের ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সারাদেশ থেকে ভূমি মেলায় যারা অনলাইনে সংযুক্ত হয়েছেন, সকল উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম। ভূমি কিংবা জমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা কিংবা খাজনা প্রদান, এইসব বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা যারা আলোচনা করেছেন কম বেশি তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা সকলেই কম বেশি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জেনেছি। আমি আর সেগুলো আবার নতুন করে বলতে চাই না। উপস্থিতিবৃন্দ, যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবাটোয়ার একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেলেও ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে, ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন ঘটতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আরএস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমা খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবামূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে খুব সময় অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে ইনশাল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে, ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা, মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে ও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি, সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকরণ করে জমিজমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং আধুনিকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারাদেশে তিন দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাঁতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, সারাদেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আলবার্ট আইনস্টাইনের একটি তাৎপর্যপূর্ণ উক্তির কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান ওনলি বি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলা বা দেওয়ানি মামলাগুলো পর্যায়ক্রমে নেগোসিয়েশন বা আলোচনা মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিগ্রস্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দৌড় গোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। আমি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। উপস্থিত সুধীবৃন্দ, কৃষি জমির অপব্যবহার সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কৃষি অকৃষি জমি কিংবা এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার এবং ব্যবস্থাপনা নিয়ে হয়তো অন্য একটি ইভেন্টে আমরা আলাপ করতে পারি। তবে আজ থেকে সারা দেশের সকল জেলা উপজেলায় শুরু হওয়া ভূমিমেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন, কারণ মেলায় ইনাম জারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থানকারী সকল কর্মকর্তাবৃন্দের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। আমি এই ভূমি মেলার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে তার প্রেরণা সঞ্চারী দিক নির্দেশনামূলক ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এবার মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
0: আমি বোধহয় খুব সম্ভবত অলরেডি আমার বক্তব্যে বলে ফেলেছি কথাটা। জি, আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত

0: আমরা করতালির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই মেলার শুভ উদ্বোধনকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সুধীমণ্ডলী, এর মধ্য দিয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধনী পর্ব শেষ হল। আপনাদের সার্বিক আন্তরিক সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: বন্ধুরা, ভূমি মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারক রহমান, যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন এবং তার মতেই আমরা আশাবাদী হতে চাই, ভূমি মেলার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার পূরণ হোক, জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হোক এবং ভূমি সেবা মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ রুহুল আমিন ও এস এম আল জোবায়ের, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন এবং এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, ভূমি সেবা মেলা 2026-এর সাফল্য কামনা করে এবং এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা রেখে এই তেজগাঁও ভূমি ভবন থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি জাতীয় পর্যায়ে ঢাকা তেজগাঁও ভূমি ভবনে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা 2026
3: ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বকেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
2: প্রিয় শ্রোতা, এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হল মিডিয়াম ওয়েব 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এরই মাধ্যমে শেষ করতে হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। ছিলাম এতক্ষণ লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং চন্দ্রা দেবনাথ, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতার রহমান গাজী। বেলা 11:59 আমাদের দ্বিতীয় অধিবেশন শুনতে পাবেন এই একই মিটার ব্যান্ডে। শোনার আমন্ত্রণ রইল শুভ সকাল।

সরাসরি সম্প্রচার করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, এরই মাধ্যমে শেষ করতে হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। ছিলাম এতক্ষণ লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতার রহমান গাজী। বেলা 11:59 মিনিটে আমাদের দ্বিতীয় অধিবেশন শুনতে পাবেন এই একই মিটার ব্যান্ডে। শোনার আমন্ত্রণ রইল, শুভ সকাল।

বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং লুবনা হাজরা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীতা চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিরোধ ও জনদুর্ভোগ লাঘবে বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে কাজ করছে। তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে ভূমি ভবন প্রাঙ্গণে সারা দেশে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে বিচারাধীন মামলাসমূহের অধিকাংশই ভূমি সংক্রান্ত এবং এসব মামলা নিষ্পত্তির ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, আগামী দিনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এ ধরনের মামলা কমিয়ে আনার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহারে ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার লক্ষ্যে যেসব দিক নির্দেশনা রয়েছে তা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি মন্ত্রণালয়ের ৩টি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরে প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করেন। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পরিস্থিতিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারে মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি গতকাল রাজধানী উত্তরার র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। সবার আগে বাংলাদেশ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা জানান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন শামিক আল মাররি গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারে ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু চামড়া সংরক্ষণে সারাদেশে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ বিতরণ, চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণ সুবিধা এবং বিসিক চামড়া শিল্পনগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত টাস্কফোর্স এসব তথ্য নিশ্চিত করেছে। টাস্কফোর্স আরও জানায়, একই সঙ্গে কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বাড়াতে মাংস শ্রমিক ও মসজিদের ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নেন। ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রে দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাওয়ার পর ট্রাম্প যুদ্ধ বন্ধে সম্মত হন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান ৪৩৭ রানে জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ২ উইকেটে ৯২ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ২ উইকেটে ৯২। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনবেন বিকেল 3:05। এসো আরবি শিখি ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান শুনবেন বিকেল 3:30। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীতা অনুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে দুপুর 12:30। রবীন্দ্রসঙ্গীত অশোক সাহার কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:20। লালনগীতির অনুষ্ঠান অচিন পাখি সন্ধে 6:10 শুনতে পাবেন। এছাড়া লালনগীতি শুনবেন মোহাম্মদ আব্দুল বারীর কণ্ঠে দুপুর 12:40। বাউলিয়ানা চরণ কবিদের গান নিয়ে অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:30। এছাড়া FM 88.8 MHz NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। আগামীকাল 20 মে 2026 তারিখ বুধবার সকাল 10টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই একই দিনে বেলা 2টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন চৌকি গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান দুটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, আমাদের কি শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সাকেরা বানু। দেশে আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররমের সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, আড়াই মাস বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, এরই মধ্যে সাধারণ মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। প্রত্যেকটি মানুষই কর্ম করে খেতে চায়, তার জন্য ক্ষেত্র, সময় ও সুযোগ করে দিতে হবে। বিগত সরকার বিভিন্ন জায়গায় প্রকল্প বরাদ্দ দিয়েছে ঠিকই, কিন্তু তারা কোনো কাজ করে যায়নি। তারা মানুষের সম্পদ ধ্বংস করেছে, কিন্তু বিএনপি সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করতে চায়। তিনি গতকাল খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের আলকা রেলগেট হতে দামোদর রেলগেট পর্যন্ত 500 মিটার সড়ক HBB করণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আলী আজগর লবি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সরকার সবার আগে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির হাত থেকে বাঁচতে হলে সবাইকে একযোগে সৎভাবে কাজ করতে হবে। এছাড়া আমার নির্বাচনী এলাকায় কোনো প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না। দেশের নদী নালা খাল পুকুর ভরাট হয়ে গেছে, এগুলো খনন করা হলে কৃষকদের উন্নয়ন ঘটবে, কৃষকদের উন্নয়ন হলে দেশের অর্থনীতি মজবুত হবে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রকল্প কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছড়ানো এবং সঠিকভাবে সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। খুলনার রূপসা থানা চত্বরে গতকাল এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে মাদক ও অনলাইন জুয়া থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর হাট ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ পরিকল্পনা এবং ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের চাঁদাবাজি, জাল টাকা ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল প্রশিক্ষণপ্রাপ্ত 25 জন নারীর মধ্যে ব্যবসা সহায়তা চেক বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এই সহায়তা চেক বিতরণ করেন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল মাগুরা সদর উপজেলা চত্বরে শুরু হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় মোট 15টি স্টল খোলা হয়েছে। এসব স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, কৃষি যন্ত্রপাতি, পরিবেশ বান্ধব চাষাবাদ পদ্ধতি ও কৃষি উদ্ভাবন বিষয়ে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। একটি ভ্রাম্যমান আদালত গতকাল মেহেরপুরের গাংনী উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে কয়লার পরিবর্তে জ্বালানি কাঠ ব্যবহার করার অপরাধে ইটভাটার মালিকের কাছ থেকে 1,50,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন। এদিকে অপর একটি আদালত গতকাল যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে এলপিজি গ্যাসে ওজনে কম দেওয়ার অপরাধে ব্যবসায়ীদের কাছ থেকে 1,08,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা ও খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে 77,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। খেলার খবর, ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার খুলনা অঞ্চলের ফুটবল ইভেন্টের বালক বিভাগের প্রথম সেমিফাইনাল খেলায় গতকাল ঝিনাইদহ জেলা দল 1-0 গোলে যশোর জেলা দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বাগেরহাট জেলা দল টাইব্রেকারে 4-3 গোলে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এছাড়া বয়রা পুলিশ লাইন মাঠে একই টুর্নামেন্টের বালিকা বিভাগের প্রথম সেমিফাইনাল খেলায় মাগুরা জেলা দল 6-0 গোলে ঝিনাইদহ জেলা দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল জেলা দল 5-0 গোলে মেহেরপুর জেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

সাবিনা ইয়াসমিনের কণ্ঠে দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অশোক সাহা।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী নাহিদ সুলতানা। প্রথম গানটির কথামালা সাজিয়েছেন নাসির হায়দার।

0: নাহিদ সুলতানার কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুখানি লালন গীতি মোহাম্মদ আব্দুল বারীর কণ্ঠে।

দুখালের আলমগীতি শুনলেন মোহাম্মদ আব্দুল বারীর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

আল্লাহ পাকে শুনি হামদ শুনলেন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন মেলা একটা ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: জ্যৈষ্ঠের এই তপ্ত দুপুরে আপনাদের মনে একটু শীতলতার ছোঁয়া দিতে আমরা চলে এসেছি বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গ নিয়ে, যেখানে রয়েছে আপনাদের পছন্দের বিভিন্ন ছায়াছবির গান, আপনাদের অনুরোধের গান। আর আজ পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি আসমাউল হুসনা,
1: আমি অনামিকা কুণ্ড,
0: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার। আর বন্ধুরা, আপনারা তো রয়েছেনই, আর আপনাদের পছন্দের বা অনুরোধের গানগুলো জানানোর জন্য আপনাদেরকে অনুরোধ করব ফোন ইন পর্বে অংশগ্রহণ করার জন্য। ফোন নম্বরটি জানিয়ে দেই,
1: 0197412 1970 এই নম্বরে।
0: ঠিক তাই, এই নম্বরটিতে আপনাদের সাথে সরাসরি কথা হয়ে যাবে। তো আর কথা নয়, চলে যাব অনুষ্ঠানের মূল আয়োজনে, বন্ধুদের পছন্দের গান শোনাবো। প্রথমেই কোন গানটি রয়েছে?
1: প্রথমে রয়েছে স্ত্রীর স্বপ্ন ছায়াছবি থেকে গান। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনিক দাস, প্রেস ক্লাব খুলনা থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন।
0: তো বন্ধু, চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। এবারের গানটি আপনাদেরকে শোনাবো বাবা কেন চাকর, এই ছায়াছবি থেকে মিতালী মুখার্জি ও কুমার সুজয়ের কণ্ঠে। গানটি শুনতে যেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন অনুবিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: এবারের গানটি অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে। চাত্র ছায়াদেবী থেকে গান শুনবেন শিল্পী ইন্দ্রকিশোর ও কনক চাপা।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 20 মে 2026

0: বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই একই দিনে বেলা দুটোয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধি সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠান দুটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে, আর এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য, আপনাদের অনুরোধগুলো জেনে নেওয়ার জন্য। আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 01974-121-970 এই নম্বরটিতে। তো ফোনও চলে এসেছে, প্রথমেই আমাদের কোন বন্ধুটি রয়েছেন? জি ভাইয়া, ভালো আছি। কার সাথে কথা বলছিলাম? জি বন্ধু বলুন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে আপনাদের সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে, নিয়ে নিচ্ছি এবারের ফোন কলটি। কে রয়েছেন?
1: শুভ দুপুর। হ্যাঁ, অনু বিশ্বাস
2: বলছি।
0: হ্যাঁ, আপনি সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নিচে এবারে ফোন কলটি। কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার দি, কথা হচ্ছে যশোর থেকে জয়দেবপাল। আমি গান শুনতে চাই শান্তনা সাহিত্য থেকে কেন্দ্রকেশের কণ্ঠে জীবন যেন শুরু হলো, এই গান শোনাবে গানটি।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, আর খুব সুন্দরভাবে সংক্ষেপে আপনি আপনার অনুরোধটি জানিয়েছেন, তার জন্য আপনার জন্য রয়েছে থাকছে ধন্যবাদ। নিচে এবারে ফোন কলটি। কে রয়েছেন আমাদের সাথে?
4: ওয়ালাইকুম
1: আসসালাম, ভালো আছি
4: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি রাজু আহমেদ বলছিলাম, কুটিপাড়া মোড় চৌবাজার যশোর থেকে।
0: জি রাজু বলুন।
1: বলুন
4: জি, আমাকে গান শোনাবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই সিনেমা থেকে যেকোনো একটি গান শোনাবেন।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনিও ভালো থাকবেন বন্ধু, সেই প্রত্যাশা রইল, ধন্যবাদ ফোন করার জন্য। 01974-121-970 এই নম্বরটিতে সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে, নিচে এবারের ফোন কলটি। কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বন্ধু বলুন, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? কোন ছায়াছবি? বাদল। জি ঠিক আছে, ঠিক আছে, আপনিও ভালো থাকুন, সেই প্রত্যাশা রইল, আর আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি। কে রয়েছেন?
5: ওয়ালাইকুম
1: আসসালাম,
5: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: হুম বলুন।
5: আমাকে শোনাবেন মনের জ্বালা ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে। গানের শিরোনাম আমার বুকের ভিতর নাইরে পরাণ আছে তোমার নাম, এই গানটি শোনাবেন,
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে, আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে আরো একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? হ্যালো, দুঃখিত বলতেই হচ্ছে বন্ধুর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি কিন্তু আরো একবার চেষ্টা করতে পারেন, আমরা ফোন ইনে রয়েছি আরো কিছুক্ষণ। এবারে কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, জি শুভ দুপুর বন্ধু, কে বলছিলেন, কোথা থেকে? আপনার পছন্দের একটি গান কিন্তু আজকে রয়েছে, অনুরোধ দেওয়ার আগেই জানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, আপনার পছন্দের কিন্তু একটা গান আজকে রয়েছে, সাথে থাকলে শুনতে পাবেন। ঠিক আছে, আর দি রেইন ছায়াছবির গান অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে কথা হচ্ছে, নিচ্ছি এবারের বন্ধুর ফোন কল। কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম,
4: আপুরা ভালো আছেন?
1: হ্যাঁ আমরা ভালো আছি।
4: ভালো থাকেন, দোয়া করি কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়িয়া।

0: জি বন্ধু বলুন, ছায়াছবির নাম বলুন, কোন ছায়াছবির গান শুনতে চান?
1: স্নেহ
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো বন্ধু, সাথেই থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। 01974-121-970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে আমাদের সরাসরি কথা হচ্ছে। নিচে এবারের বন্ধুর ফোন কল, কে রয়েছেন?
2: নমস্কার, জি বলুন।
0: সব বন্ধুদের জন্য শুভেচ্ছা রইল।
2: ধন্যবাদ
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে আপনাদের সাথে আমাদের কথা হচ্ছে। আরো একজন বন্ধু কিন্তু ফোন করেছেন, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, জি বলুন বন্ধু।
3: আমাকে শোনাবেন হৃদয়ে লেখা নাম, হৃদয়ে লেখা নাম থেকে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে তুমি আসমানে পা দিয়ে চলছো কেন, চলতে গিয়ে এত চলছো কেন, এই শিরোনামে গানটা অবশ্যই শোনাবো।
0: ঠিক আছে, ধন্যবাদ বন্ধু ওসমান খান ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, এখনকার মতো শেষ ফোনটি নেব আমরা, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো,
4: ওয়ালাইকুম
2: আসসালাম,
4: আপু কথা বলছি মিলন কুমার মন্ডল পাংশার আলবাড়ি থেকে।
2: জি বলুন।
4: আমার সাথে আছেন উৎসব দত্তার কোকন চন্দ্র, আব্দুল সালাম এবং রাকিবুল ইসলাম। আমরা পাঁচ বন্ধু একসাথে শুনছি, সবাই সালাম ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আমাদের আজকে কোনো গানের অনুরোধ নেই।
0: আচ্ছা আচ্ছা,
4: পরে যে গানটা বাজাবেন ওই গানের সাথে আমাদের নামটা বলবেন।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, সবাইকে অনেক ধন্যবাদ একসাথে আমাদেরকে শুনছেন তার জন্য। আর বন্ধুরা, আপনাদের সাথে ফোন ইনে কথা বলে কিন্তু অনেক ভালো লেগেছে। আমরা আরো একবার আসবো ফোন ইনে আপনাদের অনুরোধগুলো শোনার জন্য। তো আবারও গানের কাছে চলে যেতে চাই, যেহেতু অনেকগুলো গান কিন্তু তালিকায় রয়েছে। হ্যাঁ, এবারে বন্ধুদেরকে শোনাবো সাবধান ছায়াছবির গান, কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু, হরিণাকুণ্ডু ঝিনাইদহের বন্ধু। আর এই মুহূর্তে আরো কয়েকজন বন্ধু বললেন তাদের পছন্দের গান এটি হবে। তো চলুন সবাই মিলে আমরা শুনে আসি পছন্দের গানটি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। এবারে শুনবেন ভালোবাসার ঘর ছায়াছবি থেকে গান, শিল্পী ডলি সায়ন্তনী ও খালিদ হাসান মিলু। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন রাজার ভাই বাদশা, এই ছায়াছবি থেকে ডলি সায়ন্তনীর কণ্ঠে। আর গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন মোহাম্মদ সামাদ বোয়ালমারি ফরিদপুর থেকে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আব্দুস সামাদ, বোয়ালমারি ফরিদপুরের বন্ধু। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন দুপুর দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, সরকার একটি আধুনিক প্রযুক্তিভিত্তিক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলতে চায়, যাতে জনগণের আর হয়রানি হতে না হয় এবং ভূমি সংক্রান্ত সেবার জন্য অহেতুক সরকারি অফিসে যেতে না হয়। তিনি আজ ঢাকার তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026 উদ্বোধনকালে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সেবা দেওয়া কোন দাতব্য সেবা নয়, বরং রাষ্ট্রের দায়িত্ব। তারিক রহমান বলেন, সরকার দুর্নীতি ও হয়রানিমুক্ত প্রযুক্তিভিত্তিক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের টেকসই উন্নয়নকে গতিশীল করবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি শুধুমাত্র একটি সম্পদ নয়, এটি জনগণের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে। সরকারের ডিজিটালাইজেশন প্রচেষ্টার কথা উল্লেখ করে তারিক রহমান বলেন, জনগণ এখন ঘরে বসে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও ই নামজারি সহ ভূমি সংক্রান্ত নানা সেবা সম্পন্ন করার সুযোগ পাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, নাগরিক সেবা প্রাপ্তির লক্ষ্যে যেসব জনগণ অনলাইনে প্রবেশ করতে পারছে না, তাদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় 61টি জেলায় 893টি ভূমি সেবা সহায়ক কেন্দ্র ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকারের দেশজুড়ে প্রতিটি ইউনিয়নে ধীরে ধীরে এরকম সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। মেলা চলাকালে নাগরিকগণ ই নামজারি আবেদনপত্র, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, রেকর্ড সংশোধন, খতিয়ানের সত্যায়িত কপি এবং ভূমি সংশ্লিষ্ট অভিযোগ সহায়তা সহ বিভিন্ন সেবা পাবেন। গণমাধ্যম কমিশন সংক্রান্ত আইনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার সুরক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ তথ্য মন্ত্রণালয়ে সরকারের সার্বিক কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী জুলাই আগস্টের মধ্যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি আইনি কাঠামো তৈরি করা হবে, যার মাধ্যমে সাংবাদিক ও মালিকপক্ষ সবার স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে। একই ব্রিফিংয়ে এ সময় তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডা জায়েদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে। ভূমিকম্পের আশঙ্কা আছে এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় জরুরি। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দুর্যোগে বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা, তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাট পণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাতকে বর্তমান প্রায় $1 বিলিয়ন রপ্তানি আয় থেকে 5 থেকে 7 বিলিয়ন ডলারের শক্তিশালী শিল্পে পরিণত করা সম্ভব। তিনি আজ রাজধানীর ফার্মগেটে বহুমুখী পাট পণ্য মেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট খাতের সম্ভাবনাকে নতুনভাবে কাজে আগাতে সরকার সময় উপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। 5 দিনব্যাপী মেলা আগামী 23 মে পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল ওয়াশিংটনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং একাধিক খাতে বাংলাদেশ মার্কিন সম্পৃক্ততা আরও জোরদার করার গুরুত্বের উপর জোর দেয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান 437 রানের জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আজ পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 উইকেটে 153 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 3 উইকেটে 153। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: শ্রোতা বন্ধুরা, দুপুর ২টোর বাংলা সংবাদের পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে। চলে যাব আবারও গানের কাছে।
2: ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, এই ছায়াছবি থেকে গান, শিল্পী ইন্দ্র কিশোর ও কনক চাঁপা। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন উজ্জ্বল বাগেরহাট থেকে।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: গোলাগুলি ছায়াছবি থেকে গান শুনবেন শিল্পী রুনা লাইলা ও ইন্দ্রকিশোর কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন শামীম রেজা কুষ্টিয়া থেকে। এই গানটির পরপরই আমরা চলে যাব ফোন ইন পর্বে। আমাদের সঙ্গে যুক্ত থাকতে 01974 121970 এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ফোন ইনে এসে আপনাদের অনুরোধগুলো আবারও জেনে নেব। ফোন করতে পারেন 01974-1279-70 এই নম্বরটিতে। আমাদের একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম,
2: আজল আহমেদ বলছি, কালাপাড়িয়া অনাকুণ্ড ঝিনাইদহ থেকে।
1: জি বলুন। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে সরাসরি আপনাদের সাথে কথা হচ্ছে, নিচ্ছে এবারের ফোন কলটি। কে রয়েছেন?
3: শুভ দুপুর।
4: আপু কথা বলছিলাম, দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।
3: হ্যাঁ বলুন।
4: কেমন আছেন আপু?
3: হ্যাঁ ভালো আছি।
4: আমার গানের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
3: আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
4: ছায়াছবির
3: নাম আরেকবার বলুন।
1: গরিবের রানী। ঠিক আছে দীপঙ্কর দাদা, ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন, নিশ্চয় আপনার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নিচে এবারের ফোন কলটি। কে রয়েছেন? শুভ দুপুর।
5: নিখিল বিশ্বাস, উত্তর দিলপাবলা, অরঙ্গাটা, খুলনা।
1: জি বলুন।
5: পুত্রবধূ।
1: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, ফোন ইনে আপনাদের সাথে সরাসরি আমাদের কথা হচ্ছে 01974-1279-70 এই নম্বরটিতে। ফোন করে আপনি আপনার অনুরোধের কথা, আপনার ভালো লাগার কথা জানাতে পারেন। নিচ্ছে এবারের বন্ধু ফোন কল। কে রয়েছেন?
3: নমস্কার। হ্যাঁ আমরা সবাই ভালো আছি।
1: আচ্ছা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন একসাথে থাকার জন্য। আহা, এই যে খুব খারাপ লাগলো না, অনুরোধটি নিতে পারলাম না, তো আরো একবার চেষ্টা করতে পারেন। আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। নিচে এবারের ফোন কলটি। কে রয়েছেন?
6: জি আদাব।
3: জি বলুন।
6: ছবির নাম মেজর সাহেব। মেজর সাহেব এই গান শোনাবেন।
1: মেজর সাহেব। ঠিক আছে
6: মেজর সাহেব, ছবি থেকে মেজর সাহেব, মেজর এই গান।
1: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: এই কোনো অভিযোগ নেই, কোনো অভিমান। কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সাবাদ, সাতর বাজার বলমারি ফরিদপুর থেকে।
1: ভালো আছি, অভিযোগ করলে তো হবে না, কারণ একটু আগেই পছন্দের গান শুনিয়েছি। অভিমান কিছুই নেই, ভালোবাসা তো আছে নিশ্চয়ই। ঠিক ঠিক, ঠিক আছে, অনুরোধের কথা বলুন বন্ধু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নেব শেষ ফোনটি। কে রয়েছেন?
3: ওয়ালাইকুম আসসালাম।
7: দিদি শেষ পর্যন্ত লাইন পেয়ে গেলাম।
3: হ্যাঁ
7: আমার তাংসার আজারি।
3: হ্যাঁ বলুন।
1: কথা বলে ভালো লাগলো। প্রিয় বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো ফোন ইন থেকে বিদায় নিতে হচ্ছে। তবে আমরা কিন্তু যাচ্ছি না, আপনাদের জন্য গান রয়েছে বেশ কয়েকটি, চলে যাবো গানের কাছে।
3: এবারের গানটি নয়নের আলো ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ওমর ফারুক ফকিরহাট থেকে।

শ্রোতা বন্ধুরা, চলে যাব আয়োজনের সবশেষ গানটি শোনাবো আপনাদেরকে, অনেক সাধের ময়না এই ছায়াছবির গান বশির আহমেদের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন প্রকাশ বিশ্বাস, ট্যাঙ্গাখালী মাগুরার বন্ধু।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো বাণিজ্যিক কার্যক্রমের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গ থেকে আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অনামিকা কুণ্ডু এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল সহযোগিতায় ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ আতার রহমান গাজী, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার। প্রিয় বন্ধুরা, আগামী আয়োজনে আবারও আপনাদের সাথে কথা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ।

0: আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে।
1: বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠানে। আমাদের প্রথম গানের শিল্পী সন্তোষ কুমার মজুমদার।

0: বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। খুলনা সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা 2026 উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও 21 মে 2026 থেকে 28 মে 2026 তারিখ ঈদের দিন সকাল 6টা পর্যন্ত মোট 7 দিন খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা। এবারে শিল্পী সঞ্জয় দাস সংযুক্ত।

এমন সোনার বরণ, এমন সোনার বরণ গৌরী মোদে, দাদা গো ওই বরে কি দেওয়া যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী তাপস বিশ্বাস।

এতক্ষণ শুনলেন বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা ৩টার বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারাদেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এই বাসগুলো আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আগের মতো থাকছে না। নতুন আইন হচ্ছে স্বতন্ত্র আইনের মাধ্যমে একটি এলিট ফোর্স পরিচালিত হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান 2026 অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্যের সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাট পণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাত থেকে রপ্তানি আয় 5-7 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। তিনি আজ রাজধানীর ফার্মগেটে বহুমুখী পাট পণ্য মেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট খাতের সম্ভাবনাকে নতুনভাবে কাজে লাগাতে সরকার সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। 5 দিনব্যাপী এ মেলা আগামী 23 মে পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান 437 রানের জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 উইকেটে 200 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 5 উইকেটে 200। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনা করছেন ডাক্তার এম বি জামান।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, কারণ আপনারা ভালো থাকলেই আমাদের ভালো থাকাটা হয়। আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। স্বাস্থ্য বিচিত্রায় কিডনি রোগের কারণ ও প্রতিকার, কিডনির অনেকগুলো রোগ আছে, তার ভিতরে আমরা দুই একটা বেছে বেছে আমরা দুই একটা আলোচনা করব। তার ভিতরে প্রথম যেটা হচ্ছে কিডনিতে পাথর হওয়া, এটাকে আমরা আজকে আলোচনা রাখছি, কারণ এটা এখন কমন হয়ে গেছে। আর আজকে আমাদের অংশগ্রহণ করবেন আমাদের অতিথি আছে ডাক্তার গোলাম সাকলাইন। আশা করি উনি পুরাতন ডাক্তার এবং অনেক ভালো একজন মানুষ, যার কাছ থেকে আপনারা অনেক কারণগুলো জানতে পারবেন কিডনির। আশা করি সেটা শুনলে আপনাদের অনেক মনোপুত হবে। আর শ্রোতা বন্ধুরা প্রশ্ন করবেন আমাদেরকে অবশ্যই 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা 01974121970। সাকলাইন ভাই আপনি কেমন আছেন?
3: আসসালামু আলাইকুম। আমি আসলে পুরনো মানুষ,
2: সেটাই জন্যই তো বলা যে পুরাতন অতিথি আমাদের।
3: জি, এখন আমি বিশেষ করে ইউরোলজি বিশেষজ্ঞ হিসেবে আছি আর কি, খুলনা বিশেষায়িত হসপিটালে। তো সেক্ষেত্রে কিডনির রোগ, বিশেষ করে কিডনির পাথর তো আমরা প্রতিদিনই ডিল করি এবং অপারেশন করি, এই বিষয়ে আজকে আমি কথা বলতে চাই। যাই হোক, আমাদের যারা আমাকে যারা পুরাতন চিনেন এবং নতুন যারা শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
2: সেকেন্ড ভাই, কিডনি তো অনেকগুলো রোগ আছে, আমরা আজকে জানতে চাবো, আপনি যদি আমাদেরকে শ্রোতা বন্ধুকে একটু বিস্তারিতভাবে বলতে কিডনির পাথর হওয়ার কারণ বা কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এটা নিয়ে যদি আলোচনা করি।
3: প্রথমে যেটা একটু বলি ক্লিয়ারলি, সেটা হলো মানুষের মধ্যে যে কিডনি রোগ হলে আমরা প্রথমে কার কাছে যাব। হ্যাঁ, আমরা কিডনির দুইটা চিন্তা প্রথমে ভাব করি, যেটা একটা হলো কিডনি মেডিসিন, একটা কিডনি সার্জারি। যেমন কিডনি ফেলিওর, তাহলে আমরা কোথায় যাব? কিডনি মেডিসিন, তারা এই জিনিসটা দেখবে। আর কিডনি বা কিডনির লাইনে আমার কোনো অপারেশন লাগবে, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? ইউরোলজির কাছে, ইউরোলজি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে কিডনি, দুইটা কিডনি, দুই কিডনির নিচে দুইটা কিডনির নালি এবং তার নিচে হলো পেশাবের থলি, তারও নিচে প্রস্রাবের নালি, যে নালীর মাধ্যমে প্রস্রাবটা বাইরে বের হয় এবং মাঝখানে প্রোস্টেট, এইটা হলো ইউরোলজির কাজ। এখন কিডনির রোগের অনেক কারণ, মানে বিভিন্ন, আমরা প্রথমে প্রস্রাবের সমস্যা হলে মানুষের উচিত হলো প্রথমে ইউরোলজির ডাক্তার কাছে যাওয়া। আর যেটা আর একটা বললাম যে কিডনি মেডিসিন, অর্থাৎ মানুষের হাত পা ফুলে গেছে, তার আগে থেকে ডায়াবেটিস, হাই প্রেশার, যার কারণে কিডনি ফেলিওর হয়েছে, এটাকে আমরা বলি কিডনির মেডিসিনের সাইড। আর একটা হলো কিডনির সার্জারি, আমাদের মানে আমরা বলি ইউরোলজি, অর্থাৎ সার্জিক্যাল যে কোনো প্রবলেম হলে ইউজুয়ালি সাধারণত প্রস্রাবের সমস্যাটা বেশি ফিল করে, সেটা যে কোনো বয়সে হইতে পারে, এই জন্য তারা প্রথমে আমাদের কাছে বা ইউরোলজির কাছে আসবে। এটা হলো বেসিক জিনিস। এখন কিডনির অনেক রোগের মধ্যে, আমি অনেক সত্তর বলা যাবে না, আমি মেইনলি যেটা বলতে চাই যে কিডনিতে পাথর, তাহলে এটা বুঝতে গেলে প্রথমে আমাকে একটু জাস্ট বুঝতে হবে যে প্রথমে আমাদের দুইটা কিডনি এবং কিডনি থেকে দুইটা নালি নিচে নামে নেমে পেশাবের থলি, যেটা নাভির ঠিক নিচে একদম থাকলো, ভালো। আর এরপরে আর একটা নালীর মাধ্যমে, যেটা আমরা বলি ইউরেথ্রা, যেটার মাধ্যমে প্রস্রাবটা বাইরে বের হয়ে আসলো। আচ্ছা, এখন কিডনির কাজ হলো প্রস্রাব তৈরি করা, সেই প্রস্রাবটা ওই নালীর মাধ্যমে যে প্রথমে পেশাবের থলিতে জমা হবে, এরপরে সময় সুযোগ মতো যখন প্রয়োজন হবে তখন বাইরে বের হবে। এখন কিডনির পাথর হয় কোথায়? কিডনির পাথর কিন্তু ইউজুয়ালি প্রথমে কিডনিতেই তৈরি হয়, এরপরে সে যদি ছোট অবস্থায় অনেক সময় পানিতে বের হয়ে যায়, মানে নিচে নেমে যায়, কিডনির নালিতে আটকায় যায় অথবা পেশাবের থলিতে অথবা তারও নিচে এসে আটকে যেতে পারে। এখন কথা হলো কিডনিতে পাথর হয় কেন? প্রথম কারণ, কারণটা অজানা। ধরেন একই ফ্যামিলি, 10 জন সদস্য, একই খায়, একই রকম সব ঠিক, একজনের পাথর হয়েছে, তাই না? আবার দেখা হলো ডান পাশের কিডনিতে, এক পাশের কিডনিতে হয়েছে, তাহলে আসলে প্রথম কারণ, প্রথম মানে আমরা বলি যে একদম আননোন বা যে কোনো কারণেই হতে পারে, প্রথম আননোন কারণ। এরপরে যে কারণগুলো আছে সেটা হলো এই, সেটা হলো যে যারা অবেসিটি, ওজন বেশি, বেশি গোশ খায়, বেশি জাঙ্ক ফুড খায়, গোশ খায়, ওজন বেশি, পানি কম খায়, মাঝে মাঝে প্রস্রাব, ইনফেকশান হয়। তারপরে হলো যে যারা লবণ বেশি খায় তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আবার দেখেন যারা আমাদের এই যারা মিডিল ইস্টে আমাদের যারা এই যারা কাজ করতে যায় এদের কিন্তু পাথরের রেট হওয়ার রেট বেশি। কেন? ওই দেশে আপনার প্রচুর মানে আবহাওয়া অনেক গরম, এরা মরুভূমিতে কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, পানি কম খায় বা অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়। আবার ওই দেশে ধরেন গোশ বেশি পাওয়া যায়, সেটা দুম্বারি হোক টেরি হোক যায়, এটা কিন্তু অ্যাভেলেবল। ফলে ওরা কিন্তু আমাদের কাছে ঘুরে আসে পাথর নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে পাথর হওয়ার প্রথম কারণ যাই হোক না কেন, এগুলা আমরা কারণগুলো খুঁজে দেখি যে পাথর এবং ইয়াং এজে হবে। এটা বুড়া হলে বুড়া মানে মানে বেশিরভাগ বেশি মানুষেরই কিন্তু পাথর ইয়াং এজে হয়, ছোট গ্রুপে হতে পারে, এগুলো একটা গ্রুপ। আর একটা হলো যার জন্মগত কিছু রোগ আছে মানে মেটাবলিক রোগ, যেমন হাইপার থাইরয়েডিজম। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের যদি হাইপার থাইরয়েডিজম থাকে তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া, শরীরে ক্যালসিয়াম লেভেল বেশি, শরীরে ইউরিক অ্যাসিড বেশি, এটাও কিন্তু এক ধরনের মেটাবলিক রোগ। তারপরে মিল্ক অ্যালকালাইন সিন্ড্রোম, অথবা জন্মগতভাবে এই কিডনি কিডনির লাইনে যদি অ্যাবনর্মালিটি থাকে, আমার পিউজে অবস্ট্রাকশন থাকতে পারে, কিডনির লাইনে কোথাও ব্লক থাকতে পারে, অথবা বুড়া মানুষের যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়, প্রস্রাব জমা থাকে, দীর্ঘদিন প্রস্রাব জমে থাকে, ইনফেকশন হবে, ইনফেকশন হলে পাথর হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে এই মোটামুটি আমরা কারণগুলো খুঁজে দেখি। সবটাই হলো এই যে কোন বয়সে আসছে এবং তখন আমরা দেখি যে পাথরটা কোথায় আসে, তখন আমরা ফার্দার ইয়ে করি, ট্রিটমেন্টে যাই।
4: আপনি বলতে চাচ্ছেন যে এটা প্রথম কাজ যদি বলো আননোন, আসলে এটা আননোন হিসেবে বলার কিছু নেই, তো এখন ট্রিটমেন্টটা কি হবে?
3: ট্রিটমেন্টের পরের আগে আমরা আসি যে মানুষ কি নিয়ে আমাদের কাছে আসে। ওই যে বললাম যে যে কোনো বয়সে আসতে পারে। আমরা প্রথমে মানুষ বলবে কি কিডনিতে যদি পাথর থাকে তাহলে ব্যথা হবে ইউজুয়ালি এই যে আমাদের পিছন দিকে, হ্যাঁ যেটা যে হাড্ডিগুলো পিছন দিকে শেষ হয়ে গেছে ঠিক ওই কোনাটাতে, এখানে কিডনির ব্যথা হবে যদি পাথর কিডনির মধ্যে থাকে। আর যদি ধরেন পাথর আচ্ছা কিডনি থেকে যে নালীটা নিচের দিকে নামছে এই নালীটাকে আমরা বলি বৃক্ক নালী, তো এর ডায়ামিটার মাত্র 4-5 মিলিমিটার, দেখেন খুব কিন্তু বড় না। তাইলে কিডনির পাথর হলো, কিডনিতে পাথর হলো, তাহলে ওই অবস্থায় যদি নিচে নেমে যায় কোনো কারণে তাহলে কিন্তু নালীতে এসে আটকে যাবে, তখন কিন্তু সিভিয়ার পেইন হবে। তাহলে যত বেশি নিচে নামবেও ইভেন প্রস্রাবের থলির মুখে যেও আটকায় যেতে পারে, যত বেশি নিচে নামবে তত ওই চিকন নালীর মধ্যে সিভিয়ার ব্যথা হবে, তাহলে ব্যথাটা কিন্তু নিচে নামবে এবং সেই ব্যথা কখনো কখনো প্রস্রাবের দ্বার পর্যন্ত আসতে পারে। তাহলে ব্যথা একটা ঘটনা, বলবে কি আমার ডান পাশে হঠাৎ করে সিভিয়ার ব্যথা, সাথে কি হয়েছে আমার প্রস্রাব একটু জ্বালাপাড়া হচ্ছে, একটু প্রস্রাব ঘন ঘন হচ্ছে, একটু কেমন কেমন লাগতেছে, যেটা আগে কখনোই সে ফিল করেনি। এই ধরনের ইয়াং এজ মানুষ যদি এসে বলে স্বাভাবিকভাবে তখন আমাদের চিন্তা হয় যে দেখি একটা এক্স রে করি, কিচ্ছু নাও একটা আপনি এক্স রে করলেই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে পাথর আসে কিনা, একটা আল্ট্রাসাউন্ডও করি, তো ডায়াগনোসিস গেল যাতে একটা পাথর আছে, তখন তো আমরা বলি যে আসলে আচ্ছা পাথর থাকলেই যে অপারেশন লাগবে বিষয়টা কিন্তু তা না, ইট ডিপেন্ডস অন ম্যানি ফ্যাক্টরস। প্রথম কথা হলো যে পাথরটা কোথায় আছে, কিডনির মধ্যে থাকলে একরকম, কিন্তু নালীতে থাকলে আপনার অপারেশন 99% লাগবে। ধরেন নালীর মধ্যে আপনার 4 মিলিমিটার একটা পাথর আছে এবং নিচের দিকে, তা আমরা ইউজুয়ালি বলি যে ঠিক আছে আপনি 1 মাসের জন্য ওয়েট করেন, যে আমি আপনাকে কিছু ওষুধ দিলাম, একটু পানি বেশি খাবেন, তাহলে পাথরটা যেন পেশাবের সাথে বের হয়ে যায়। কিন্তু দুনিয়াতে অ্যাকচুয়ালি এমন কোনো ওষুধ নাই যা খেলে পাথর গলে যাবে, হ্যাঁ এরকম কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ নাই সত্যি কথা বলতে গিয়ে। 2-1টা ওষুধ বাজারে যেটা পাওয়া যায় ওগুলা আসলে বলে কিন্তু খুব একটা ইফেক্টিভ না। তাহলে এই জন্য বললাম যে পাথর হলেই যে অপারেশন লাগবে বিষয়টা এরকম না, পাথর কোথায় আছে, কত বড়, পেশেন্টের বয়স কত, পেশেন্ট আমি ওটি করতে পারবো কিনা, পেশেন্টের আদার্স কন্ডিশন, যেমন কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে তখন আমরা চিন্তা করব ধরো ডায়াবেটিস থেকে সিভিয়ার ইনফেকশন হয়েছে, হ্যাঁ তখন আমি ইমিডিয়েট ওটি করব না অন্য কোনো অপশানে যাবো, যাই হোক এগুলো অনেক ডিটেলসের বিষয় এরকম।
4: আচ্ছা আপনি যেটা বলেন এখন যে স্টোন ক্রাশের ব্যাপার, কিডনি স্টোন ক্রাশ, এটা ক্রাশ,
3: এটা তো একটা অপশন। হ্যাঁ স্টোন ক্রাশ কাকে বলে, বিষয় হলো কিডনির মধ্যে যদি পাথর থাকে, কিডনিতে আমরা ইউজুয়ালি ভাগ করি যে আপার ক্যালিক্স, মিড ক্যালিক্স, লোয়ার ক্যালিক্স, এগুলো অ্যানাটমিক্যাল বিষয়। এখন কিডনির পাথর যদি ইউজুয়ালি 2 সেন্টিমিটারের মধ্যে হয়, ধরেন অনেক বড়, তাহলে কিন্তু ক্রাশ ফ্রাস দিয়ে কোনো কাজই হবে না। ইউজুয়ালি 1 থেকে 2 সেন্টিমিটার যদি থাকে, তাহলে স্টোন ক্রাশ আমরা মানুষে বলি, কিন্তু আমরা এটাকে বলি ESWL। ESWL বিষয়টা হলো পেশেন্ট শুয়ে থাকবে, মানে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোটিপস, ESWL বলি আমরা। এর মানে হলো পেশেন্ট একটা টেবিলে শুয়ে থাকবে, টেবিলের নিচে একটা যন্ত্র আছে, ওই যন্ত্র এটা ফোকাস করবে যে কিডনির ঠিক নিচে পাথরটা কোথায়, এবং এটা শক ওয়েভ, এটা ইলেকট্রিক্যাল শক ওয়েভ দিলে পাথরটা গুণা গুণা হবে। তাহলে ধরেন কিডনির মধ্যে 1 সেন্টিমিটার একটা পাথর আছে, শক ওয়েভ ভেঙে ও 10টা টুকরা হলো। এই 10টা টুকরা পেশাবের মাধ্যমে, মানে ওই নালীর মাধ্যমে পেশাবের থলিতে আসবে, তারপরে বের হবে। ইটস এ লং টাইম, 2-3 মাস, ইভেন 6 মাস, 1 বছরও সময় লাগতে পারে। কিন্তু আবার 10টার মধ্যে ধরেন ভেঙে 5টা আসলো, 5টা থেকে গেল, তাহলে এটা কিন্তু আনসার্টেন, 100% আপনার নাও হইতে পারে। এই জন্য এই যে স্টোন ক্রাশ কিন্তু এখন একদম অবসোলেট হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, স্টোন ক্রাশের বা ওই ESWL আমরা করি না। ঢাকাতে 2-1 জায়গাতে আগে হইতো, এখন হয় কিনা আমি জানি না, যেমন ইকডুতে আগে হইতো, কিন্তু এখন কিন্তু স্টোন ক্রাশ আমরা বলি না। এখন এই মানে আমরা যদি ট্রিটমেন্ট অপশানে যাই, তাহলে সব 99% পাথর আমরা মেশিন দিয়ে বের করতে পারি, এবং বেশিরভাগই না কেটে। তো এটা যাই হোক, এটা ডিটেলসের বিষয়। যেমন কিডনির পাথর যাই হোক না কেন, আমরা PCNL করি, PCN পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, মানে যে আমি দুই পাশে জাস্ট এই যে সাইড থেকে আমরা জাস্ট পেশেন্টকে ফুটা করব করে, এবং এই ছিদ্রটা জাস্ট একটা কলমের মতো, এই ছিদ্র দিয়ে পাথর বের করে আনা যায়, কিন্তু কাটাকাটি নেই। আর যদি নিচের দিকে থাকে, তাহলে তো আমার কাটা লাগেই না, আমি পেশাবের রাস্তার ভিতরে এটাকে URS দিয়ে আমরা বের করতে পারি, ওই যে যদি ইউরেটারে বা বৃক্ক নালীতে থাকে। তাহলে এখন ট্রিটমেন্ট অপশান সো মাস আপনার মানে অ্যাডভান্স, যে 99% পাথর আমরা উইদাউট কাটাকাটি ছাড়াই মেশিন দিয়ে আমরা বের করতে পারি। এটা হলো ওই যে বললাম যে পাথরটা কোথায় আছে, কত বড়, কি
4: পজিশন, রাইট পজিশন বুঝে আমার অপারেশনার জি জি প্রশ্ন নিয়েছে। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
5: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: আমার ভাই একটু প্রশ্ন, একটু ঘন ঘন অনন্য কয়টা ফোন নেবেন, কিটা দিন দিতে সময় স্যার। আমি মোহাম্মদ লুৎফর
4: আরেকবার বলেন, আরেকবার কথাটা বোঝা যায় নাই। কিডনি কি ছোটবেলা থেকে নষ্ট হতে পারে কিনা?
3: অবশ্যই অবশ্যই
4: ভালো থাকতে পারে।
3: সেটা হলো এই যে আমাদের মধ্যে শরীরে যেমন সিস্টেম, আমরা বলি শ্বাসযন্ত্র, যেমন 2 ফুসফুস, শ্বাসনালী, আবার হৃদরোগ যদি বলি, মানে হৃদরোগ না মানে কার্ডিওভাস্কুলার, ঠিক এরকম আমাদের কিডনির সিস্টেমটা কি, 2 কিডনি, কিডনি নালী, তারপরে নিচে হলো পেশাবের থলি, এবং পেশাবের থলির নিচে হলো প্রোস্টেটের ভিতর দিয়ে আমার পেশাবের রাস্তাটা বাইরে বের হয়ে গেল, যেটাকে আমরা ইউরেথ্রা বলি। বিষয় হলো আমাদের শরীরে নানান রকমের কিন্তু জন্মগত ত্রুটি থাকে, সব থেকে বেশি ত্রুটি থাকার সম্ভাবনা কিন্তু আমাদের এই কিডনির লাইনে থাকে, থাকতে ইউজুয়ালি পায়, মানে ত্রুটি থাকার সম্ভাবনা। তাহলে কোথায় কোথায় ওই যে কিডনি থেকে যে নালীটা বের হলো ওটাকে বলে পিউজে, আবার যে অংশটা পেশাবের থলির সাথে লাগলো ওটাকে বলে ভিউজে, মানে ভেসিকুলার জাংশন আর পেলভিক জাংশন, এই দুটো জায়গায় কিন্তু জন্মগতভাবে মানুষের চিকন থাকতে পারে, আরও নানান রকম অ্যানোমালি থাকতে পারে, অর্থাৎ জন্মগত ত্রুটি যেগুলোকে বাইরে থেকে বোঝা যায় না, কোনো সিমটম আগে থেকে পা। আর একটা ছোটো বাচ্চাদের, ছেলে বাচ্চাদের কমন প্রবলেম, সেটা হলো লিঙ্গর মধ্যে যে রাস্তাটা বাইরে বের হয় পেশাবেরটা, ভিতরে একটা পর্দা থাকে, এই পর্দা থাকা এটা কিন্তু একদম জন্ম থেকেই, তো এই পর্দাটা থাকলে জন্মের হওয়ার সময় থেকে ওর কিডনি ফোলা থাকবে, এবং কিডনি ও যদি চিকিৎসা না করে 10 বছর আগে ওটি কিডনি ফেরলে মরে যাবে। এই জন্য ছোট মানুষের হোক, জন্মগত থেকেও কিন্তু অনেক সমস্যা থাকতে পারে, এই জন্য ছোট মানুষের ওই যে বললাম যে ছোট থেকে থাকতে পারে, ফলে কারো যদি প্রস্রাবের সমস্যা থাকে বা এরকম ঘন ঘন পেশাব করে, পেশাব ক্লিয়ার হয় না, ফোটা ফোটা করে, অবশ্যই একজন আমাদের কাছে আসা উচিত, সেটা ইউরোলজি ডাক্তারের কাছে। কিছু না, সিম্পলি একটা আল্ট্রাসাউন্ড করলে কিন্তু বোঝা যায় যে আসলে তার কোনো প্রবলেম আছে কিনা।
4: খাবারের ব্যাপারে,
3: আচ্ছা খাবারের ব্যাপারে দেখেন, একটা মানুষ স্বাভাবিক কতটুকু পানি খাবে, অ্যাভারেজ 3 লিটার, যারা মাঠে ঘাটে কাজ করে তারা তো একটু বেশি খাবে, আর যারা ঘরের মধ্যে কাজ করে তাহলে 2 থেকে 2.5 লিটার পানি কিন্তু অনেকে বলে কি আমি সকালবেলা একবারে তো 2 লিটার পানি খাই, নো দিস ইজ নট নেসেসারি, প্রয়োজন নাই। আমার শরীরের কতটুকু পানি দরকার কিডনি কিন্তু ঠিক করে, আমার বেশি পানি খেলে বেশি পেশাব হবে, আবার পানি যদি একদম কম খায় দেখবেন সারাদিন পেশাবই করবে না। তাহলে অ্যাভারেজ 2 থেকে 3 লিটার পানি যথেষ্ট, যদি আমি একদমই ভারী কাজ না করি মানে ইয়ে খাই, তাহলে পানির বিষয় গেল। আবার দেখেন বলবে কি আমি রাত্রেবেলা 3-4 বার পেশাব করতে পারি, কেন ও ঘুমানোর আগে 2 গ্লাস পানি খেয়ে ঘুমাই, তাহলে হবে? আপনার দরকার নাই তো ঘুমানোর আগে পানি খেলে, তো আমারও পেশাব উঠবে। আবার অনেকে চা খেয়ে ঘুমায়, চা কফি এগুলো কিন্তু প্রস্রাবের একটা বাড়াই দেয়, তো এগুলো দরকার নেই, ওকে পানি খেয়ালো। সবসময় জাঙ্ক ফুড খাওয়া ভালো না, জাঙ্ক ফুড খেলে আপনার শরীরে অ্যাসিডিটি, এই যে লিভার ফে বা কী বলেন যেন বললাম, আপনার ফ্যাটি লিভার হয়, কিডনিতে ধরেন ওই যে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে, ইনফেকশন থাকবে, ডায়াবেটিস হবে। সুতরাং খাওয়া দাওয়া তো আমরা বলি যে একদম স্বাভাবিক খাবার খাওয়া উচিত, সবই খাওয়া উচিত, কিন্তু কোনো কিছু সমস্যা থাকলে তো আগে থেকে যদি বোঝা যায় যে না তার এই প্রবলেম আছে, তাহলে আমরা ওই জিনিস খাবো না। আরেকটা কথা, সেটা লবণ খাওয়া যাবে না, লবণ পাতে লবণ খাওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানুষ এই তরকারিতে যতটুকু খায় দিস ইজ এনাফ, পাতে লবণ আমি যে বলি লবণ খাবে না, সে করবে কি ভেজে খাবে, এটা আরো খারাপ,
4: সূর্য তাপ লাগায়
3: খায়, তাহলে লবণ খাওয়া যাবে না। লবণ খেলে প্রেশার বাড়বে, প্রেশার বেশি থাকলে কিডনি ফেলিওর। এই যে কালকে একটা রোগী দেখলাম, কোনো তার হিসাব না, ক্রিয়েটিন লেভেল 3 পয়েন্ট সামথিং, দেখলাম যে লোক মহিলার প্রেশার বাড়তো ঠিক মতো, তার ডায়াবেটিস নাই কিন্তু প্রেশার বেশি, কিন্তু ওষুধ খাইতো মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, তার এখন কিডনি ফেলিওর হয়ে গেছে। নাম্বার 3 হলো গ্রামে গঞ্জে মানুষ ব্যথার ওষুধ খায়, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা একটু ব্যথাটা করে, বা যে কেউ হোক না কেন দোকানে যায় ওরা নানান রকমের ব্যথার ওষুধ দেয়, কন্টিনিউয়াস এসব ব্যথার ওষুধ খাইলে কিডনি খারাপ হবেই। তারপরে হলো স্টেরয়েড খাওয়া, গ্রামে গঞ্জে দেখবেন আপনি সর্দি কাশি হয়েছে, একটু শ্বাসকষ্ট আছে, চুলকানি হয়েছে, ওরা ওই যে প্রেডনিসোলন কর্টান মর্টান হবে, নানান রকমের ওষুধ পাওয়া যায়, দামও কম, ওগুলা খাইলে খুবই মানে তাড়াতাড়ি আপনার ওই সলভ হয়, মানে ভালো হয়, কিন্তু ও আস্তে আস্তে আপনাকে কিডনিকে উনি খুবই ভালো একটা প্রশ্ন করছে, 2-3টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই তার ভালো শিখার জন্য, জানার জন্য। প্রথম কথা হলো আমাদের বইয়ে লেখা আছে যে কিডনির পাথর, মানে বাংলাতে যদি আমি বলি এটা সারা জীবনের রোগ, কিডনির পাথর একটা সারা জীবনের রোগ, বারবার ফিরে আসার রোগ, এবং যার একবার হবে সে যদি প্রপার চিকিৎসা না নেবে, মেনটেন না করে, 5 বছরের মধ্যে 50 ভাগের রোগী আবার পাথর হবে। তাহলে যার একবার পাথর হয় তার বারবার পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পাথর হলে তো আমার অপারেশন হোক বা যে একটা চিকিৎসা তো নিব, এবং অনেকে যদি মনে করে যে না আমি চিকিৎসা নেব না, ওই ওষুধ খেয়ে ভালো হবে হোমিওপ্যাথ, এটা একদমই ভুল কথা। যদি আপনার সত্যি সত্যি পাথর বড় থাকে এবং অপারেশন করার মতো থাকে, ধরেন একটা ঘরের মধ্যে আমি একটু বুঝাই বলি, ধরেন এটা কিডনি, কিডনি একটা ঘর, তো ঘরের কোনাতে ছোট্ট একটা পাথর আছে, বা ঘরের মধ্যে কোনাতে একটা সাপ, ঢোরা সাপ ঘুমায় আছে, আর একটা দরজায় গোখরা সাপ আপনার ফোনা তুলে আছে, তো কোনটা সাপটা আপনি আগে মারবেন? দরজাটা। ঠিক এরকম কিডনির মুখে যদি আপনার কোনো পাথর থাকে, সেটা যত ছোটই থাক বা ওই লাইনে থাক, ও আপনার প্রস্রাব হইতে বাধা দেবে, কিডনি ফুলবে, আস্তে আস্তে কিডনি খারাপ হবে, এটা অপারেশন করা অবশ্যই জরুরি, মাস্ট। আচ্ছা, আর যদি একটা কিডনির পিছন দিকে ছোট্ট একটা 6 বা 4 মিলিমিটার পাথর থাক, ওটা আপনার কোনো কিডনি ফুলতেছে না, পিছনে থাক ও 2-4 বছর থাক, বাট 6 মাস পর পর আপনি দেখবেন যে আপনার পাথরটা কোথায় গেল বা কি হলো, কিন্তু এমন না যে আমি ওষুধ খাইলে হোমিওপ্যাথ খেলে হয়তো ভালো হয়ে যাবে, এটা একদমই ভুল কথা। কিন্তু আবার এমনও না যে একটা পাথর আমার 6 মাসের মধ্যে বড় হয়ে যাবে, আসলে তাও হয় না, একটা পাথর বড় হতে সময় লাগে। তাহলে কথা হলো ওই যে পাথর থাকলে আপনার অপারেশন লাগবে, এবার অপারেশন করার পর আমরা কতগুলো অ্যাডভাইস দিয়ে দিই যাতে ফার্দার না হয়, সেটা কি আপনি বেশি পানি খাবেন, মানে পাথর ছোট ছোট অবস্থায় যেন পানির তোরে ও
2: বেরিয়ে
3: আসে, সেটা কত বেশি, 10 লিটার না 5 লিটার না, অ্যাভারেজ 3 থেকে 4 লিটার, গরমের দিনে 3-4 লিটার খান, ঠান্ডার দিকে আরেকটু কম, তাহলে দিনের বেলা মোটামুটি পানি খাবেন। দুই নম্বর হলো প্রস্রাব আপনি জমায় রাখবেন না, পেশাবের বেগ আসছে আমি চেপে আসি চেপে আসি, এটাও খারাপ জিনিস, তাহলে প্রস্রাব 2 থেকে 3 ঘন্টা পর পর যায় পেশাব করে ফেলে আসবেন, তাহলে আপনার ওই গুঁড়া গুঁড়া থাকলেও বেরিয়ে যাবে। খাবারের কি বলবো, গোশ খাওয়া কমাইতে হবে, খালি গোশ বলতে কি মুরগির গোশ তাই, আপনার গরু গোশ যে কোনো গোশ, গোশ খাওয়া কমাইতে, কারণ গোশ থেকে আপনার ইউরিক অ্যাসিড আসে। আপনার পাথর হয় 4 রকমের, একটা হলো ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম ফসফেট, আর একটা হলো স্টুবেট বা ক্যালসিয়াম জাতীয়, তাহলে আমাদের ওই ইউরিক অ্যাসিড যাতে না আসে এই জন্য গোশ খাওয়া কমাইতে হবে, তাহলে আমরা বলি গোশ খাওয়া কমাবেন। 3 নম্বর হলো ক্যালসিয়াম আছে এরকম খাবার কমাইতে হবে, তাহলে কোথায় কোথায় ক্যালসিয়াম আছে, যেমন হলো
4: দুধ,
3: আমরা বলি ডেইরি প্রোডাক্টস, দুধ এবং দুধের জিনিসকে কমাই খাবেন, একদম বলি না কোনোদিন খাবেন না, খাবেন কিন্তু অ্যাভয়েড করবেন। আচ্ছা, 4 নম্বর হলো কতগুলো শাকের কথা বলে দিই, কলমি শাক, পুঁই শাক, পালং শাক, আর হলো আর একটা কি যেন ভুলে গেলাম, না পুঁই শাক, কলমি শাক, পালং শাক,
4: লাল শাক,
3: লাল শাক না কি যেন রে, আচ্ছা যাক এসব শাক আমরা নিষেধ করি, হ্যাঁ যে আপনার এসব শাকটা খাবেন না, সব শাক খেলে এই মানে পাথর হওয়ার ও ওখান থেকে যেটা আসে পাথর হইতে পারে, তো এইগুলা নিষেধ করি। আর হলো যে লবণ, যেসব লবণ স্পাইসি ফুড লবণ বেশি আছে এসব খাবার অ্যাভয়েড করতে বলি, জাঙ্ক ফুড খেতে অ্যাভয়েড করতে বলি, ওজন বেশি থাকলে ওজন কমাইতে বলি, হ্যাঁ এই খাবার গেল। আর হলো যার আগে থেকেই যেমন আপনার হাইপার থাইরয়েডিজম আছে অথবা হাইপোথাইরয়েডিজম আছে, হাইপার ক্যালসিমিয়া আছে মানে শরীরে ক্যালসিয়াম লেভেল বেশি, অথবা ইউরিক অ্যাসিড বেশি আগে থেকে, তাহলে আমার ওই চিকিৎসা করতে হবে, এইগুলো অ্যাভয়েডি। উনি আর একটা প্রশ্ন করেছে,
2: কামরাঙ্গা,
3: কামরাঙ্গা গুড, কামরাঙ্গা খেলে এটা কিডনি ফেলিওর হয়, এটা আমরা একটা 100% সত্যি কথা, এবং এটা বহু আমরা বহু না বেশ কয়েকটা আমরা রোগী পাইছি, ইয়াং ছেলে মাত্র 20-22 বছর বয়স, ধরেন আমরাও তো খাই খাইছি, কিন্তু এক এক চান্সে আপনি যদি অ্যাট এ টাইম মেলাগুলা খান 8-10টা খাইলেন, এমন কিছু আছে যা খেলে আপনার অ্যাকিউট কিডনি ফেলিওর হতে পারে বা একেআই হয়, সুতরাং এটা এভিডেন্স আছে, পেশেন্ট আমরা পাইও আমি দেখছিও হঠাৎ করে কিডনি কী খাও কী বলো যে আমি কামরাঙ্গা খাইছিলাম, তাই সুতরাং বেশি একটা দুটা খাইলে কিছু হবে না, বাট একবারে বেশি না খাওয়াটাই।
2: এখানে আমরা কিন্তু ডায়াবেটিস রোগীদেরকে কামরাঙ্গা খেতে সম্পূর্ণরূপে নিষেধ করি, কারণ যেহেতু ডায়াবেটিস রোগী ভালনারেবল টু কিডনি,
3: অবশ্যই
2: এই জন্য তাদের কামরাঙ্গা টোটালি নিষেধ, আপনার কামরাঙ্গা আপনি ডায়াবেটিসে কোনো সমস্যা করবে না, কিন্তু কামরাঙ্গা কিডনি ভালনারেবল কিডনিকে সমস্যা করবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম।
5: হ্যালো,
2: জি বলেন, শুনছি শ্রোতা বন্ধু।
3: আচ্ছা খাবারের পরে, এখন আগে তো আমরা এসব বুঝতাম না তাই না, এখন বলে যে খাবারের সাথে সাথে একবারে অনেক বেশি পানি খাওয়াটা দরকার নেই, আপনি আধা ঘন্টা পরে 1 গ্লাস পানি খান, খুবই স্বাভাবিক, কেউ যদি 2 গ্লাস পানি খায় তো আপনার তো একটু পরে প্রস্রাবের বেগ
2: আসবে
3: তাই না, এটা শুধু উনি না যে কেউ, সুতরাং এটে একবারে আপনি যদি খুব বেশি তৃষ্ণার্ত না হন তাহলে 2 গ্লাস পানি দরকার না, আপনি 1 গ্লাস পানি খান, ঠিক না।
2: তবে এখানে বেশি পানি খাওয়া কিন্তু ভালো না আমি মনে করি, বেশি পানি খেলে যে আমার প্রস্রাব থেকে সব
3: মানুষের এই যে ধারণা যে বেশি পানি খেলে আমার কিডনি ভালো
2: থাকবে,
3: এটা ভুল ধারণা,
2: এই ভুল ধারণাটা মানে সলভ করতে হবে, কারণ আসলে সে যদি মনে করে বেশি পানি খেলে আমার কিডনি ভালো, এটা ভুল ধারণা, আর কিডনি শুধুমাত্র পানির সাথে যে সম্পর্ক তার খাবারের সাথে অনেকগুলো কারণ আছে, স্ট্রেসফুল কন্ডিশন, ডায়াবেটিস, প্রেশার, তারপর ব্যথার ওষুধ, তারপর আছে পানি, সব মিলে এটা আসলে ক্রিটিক্যাল কন্ডিশন। শ্রোতা বন্ধুরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আজকে আপনাদের সাথে আমাদের শ্রোতা বন্ধু হিসেবে অনেকেই ছিলেন, আবার আমাদের ডাক্তার স্যারও ছিলেন, আশা করি আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে বসবো, সেই পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়, আর যেহেতু গরম পড়ছে আপনি মাঝে মাঝে একটু পানি খাবেন, শীতল ছাড়ায় থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন এই প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।

0: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার এম বি জামান, সম্পাদনা শেখ সোহেল আহমেদ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি। পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, কাছে দূরে দেশে বিদেশে বসে যারা এই অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এসো আরবি শিখি একটি সাপ্তাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানের এ পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন শিক্ষার্থী। আমি প্রথমে তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ,
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: মোহাম্মদ সাজিদুর রহমান,
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: আমরা এ পর্বে পারস্পরিক সাক্ষাতের কৌশলাদি ও তৎসংশ্লিষ্ট কথোপকথন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দুজন মুসলমানের সাক্ষাতে আমরা সালাম বিনিময় শেষে সাধারণত জিজ্ঞাসা করে থাকি কি। এখানে লক্ষণীয় হচ্ছে, যদি লোকটা অপরিচিত হয় তো সালাম বিনিময়ের পরে আমরা বলি মান আন্তা ওমাসমুকা, মান আন্তা ওমাসমুকা। মান আন্তা অর্থ হচ্ছে তুমি কে, অমাসমুকা তোমার নাম কি। তো এ সময় কি জবাব

0: بالله ما شاء الله ساجد
1: أنا تلميذ واسمي ساجد الرحمن
0: অর্থ তো স্পষ্ট হয়ে গেল যে আমি একজন ছাত্র আমার নাম মুসাদিক বিল্লাহ অথবা সাজিদুর রহমান কিন্তু লোকটা যদি পরিচিত হয় তাহলে কিন্তু আমরা সাধারণত তুমি কে তোমার নাম কেটা জিজ্ঞাসা করি না সেখানে আমরা কি জিজ্ঞাসা করি সালামের পরপরে আমরা জিজ্ঞাসা করি কাইফা হালুকা তো তোমাদেরকে যদি বলি প্রথম সাজিদ বলো কাইফা হালুকা বললে জবাব কি হবে
1: আলহামদুলিল্লাহ আনা বিতাইয়িবিন
0: মুসাদ্দিক
2: আলহামদুলিল্লাহ আনা বিতাইয়িবিন
0: মাশাআল্লাহ চমৎকার জবাব কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কাইফা হালুকা কাফের উপরে আমরা জবর দিয়ে বললাম কিন্তু সেই সম্বোধিত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি কাইফা হালুকা বলবো নাকি অন্য কোনো অন্য কোনোভাবে বলবো মুসাদ্দিক
2: তখন কাফের জবরকে জায়গায় জের দিয়ে কাইফা হালুকি বললে এটা মহিলার ক্ষেত্রে বোঝাবে
0: জি সঠিক বলেছো কাইফা হালুকি তুমি কেমন আছো এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ হয়ে যায় তখন তো সেভাবে বলা তো আমরা সাধারণত যেভাবে বলি কাইফা হালুকা তুমি কেমন আছো এটা তো তোমার ব্যাপারে হলো যদি তোমরা দুজন হও তখন জিজ্ঞাসাটা হয় কিভাবে কাইফা হালুকুমা তোমরা কেমন আছো জবাব একই রকম হবে কিন্তু নাহনু বাড়বে এখানে নাহনু অর্থাৎ আমরা আলহামদুলিল্লাহ নাহনু বিতাইয়িবিন আলহামদুলিল্লাহ নাহনু বিখাইরিন আমরা ভালো আছি যদি দুইয়ের বেশি লোক হয় তখন আমরা এই শব্দটাকে কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে এইভাবে কাইফা আহওয়ালুকুম কাইফা আহওয়ালুকুম তোমরা কেমন আছো তখন তার জবাবও আগের মতোই হবে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ নাহনু বিতাইয়িবিন আমরা ভালো আছি অথবা আলহামদুলিল্লাহ নাহনু বিখাইরিন আমরা ভালো আছি চমৎকার সম্বোধিত ব্যক্তিকে যদি অনুপস্থিত কোনো ব্যক্তির কেমন আছে সেটা জিজ্ঞাসা করা হয় তাহলে আরবিতে কিভাবে সে জিজ্ঞাসাটা আসে উদাহরণত জায়েদ সম্পর্কে তোমার কাছে কেউ জিজ্ঞাসা করল কাইফা হালু জাইদিন জায়েদ কেমন আছে সেক্ষেত্রে জবাবটা যেহেতু তুমি সম্বোধিত তুমি সামনে আসো তুমি তার পক্ষ থেকে জবাবটা দিচ্ছ তো কিভাবে জবাব দিবা মুসাদ্দিক
2: আলহামদুলিল্লাহ হুয়া বিতাইয়িবিন
0: মাশাআল্লাহ যদি জায়েদ সম্পর্কে না কোনো মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে জায়েদের মা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কেমন আছে সে জিজ্ঞাসা হচ্ছে এভাবে যে কাইফা হালুহা হা যে সর্বনাম এটা স্ত্রীবাচক কাইফা হালুহা জায়েদের মা কেমন আছে তখন জবাবটা কিভাবে আসবে সাজিদ
1: আলহামদুলিল্লাহ হিয়া বিতাইয়িবিন
0: মাশাআল্লাহ চমৎকার বললে আলহামদুলিল্লাহ হিয়া বিতাইয়িবিন অথবা আলহামদুলিল্লাহ হিয়া বিখাইরিন সে ভালো আছে আমরা এই যে কাইফা হালুকা বলি তুমি কেমন আছো এখানে অনেক সময় আর একটু শব্দ বাড়িয়েও কিন্তু জিজ্ঞাসা করা হয় আরবিতে যেমন ইয়া আখি আমি বৃদ্ধি করলাম কাইফা হালুকা ইয়া আখি হে ভাই আপনি কেমন আছেন এভাবে কিন্তু আসতে পারে অথবা আমি যাকে সম্বোধন করছি সে যদি বন্ধু হয় তাহলে আমরা এভাবে বলতে পারি কাইফা হালুকা ইয়া সাদিক হে বন্ধু তুমি কেমন আছো আব্বুকে যদি আমি তার কুশল জানতে চাই তাহলে আমি ইয়া আবি শব্দ বৃদ্ধি করেও কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারি যেমন কাইফা হালুকা ইয়া আবি যদি মার সঙ্গে কুশল বিনিময় করতে চাই তো সালাম শেষে মাকে আমরা এভাবে

0: বলতে পারি কাইফা হালুকা
1: ইয়া উম্মি,
0: কাইফা হা ঠিক কাইফা হালুকি
1: ইয়া উম্মি,
0: সাজিদ কাইফা
1: হালুকি ইয়া উম্মি,
0: হালুকি কেন, যেহেতু আমি সম্বোধন করছি
1: মহিলাকে,
0: মহিলাকে তো সেক্ষেত্রে সর্বনামের ভিতরে কিন্তু কা হবে না কি হবে, ঠিক আছে, কারণ স্ত্রীবাচক শব্দ এবং পুরুষ বাচক শব্দের ভিতরে আরবিতে গ্রামার ভিত্তিক পার্থক্য আছে, তো সেই হিসেবে এভাবে বলা কাইফা হালুকি ইয়া উম্মি। যদি খালার কুশল জানতে চাই তাহলে কিভাবে বলবো,
1: কাইফা হালুকি ইয়া খালাতি,
0: খালাতি মাশাআল্লাহ। মামার কুশল যদি জানতে চাই তাহলে কিভাবে বলবো, কাইফা, মামা যেহেতু আরবিতে খাল বলে মামাকে, তো কাইফা হালুকা ইয়া খালি, হে মামা আপনি কেমন আছেন, তাই না, খুবই চমৎকার। ঠিক একইভাবে যদি চাচার কুশল জানতে চাই তাহলে আমরা সেখানে কিভাবে সেটা জানব, সেটা হচ্ছে কাইফা হালুকা
1: ইয়া আমি,
0: মাশাআল্লাহ, হে চাচা, চাচা জান আপনি কেমন আছেন। এভাবে করে আমরা সর্বপ্রথম অপরিচিত ব্যক্তির সঙ্গে আমরা যখন সাক্ষাৎ করব তখন আমরা সালামের পরপরেই তার পরিচয় জানব, মান আন্তা ওমাসমুকা, তুমি কে এবং তোমার নাম কি। কিন্তু পরিচিত ব্যক্তি যদি হয় তাহলে কিন্তু আমরা তার নামও জিজ্ঞাসা করব না, সে কে সেটাও জিজ্ঞাসা করব না, কারণ সেটা তো আমাদের জানাই, তো সুতরাং সেটা জিজ্ঞাসা করাটা হচ্ছে অনর্থক, এদিকে আমরা যাব না। তো এইভাবে করে আমরা জিজ্ঞাসা করব মাশাআল্লাহ। এখন কাইফা হালুকা জিজ্ঞাসার পর যখন জবাব আসলো যে আলহামদুলিল্লাহ আনা বিত্বাইয়িব, কিন্তু যদি তুমি অসুস্থ হও তাহলে সেক্ষেত্রে তোমার কাইফা হালুকার জবাব কিভাবে হবে, মুসাদ্দিক?
1: আলহামদুলিল্লাহ আনা মারিজুন,
0: মাশাআল্লাহ। সাজিদ
2: আলহামদুলিল্লাহ আনা মারিজুন,
0: মারিজুন আমি অসুস্থ, কিন্তু অসুস্থতার মাত্রা যদি বেশি হয় তখন আমার জবাবটা কিভাবে হবে, মুসাদ্দিক?
1: আলহামদুলিল্লাহ আনা মারিজুন জিদ্দান,
2: আলহামদুলিল্লাহ আনা মারিজুন জিদ্দান।
0: তোমাকে জিজ্ঞাসা করা হলো তোমার মা কেমন আছে কিন্তু সে অসুস্থ, তো জিজ্ঞাসা এভাবে হলো যে কাইফা হালু উম্মিকা, তখন তুমি কি জবাব দিবে অসুস্থ মায়ের পক্ষ থেকে,
1: আলহামদুলিল্লাহ হিয়া মারিজুন,
0: মারিজতন,
1: মারিজতন,
0: কারণ মারিজুন এটা পুরুষ বাচক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, কোন পুরুষ যদি অসুস্থ হয় তাহলে মারিজুন, আর যদি কোন নারী অসুস্থ হয় তাহলে মারিজতন, তাহলে জবাবটা কিভাবে আসবে সাজিদ?
2: আলহামদুলিল্লাহ হিয়া মারিজতন,
0: মাশাআল্লাহ। এখন মায়ের যদি অসুস্থতার মাত্রা বেশি থাকে তাহলে
2: আলহামদুলিল্লাহ হিয়া মারিজতুন জিদ্দান,
0: মাশাআল্লাহ, জি। এইভাবে করে অর্থাৎ জিজ্ঞাসার ধরন অনুযায়ী উত্তরের ধরন হবে, এভাবে করে আমাদের জবাব দিতে হবে। তাহলে অসুস্থ ব্যক্তি সে অনুপস্থিত, তোমার কাছে জানতে চাও হচ্ছে, তাহলে আমরা সাধারণত এখানে সর্বনাম ব্যবহার করি, পুরুষ যদি হয় তাহলে হুয়া,
1: জি জি।
0: আমি জায়েদ সম্পর্কে জানতে চাচ্ছি সে কেমন আছে, কাইফা হালু জাইদিন, জায়েদ কেমন আছে, তখন তার জবাব দিতে হবে আলহামদুলিল্লাহ হুয়া বি খায়রিন, সে ভালো আছে,
1: জি।
0: আর যদি স্ত্রী বা কোনো মহিলাকে, মহিলার ব্যাপারে যদি জিজ্ঞাসাটা আসে যে সে কেমন আছে, সে যদি অসুস্থ হয় তাহলে কি বলবো,
2: আলহামদুলিল্লাহ হিয়া মারিজাতুন,
0: যদি অসুস্থতার মাত্রা বেশি হয় মুসাদ্দিক,
1: আলহামদুলিল্লাহ হিয়া মারিজাতুন জিদ্দান,
0: মাশাআল্লাহ। এটা ছিল আমাদের প্রথম সাক্ষাতে যে কথাটা আমরা বলি, এরপরে আমরা জিজ্ঞাসা করি যে কিভাবে তুমি আসলে, সাধারণত যখন দুইজনের সাক্ষাৎ হয় তখন আসা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কিভাবে তুমি আসছো, তো সেই জিজ্ঞাসাটা এভাবে হয়, প্রথমে জিজ্ঞাসা হয় কোন জায়গা থেকে আসছো, তারপরে জিজ্ঞাসা হয় কিভাবে আসছো, তো সেটা আরবিতে কিভাবে বলে, কোত্থেকে আসলে, সেটা জিজ্ঞাসা হয় মিন আইনা জিতা, সম্বোধন যাকে করা হচ্ছে সে একজন মানুষ এবং সে সামনে আছে, তাহলে আমরা কিভাবে জিজ্ঞাসা করব, মিন আইনা
2: জিতা
0: জিতা, কোত্থেকে বা কোন জায়গা থেকে তুমি
2: এসেছো।
0: তো যদি সে বাড়ি থেকে আসে তাহলে মুসাদ্দিক, জবাবটা কিভাবে হবে?
1: জিতু মিনাল বাইতি।
0: যদি বাজার থেকে আসে তাহলে তুমি কিভাবে বলবে?
2: জিতু ফিসুকি
0: মিনাস সুকি।
2: জিতু মিনাস সুকি,
0: মিনাস সুক মিন মানে থেকে, সুক অর্থ বাজার, জিতু আমি এসেছি, মিনাস সুকি বাজার থেকে।
2: বাজার থেকে
0: জি। যদি দোকান থেকে আসি তাহলে মুসাদ্দিক, তখন সে কিভাবে কথা বলবে?
1: জিতু মিনাদ দোকান,
0: মিনাদ দোকানি, মাশাআল্লাহ। যদি তোমাদের দুইজনকে জিজ্ঞাসা করা হয় ঠিক এইভাবে, মিন আইনা জিতুমা, তোমরা দুজন কোত্থেকে এসেছো, দেখা গেল যে তোমরা দুজন এক জায়গা থেকে আসছো, সেটা হচ্ছে মসজিদ থেকে, তখন তার জবাবটা কিভাবে বলবে?
1: জিনা মিনাল মসজিদি,
0: মাশাআল্লাহ, জিনা আমরা এসেছি, মিনাল
2: মসজিদ
0: মসজিদি। যদি বাজার থেকে তোমরা দুজন আসো আর সেভাবে জিজ্ঞাসা করা হয় যে মিন আইনা জিতুমা, কোন জায়গা থেকে তোমরা দুজন এসেছো, তখন সাজিদ কিভাবে জবাব দিবা?
2: জিনা মিনাস সুকি,
0: মাশাআল্লাহ, চমৎকার। তাহলে মসজিদ থেকে আসলে জিনা মিনাল মসজিদি, বাজার থেকে আসলে জিনা মিনাস সুকি। রাস্তা থেকে যদি আসো, রাস্তা আরবিতে শারিউন মানে রাস্তা, শারিউন রাস্তা, তা যদি তুমি রাস্তা থেকে আসো আর আমি যদি জিজ্ঞাসা করি মিন আইনা জিতুমা, তোমরা দুজন কোন জায়গা থেকে এসেছো, কি বলবে? হচ্ছে রাস্তা,
1: জি না মিনা শারিউন, তরিকুন মানে রাস্তাটাও সহজ, তরিকুন
0: আরবি ব্যবহারে শারিউন, ঠিক ঠিক আছে। তো সেই হিসেবে কিভাবে বলা? জিনা মিনা শারিউন, আমরা রাস্তা থেকে এসেছি, মাশাআল্লাহ। জিজ্ঞাসা ছিল তোমাদের দুইজনকে নিয়ে, কিন্তু যদি তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যাদের সঙ্গে প্রথমে সাক্ষাৎ হলো, প্রথমে তাদের সাথে কৌশল বিনিময় হয়ে গেল, এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কোন জায়গা থেকে আসছো, তো সেটা আরবিতে বলা হয় মিন আইনা জিতুম। আগে ছিল একজন হলে মিন আইনা জিতা, তুমি কোন জায়গা থেকে আসছো, দুজন হলে বলা হয় মিন আইনা জিতুমা, কোন জায়গা থেকে তোমরা দুজন আসছো, আর যদি তিন বা তিনের অধিক ব্যক্তি হয় তাহলে আরবিতে সেখানে জিজ্ঞাসার ধরনটা এভাবে হয় মিন আইনা জিতুম,
2: জি
0: তোমরা কোন জায়গা থেকে আসছো, তো তখন জবাবটা কিভাবে দিতে হবে? জিনা,
1: জি
0: জিনা ঠিক থাকবে,
1: জিনা,
0: কারণ দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে জিনা ওখানে কি থাকবে? সঠিক থাকবে। তো সেই হিসেবে জিনা মিনা সুক, যদি বাজার থেকে যদি আসা হয় তাহলে এভাবে বলতে হবে জিনা মিনা সুকি, আমরা বাজার থেকে এসেছি, যদি বাড়ি থেকে আসা হয় জিনা মিনাল বাইতি, যদি মসজিদ থেকে আসা হয়
1: জিনা মিনাল মসজিদি,
0: মাশাআল্লাহ, এভাবে করে বলা। এরপরে জিজ্ঞাসা আসে যে তুমি তো আসলে, তোমার সাথে আর কেউ ছিল কিনা, একা যদি আসা হয় তাহলে জিতু, যদি কারো সাথে করে নিয়ে আসি তাহলে সেই ব্যক্তিকে যুক্ত করে সেখানে কথা বলা। যেমন তুমি জায়েদকে সাথে করে নিয়ে এসেছো বাজার থেকে, তো তখন তোমাকে বলতে হবে কিভাবে? জিতু মা জাইদিন, জিতু মা জাইদিন মিনাসুকি, আমি এসেছি জায়েদের সাথে বাজার থেকে, এভাবে বলা। যদি মামার সাথে বাজার থেকে আসো বা মসজিদ থেকে আসো তাহলে মুসাদ্দিক কিভাবে বলবে?
1: জিতু মা খালিন মিনাস সুকি বা মিনাল মসজিদি।
0: বোনের সাথে যদি আসো তাহলে সাজিদ কিভাবে বলবে? উখতুন মানে বোন,
2: জিতু মা উখতিন মিনাল মিনাস সুকি,
0: মাশাআল্লাহ। যদি বাজার থেকে বোনকে সাথে করে নিয়ে আসি তাহলে ওইভাবেই বলা, জিতু মা উখতি মিনাস সৌকি। বন্ধুকে সাথে করে নিয়ে যদি আসো তাহলে সেক্ষেত্রে সেই জবাবটা কিভাবে বলবা? প্রথম জিজ্ঞাসাটা এভাবে হবে, মা মান জিতা, মা মান জিতা, কার সাথে তুমি এসেছো? এখন দেখা গেল যে বন্ধুকে সাথে নিয়ে এসেছো, তখন কিভাবে বলবে মুসাদ্দিক?
1: জিতু মা সাদিকিন,
0: জিতু মা সদিকিন বন্ধুর সাথে এসেছি, আর যদি বলা হয় আমার বন্ধুর সাথে
1: জিতু মা সদিকি,
0: তখন ওই ইয়াই মুতাকাল্লিম,
1: জি সেটা যুক্ত হবে,
0: যুক্ত হবে। সাজিদ বলো যে আমি এসেছি আমার চাচার সাথে, আম্মুন মানে চাচা,
2: জিতু মা আম্মি,
0: মাশাআল্লাহ আমি আমার চাচার সাথে এসেছি। আরবিতে দাদা এবং নানাকে বলা হয় জাদ্দুন, দাদা এবং নানা আরবিতে বলা হয় জাদ্দুন। তো যদি তুমি এসে থাকো দাদার সাথে বা নানার সাথে মুসাদ্দিক, তখন কিভাবে বলবে?
1: জিতু মা জাদ্দি,
0: দাদি এবং নানি আরবিতে বলা হয় জাদ্দাতুন, জাদ্দাতুন মানে কি
2: দাদি নানি,
0: নানি। এখন মুসাদ্দিক বলো যে আমি আমার দাদির সাথে এসেছি,
1: জিতু মা জাদ্দাতি,
0: নানির সাথে এসেছি। সাজিদ বলো
2: জিতু মা জাদ্দাতি,
0: কারণ জাদ্দাতি
2: দাদি নানি
0: উভয়ের, আমার দাদি আমার নানি দুটেই কি। এখন দেখা গেল যে দুইজন ব্যক্তির সাথে তুমি এসেছ, তোমাকে তখন জিজ্ঞাসা করা হবে মা মান জিতু মা, দুইজন ব্যক্তিকে বলা হচ্ছে যে তোমরা কার সাথে এসেছ, সেক্ষেত্রে জিজ্ঞাসা কিভাবে হবে মা মান জিতু মা, তোমরা দুইজন কার সাথে এসেছ। উদাহরণস্বরূপ তোমরা দুজনই মনে করো যে তোমরা দুজন আমার মুখোমুখি হলে, তখন আমি আরবিতে জিজ্ঞাসা করব মা মান জি তুমা, তোমরা দুজন কার সাথে এসেছ। তো যদি মামার সাথে আসো দুজনই, তাহলে কিভাবে বলবে মুসাদ্দিক?
1: জি না মা খালিন,
0: মামার সাথে,
1: জি
0: মা খালিন। আর যদি বলি বলা হয় আমার মামার সাথে,
1: জি জি না মা খালি,
0: মাশাআল্লাহ। যদি বলা হয় যে আমরা দুজন এসেছি দাদার সাথে, সাজিদ
2: জি না মা জাদ্দি,
0: জাদ্দি আমরা এসেছি আমার আমাদের কি দাদার সাথে। দেখা গেল তোমরা দুজন না হয়ে তিনজন বা তিনজনের বেশি, তো তখন তোমরা সকলে কার সাথে এসেছো সেটা আরবিতে জিজ্ঞাসা করলে এভাবে জিজ্ঞাসা আসবে মা মান জিতুম। একজন ব্যক্তি হলে মা মান জিতা, তুমি কার সাথে এসেছো। দুইজন ব্যক্তিকে যদি বলা হয় তাহলে মা মান জিতুমা, তোমরা দুজন কার সাথে এসেছো। আর যদি সম্বোধিত ব্যক্তি দুজন না হয় তিন বা ততোধিক হয়, তখন তার জিজ্ঞাসাটা হবে মা মান
1: জিতুম
0: জিতুম, তোমরা কার সাথে এসেছো। তো সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে, যদি উদাহরণস্বরূপ জায়দের সাথে যদি তোমরা সকলে জায়দের সাথে আসো, তাহলে বলতে হবে কি না মাশাল্লাহ। যদি চাচার সাথে আসো আমিন, আর যদি বলা হয় আমাদের চাচার সাথে এসেছে
1: আমি
0: আমার চাচার সাথে, আর আমাদের চাচার সাথে যদি হয়
1: জি না মা আমি না।
0: সাজিদ বলো আমরা এসেছি আমাদের দাদার সাথে,
2: জিনা মা জাদ্দান জাদ্দুনা
0: জাদ্দিনা
2: জাদ্দিনা জিনা মা জাদ্দিনা,
0: এটা আর কি। একটা জিনিস এখানে সবসময় খেয়াল রাখা, আমরা আরবিতে যখন কথা বলবো তখন গ্রামার ভিত্তিক কথা বলবো, গ্রামারের বাইরে গিয়ে কথা বললে কিন্তু অর্থ ওলটপালট হয়ে যাবে। একটা ঘটনা যদি বলি, ছোট্ট একটি ঘটনা যেটা প্রাসঙ্গিক, যে আরবি গ্রামার কেন তৈরি হলো, এর প্রয়োজনীয়তা কেন সামনে এলো, অনেকগুলো ঘটনার প্রেক্ষিতে কিন্তু গ্রামারের সৃষ্টির সূচনা হয়। তার ভিতরে একটা ঘটনা বলি, এক ব্যক্তি জিজ্ঞাসা করতে চাচ্ছে যে তোমার জামাইকে, একজনকে জিজ্ঞাসা করতেছে, এক ব্যক্তি একজনকে জিজ্ঞাসা করতেছে তোমার জামাইকে। তো এটা আরবিতে বলে মান খতানুকা, খতানুন মানে কি
2: জামাই,
0: জামাই। তো জিজ্ঞাসা করতেছে মান খতানুকা, তোমার
1: জামাইকে,
0: জামাইকে। আমাদের একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এরাব বা স্বর চিহ্ন, এতে যেন আমরা কখনো ভুল না করি। উদাহরণস্বরূপ আমরা এসেছি জাহিদের সাথে, সেখানে আমাদের বলতে হবে জি ইন্না মা জাহিদিন, জাহিদুন বলা যাবে না, জাহিদানো বলা যাবে না। বলতে হবে কেমন?
1: জিনা মাযাইদিন।
0: জি, এই যে যাইদিন, এখানে জ্বর এসেছে, এই জ্বর, রফা, নসব, এগুলো হচ্ছে স্বর চিহ্ন, এগুলো খুবই খেয়াল করে বলা, এটা আরবি গ্রামারের অংশ। আরবি গ্রামার সৃষ্টির সূচনায় কিছু ঘটনা ঘটেছিল, যে ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আরবি গ্রামার তৈরি হয়। তার একটা ঘটনা ছিল এমন, এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাচ্ছে যে তোমার জামাইকে, তো আরবিতে এই জিজ্ঞাসা হবে এভাবে, মান খতা নুকা, খতা নুকা, নুনের উপরে কিন্তু কি রফা, পেশ। মান খতা নুকা, তোমার জামাইকে, খতানুন শব্দ আরবিতে জামাইকে বলে।
1: জি,
0: তো মান খতা নুকা, তোমার জামাইকে, কিন্তু লোকটা ভুলে খতা নুকার নুনের উপরে পেশ না বলে সে জবর বলে ফেলল, বলল মান খতা নাকা। এখন অর্থ সম্পূর্ণ পাল্টে গেছে, তোমার জামাইকে, এই অর্থ পাল্টে এখন হয়ে গেছে তোমাকে খতনা করেছে কে।
1: জি,
0: খতানুন অর্থ হচ্ছে জামাই, এটা হচ্ছে বিশেষ্য, এটা কি বিশেষ্য। তো মান খতানুকা, তোমার জামাইকে,
1: জামাইকে,
0: কিন্তু নু খতা নুন, এই নু না বলে সে বলেছে না, তখন ক্রিয়া হয়ে গেছে, যেটাকে আরবিতে ফেল বলে, মান খতানাকা, তোমাকে খতনা করেছে কে। এই ছোট্ট ভুল, এই স্বর চিহ্নের ভুল, এই ভুলটা যখন সামনে এলো তখন সম্পূর্ণ অর্থ পাল্টে গেল। এই অর্থ পাল্টে যাওয়ার কারণে তখন আরবদের ভিতরে এই অনুভূতি জাগলো যে গ্রামার আসা উচিত, কারণ গ্রামার না হলে এভাবে ভুল হতে থাকবে আর মানুষ বিভ্রান্তির ভিতরে পড়বে। তো এই জন্য স্বর চিহ্নের ভুল বা এরাবের ভুল সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটা গ্রামারের অংশ। তো জিনা মা জাইদিন বলা যাবে না, বলতে হবে জিনা মা জাইদিন, বলতে হবে জিনা মা জাইদুন বলা যাবে না, জিনা মা জাইদানো বলা যাবে না, দিন বলতে হবে। এই স্বর চিহ্নের পরিবর্তনে অর্থের যে আকাশ পাতাল পরিবর্তন হয় তার একটা উদাহরণ কোরআন দিয়ে দেয়। যেমন নাকি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতালা দাউদু জালুতা, ওয়াকাতালা দাউদু জালুতা, এর অর্থ হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জালুতকে কতল করেছিল। আমরা দাউদু পড়েছি, এখানে কিন্তু স্বর চিহ্ন পেশ, আমরা এটা পড়েছি ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদের দালের উপরে পেশ পড়লাম, জালুতের তার উপরে জবর পড়লাম, এর অর্থ হল দাউদ আলাইহিস সালাম জালুতকে
1: হত্যা করেছে।
0: কিন্তু যদি সম্পূর্ণ বিপরীতটা পড়ি, দাউদুর যে রফাটা এটা আমরা জবর দিলাম, অর্থাৎ পেশটাকে জবর দিয়ে পড়লাম, অকতলা দাউদা জালুতু, এখন সম্পূর্ণ অর্থ কিন্তু পাল্টে যাচ্ছে। এখন অর্থ হয়ে যাচ্ছে কি,
1: জালুত দাউদ আলাইহিসসালামকে হত্যা করেছে,
0: এটা সম্পূর্ণ ভুল। কারণ নবী দাউদ আলাইহিসসালাম পাপিষ্ট কাফির, দাউদ জালুতকে কি করে, নবী দাউদ আলাইহিসসালাম পাপিষ্ট জালুতকে কি করে, কতল করে। কিন্তু আমি যদি একটু স্বর চিহ্ন পরিবর্তন করে ফেলি তাহলে সম্পূর্ণ অর্থ
1: পাল্টে যাবে।
0: তো এই অর্থের বিভ্রাট থেকে বাঁচতে গেলে আমাদেরকে ইরাব বা স্বর চিহ্নের দিকে গভীরভাবে কি লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখানে যে কুশল বিনিময় যে বিষয়টি আমরা এখানে আলোচনা করেছি, এটা প্রাথমিক। এখানে শব্দ কিন্তু বাড়তে পারে, শব্দ বাড়তে পারে, শব্দ যথেষ্ট বাড়তে পারে, সেগুলো যদি আমরা লক্ষ্য রাখি তো সেভাবেও বলতে পারি, আবার সংক্ষেপে যদি বলতে চাই সেটাও কি আমরা বলতে পারি। কুশল বিনিময়ের ক্ষেত্রে অনেক সময় আমাদের হাসপাতালে যাওয়া লাগে, কুশল বিনিময় না, অসুস্থতার মাত্রা বেড়ে গেলে আমাদের অনেক সময় হাসপাতালে যাওয়া লাগে। তো আমি অসুস্থ ছিলাম, কুন্তু মারিজান, এরপর হাসপাতালে গিয়েছিলাম, ওয়াজহাবতু ইলাল মুস্তাশফা, মানে আরবিতে বলে হাসপাতাল।
1: জি জি,
0: তো আমি অসুস্থ ছিলাম,
1: কুন্তু মারিজান,
0: এবং হাসপাতালে ছিলাম এবং আমি ছিলাম কি হাসপাতালে, এভাবে বলা হাসপাতালে ছিলাম, তাই তো? অকুন্তু ফিল মুস্তাশফা, আমি হাসপাতালে ছিলাম তিন দিন, সালাসাতা আইয়ামিন। অকুন্তু ফিল মুস্তাশফা সালাসাতা আইয়ামিন, আমি তিন দিন যাবত হাসপাতালে ছিলাম। হাসপাতালে মানুষ সাধারণত যায় কখন? যখন বেশি অসুস্থ হয়। তো আমি খুবই অসুস্থ ছিলাম এবং হাসপাতালে গিয়েছিলাম। সেই কথাটা যদি আমাদের আরবিতে বলতে হয় তাহলে কি? আমি সেখানে অবস্থান করি কয়দিন?
1: তিন দিন।
0: তিন দিন পর্যন্ত অবস্থান করি। এ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম সেটা হচ্ছে কৌশল বিনিময় সম্পর্কে। তো এখানে শব্দ বাড়তেও পারে, আর যদি সংক্ষেপে বলতে চাই তাহলে কি? কমতেও পারে। প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো, আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সুন্দর ও সুস্থ রাখুন, এবং আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা এসো আরবি শিখি, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
3: এতক্ষণ ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান এসো আরবি শিখি শুনলেন। পরিচালনা করলেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলি। রাস্তা পারাপারের সময় প্রথমে হাতের ডানে দেখে, তারপর হাতের বাঁয়ে দেখে তবেই রাস্তা পার হই। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল একটি দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারাদেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় শতকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণের জাতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পদই নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকে ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানিতে সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে শুল্কমুক্ত সুবিধায় এই বাসগুলো আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত হয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হচ্ছে, স্বতন্ত্র আইনের মাধ্যমে একটি এলিট ফোর্স পরিচালিত হবে। এদিকে আজ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এছাড়া তিনি দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার উপর জোর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান 2026 অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে সফরকারী পাকিস্তান 437 রানে জয়ের লক্ষ্যে তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আজ পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 5 উইকেটে 231 রান করেছে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারাবিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 5 উইকেটে 231। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? তোমার এই বান্ধবী নতুন নতুন শাড়ি পরছে, ব্যাপারটা কি?
2: ওই তো কমলা গাছ লাগাইছে,
1: কমলা রঙের।
2: তা আবার সোনের বাজার কি ঘটনা ঘটছে, মাটি পরীক্ষা করে না বুঝছেন, জিহানে যা লাগানোর কথা কত ভালো ভালো অফিসার আছে, তুমি একটু ফেরামশ নিবা। একটু নিতে হবে না, মানে একটু যে কবা যে আমি কি করব, এইরকম গাছ লাগাতে চাই, কি সার দেব, কি মাটি
1: তোমার বান্ধবীকে একটু বলে দাও যে এই যে ভালো করে শোনে, শুনে তারপর সেই অনুযায়ী কাজ করে, তাই না? সেইটা আমরা শুনবো কি মাটির
2: এক কান্ত বন্ধ হইল,
1: মাটির প্রকার ভেদে ফসল উৎপাদন, ফসল উৎপাদনে সার প্রয়োগ
2: পদ্ধতি
1: আলোচনা করবেন শারমিনা শামীম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই বিষয়ে ফোন দেবেন, ফোন দিয়ে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা তার উত্তর পাবেন, আপাই আপনাদের উত্তর দেবে। তা ফোন নম্বরটা তাহলে বলে দিই,
3: 0190-74-12-19-70-70।
1: আমি আবার বলছি
2: 0190-74-74-12-19-70-70।
1: তারপর তাহলে আমরা শুনি, কোন মাটিতে
2: আপনার মুখখান না দেখলে বাড়িটা না, আপনি যে কি সুন্দর আমাকে বুঝে বুঝে কন। আর যে কুমলা উড়ে একটা সমস্যার কথা আমরা করতেছিলাম, সে মোটে মাটি পরীক্ষা
1: করবে না,
4: পরীক্ষা করে না। এই জন্য কিন্তু আমার কাছে একটা সহজ সমাধান আছে, কমলাবু যদি মাটি পরীক্ষা করা এতই সমস্যা হয়, তাহলে বাসায় যে ছেলে মেয়ে আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে না, ওই অ্যান্ড্রয়েড ফোনে ওই খামারি অ্যাপ আছে, কিন্তু এই খামারি অ্যাপ নামায় নিতে হবে। খামারি অ্যাপ নিলে কিন্তু দেখা যাবে যে আপনার, আপনি যদি জান যে আপনি যে গ্রামে থাকেন, যে এলাকায় থাকেন, সেই এলাকার আপনি ম্যাপে লোকেশনটা দিয়ে আপনি যদি সার্চ দেন, আপনার ঠিক ওইখানে কোন কোন ফসল লাগানো যায়।
2: তোমার নাতিনটা ভালো বুঝবে না, দেখি না, তুমি তো হয়তো
1: এখন ল্যাপটপ তারপর মোবাইলে তো সবার সবাই জানে, বিশেষ করে ইয়ং জেনারেশন জানে।
4: হ্যাঁ, আমি তো সবাইকে বলি, এই যে মনে করেন যে সবাই, অনেকে বলে আবার গেলে যে রেডিও, তুমি রেডিও কি সবাই আমরা শুনি নাকি, এরকম বলে বলে যে কি বলেন রেডিও শুনি না, রেডিও শোনা তো এখন একেবারে মানে
1: সহজ
2: সহজ।
4: হ্যাঁ, রেডিও মানে আর একদম
2: সহজে তো সবকিছু,
4: রেডিও তো এখন আর সে আগের মতো নেই, রেডিও তো আধুনিক হয়ে গেছে
1: এখন, আমেরিকা
4: আপনারা দেখছেন এই রেডিওর ব্যাপারটা কিন্তু আমাদের এই চাষাবাদ প্রোগ্রামে বোঝা যায়। তাই আগে আমরা যখন প্রোগ্রামটা 6:10 করতাম, তখনও যেমন আমরা শ্রোতা পেতাম, এখনো কিন্তু আমরা অনেক শ্রোতা পাচ্ছি,
2: কারণ এখন তো এই আমাদের যে চাষাবাদের যারা, তারা তো এখন মাঠে থাকার কথা, তারপরে
4: অনুষ্ঠান শোনার জন্য কিন্তু তাদের অনেককেই পাওয়া যায়। এইটাই আজকাল মানুষ অনেক সচেতন
2: হয়েছে, ঠিক আছে,
4: জ্ঞান বুদ্ধিও সবার অনেক বেশি
2: বেশি।
4: আমরা একটু ছোট করে জানি মাটির বিষয়টা, তো মাটির প্রকারভেদে উপযুক্ত ফসল নির্বাচন এবং সঠিক নিয়মে সার প্রয়োগ কিন্তু কৃষি ফলনের মূল চাবিকাঠি, যেটা আমাদের এই যে ইয়ে বলতেছিলেন, কমলা বুঝি কমলা গাছ লাগালেন আর কি। তা দোআঁশ মাটিতে কিন্তু সব ধরনের ফসলের জন্য সেরা, এটা আমরা সবাই জানি, কিন্তু যেখানে বেলে মাটি থাকে বা এঁটেল মাটি থাকে সেখানে কিন্তু একটু সার ব্যবস্থাপনা না করে হয় না, এবং আধুনিক পদ্ধতিতে পদ্ধতি অনুসরণ করে সেখানে কিন্তু আমাদের ফসল ফলানো সম্ভব। এবং আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক স্থানে কিন্তু এঁটেল মাটি দেখা যায়, হ্যাঁ, এখানে কিন্তু আসলে আমাদের বিশেষ ব্যবস্থাপনা একটু দরকার। এখন বেলে মাটি কিন্তু একটু যেহেতু বালির পরিমাণ বেশি থাকে এবং এটাতে কিন্তু পানি ধারণ ক্ষমতা খুব কম, এবং এই বেলে মাটিতে সাধারণত দেখা যায় যে তরমুজ, বাদাম, মিষ্টি আলু, শশা, খিরাই, এরকম বিভিন্ন এবং বিভিন্ন ধরনের ডাল জাতীয় যে ফসলগুলো, এই ফসলগুলো ভালো হয়। আর দোআঁশ মাটি যদি বলি, দোআঁশ মাটিতে আসলে বালি, পলি এবং কাদার সুষম একেবারে মিশ্রণ থাকে এবং চাষের জন্য এটা একদম খুবই উপযুক্ত মাটি, তাই পানি ধারণ ক্ষমতাও যেমন চমৎকার তেমনি পানিটা দ্রুত সরেও যায়, সেজন্য দোআঁশ মাটি আসলে সব ধরনের ফসলের জন্যই উপযুক্ত। তবে ধান, গম, পাট, আলু, সবজি, সরিষা, ভুট্টা, এই মানে তেল জাতীয় ফসল থেকে শুরু করে যে কোনো অর্থকরী ফসলের জন্যই কিন্তু আসলে দোআঁশ মাটিটা ভালো। আর এঁটেল মাটি কিন্তু আবার সমস্যা হলো কি, এঁটেল মাটি কণাগুলো কিন্তু খুবই সূক্ষ্ম থাকে এবং এটা পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ পানি যদি একবার বৃষ্টি হয় তাহলে কিন্তু আর পানি সহজে নিষ্কাশন হতে চায় না, হ্যাঁ। এই জন্য এখানে কিন্তু দেখা যায় যে আখ, ধান, ডাটা, পালং শাক, কলা জাতীয় ফসল এগুলো ভালো হয় মোটামুটি। এবং পলি মাটি মানে অর্থাৎ নদীর অববাহিকা বা বন্যা প্লাবিত যে এলাকা, নদীর নদীর পাড়ে,
1: নদীর পাড়ে আর কি, পলি পড়ে, দুয়ারপাড়ায় পানির
4: পানি আসে যায়,
1: আসে যায়, এখানে পলি পড়ে,
4: পলি পড়ে, ওখানে জমিটা কিন্তু আবার খুবই উর্বর,
1: উর্বর
4: পলি জমি, তো ওখানে গম, আলু, সরিষা এবং বিভিন্ন শীতকালীন শাকসবজিগুলো খুব ভালো হয়। এখন মাটির যে প্রকারভেদে অনুসারে কিন্তু আমাদেরকে আবার সার প্রয়োগ করতে হবে। এমনি খোলাভাবে যেটা আমরা কমনভাবে বুঝি বৈজ্ঞানিক কথা ছাড়াও আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বেলে মাটি এবং এঁটেল মাটিতে যদি আমরা জৈব সার প্রয়োগ করি বেশি পরিমাণ তাহলে কিন্তু মাটির গুণগত মান পরিবর্তন হয় এবং সেটা অনেকটা দোআঁশ মাটির মতো কাজ করে। দেখা যায় যে আমরা যদি প্রচুর জৈব সার দিই তখন কিন্তু বেলে মাটিতেও অনেকটা দোআঁশ মাটির মতো বৈশিষ্ট্য চলে আসে। আর যদি সার প্রয়োগের যে মূল উদ্দেশ্য আমাদের যেটা গাছের পুষ্টি নিশ্চিত করা এবং মাটির অপচয়টা যাতে রোধ হয়, মাটির ক্ষয়টা যাতে রোধ হয় সেটা, এবং মাটির ধরন অনুসারে আমরা বিভিন্ন রকমের সার সেখানে আমরা ব্যবহার করে থাকি। যেমন বেলে মাটিতে আমরা নাইট্রোজেন এবং পটাশিয়ামযুক্ত সার কিন্তু দিলে খুব সহজেই সেটা ধুয়ে চলে যায় অথবা চুয়ায় মাটির গভীরে চলে যায়। তাই ইউরিয়া এবং এমোপি সার এখানে একবারে না দিয়ে কয়েক একবারে যদি না দিয়ে আমরা কয়েকটা কিস্তিতে কিস্তিতে দেবো, কারণ যদি একবারে দেই তাহলে পুরো সারটাই একবারে ধুয়ে চলে যাবে। এবং জৈব সার দেবো প্রচুর যাতে এটা, কারণ এটা পানির ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করে, কারণ আমরা জানি যে বেলে মাটি তো পানি ধরে রাখতে পারে না, বেলে মাটিতে পানি দেওয়ার সাথে সাথেই নিচে চলে যায়, হ্যাঁ। এখন আমরা যদি একটু জৈব পদার্থ দিই তাহলে কিন্তু এই পানিটা একটু ধরে রেখে একটু ভেজা ভেজা ভাবটা থাকবে, মানে মাটির জোটা ধরে রাখে আর কি। আর দোআঁশ মাটিতে এটা তো আসলে খুবই একটা উন্নত মানে মাটির ইয়ে, দোআঁশ মাটিটা এটা আমাদের যে কোনো ফসলের জন্যই ভালো। এবং জমির শেষ চাষের সময় যদি আমরা জৈব সার আর ফসফরাস এবং জিপসাম সার প্রয়োগ করি তাহলে মাটিতে ভালো ফলন মিশিয়ে দিলে ভালো ফলন পাওয়া যায়। নাইট্রোজেন এবং পটাশ সার ফসলের বৃদ্ধির ধাপ অনুযায়ী দুই বা তিন ততোধিক কিস্তিতে আমরা বা তার বেশি কিস্তিতে আমরা দেবো আর কি, দুইবারে বা তিনবারে দেবো আর কি। এঁটেল মাটিটা যেটা বলতেছিলাম যে এঁটেল মাটির ক্ষেত্রে আমাদের মাটির কণাগুলো আসলে অনেক ছোট থাকে এবং এঁটেল মাটিতে সার প্রয়োগের পর এটা আটকে থাকার একটা প্রবণতা বেশি দেখা যায়। এঁটেল মাটিতে জৈব সার ব্যবহারে মাটির গঠন অনেক উন্নত হয় এবং জো বা আর্দ্রতা বজায় রাখে। আমি যেটা প্রথমেই বলে নিয়েছি যে বেলে মাটি এবং এঁটেল মাটিতে প্রধান যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো জৈব সার ব্যবহার,
2: বেশি এঁটেল মাটি হলো শক্ত বেশি আর বেলে মাটি হলো ঝুরঝুরে বেশি, আর দোআঁশ মাটিতে সব ধরনের ইতা।
1: বেলে মাটি এবং এঁটেল মাটি এই দুই মাটিতে মাটির সমতা ঠিক রাখার জন্য জৈব
4: সার
1: দিতে হবে, তা বুঝলে তুমি,
4: হ্যাঁ। আর জৈব সারটা তো এমনিতেই আমরা জানি যে মানে মাটির যে কোনো ফসলের স্বাদ গন্ধ সবকিছুর জন্যই খুব জরুরি, কারণ জৈব সার না থাকলে মাটিতে আসলে কোনো ফলনই ফসলই ভালো হবে না। আর অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করাও কিন্তু মাটির
1: ক্ষতি হয়ে যায়,
4: জন্য ক্ষতিকর
1: ভবিষ্যতের জন্য মাটি।
4: আরো একটা জিনিস মনে রাখতে হবে যে এঁটেল মাটিতে আমরা তো যেটা বললাম যে সারটা ধরে রাখে, আটকে থাকে, এবং আমরা জৈব সার ব্যবহার করব, এবং যেটা অ্যাসিডিক অর্থাৎ অম্লীয় এঁটেল মাটি, ফসল বোনার 5-7 দিন আগে সেখানে আমরা একটু ডলোচুন দিয়ে দেব, ক্যালসিয়াম কার্বনেট যেটা ডলোচুন, ডলোচুনটা দিলে কি হবে মাটির পিএস এর মাত্রাটা সঠিক পর্যায়ে থাকবে, অর্থাৎ অ্যাসিডিকিটা কমে আমাদের একটু হালকা অম্লীয় বা নিউট্রাল মানে মাঝামাঝি অবস্থায়
2: আসবে।
4: হ্যাঁ, আর একটা সমানভাবে একটা যে মানে কমনভাবে একটা সার প্রয়োগ পদ্ধতি, যেটা যেহেতু আজকে ফসল স্পেসিফিক না, মাটির অবস্থা বিবেচনা করে কৃষিকাজে সার প্রয়োগ করার একটা পদ্ধতি বলবো এবার। এটা ছিটিয়ে যদি আমরা প্রয়োগ করি পুরো জমিতে সমানভাবে সার ছড়িয়ে দিয়ে মই বা লাঙল দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এবং যদি সারিতে দেই তখন আবার বীজ বপনের সময় গাছের শিকড়ের কাছে সারি বা নির্দিষ্ট একটা দূরত্বে সার মানে অবশ্যই আমরা এই একটা আলোচনায় আনা দরকার, যেটা গাছের গোড়ায় সারটা দিব না, সারটা কিন্তু একটু দূরে যেখান থেকে সার প্রয়োগ করলে গাছটা সার গ্রহণ করতে পারে সেখান থেকে, সেখানে আমরা সার দেব, এতে সারের অপচয়টাও রোধ হবে। আরেকটা যে ইয়ে আছে টপ ড্রেসিং করে যেটা দেওয়া, উপরি প্রয়োগ যেটা বলি সারের, হ্যাঁ, দাঁড়িয়ে থাকে উপরিভাগে, বিশেষ করে নাইট্রোজেন বা ইউরিয়া সারটাই কিন্তু টপ ড্রেসিং করা হয়, কারণ কি ইউরিয়া সারটা কিন্তু আমরা এক ধাপে দেই না, ইউরিয়া সারটা আমরা কোনো কোনো ক্ষেত্রে 2-3 কিস্তিতেও
1: দিই,
4: কারণ ইউরিয়া সারের না হলে কিন্তু অপচয় হয়। ইউরিয়া সারটা কখনো কখনো বেলে মাটির ক্ষেত্রে যেমন বলা হলো যে এটা লিচিং অর্থাৎ মাটির নিচে চলে যায়, আবার কোনো ক্ষেত্রে উদ্দায়ী হয়ে উড়ে চলে যায়, তখন আমার ক্ষেত্রে কিন্তু আসলে ইউরিয়াটা কাজে লাগে না, সেজন্য আমরা ওই যে 3 ধাপে দেব। এবং আরেকভাবে সার দেওয়া হয়ে থাকে পার্শ্ব প্রয়োগ, যেটা বলে গাছ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গর্ত করে যে গাছের চারদিকে যে আমরা রিং আকারে যেটা দেই সেটা, আবার স্প্রে করেও কিন্তু সার দেওয়া যেতে পারে দ্রুত ফলনের জন্য, আমরা তরল যে সারগুলো তরল সার পাওয়া যায় যেমন সিলেটেড জিঙ্ক, তারপরে আপনার ইউরিয়া লিকুইড ইউরিয়া পাওয়া যায়, এগুলো যদি আমরা এর আবার দ্রুত আর কি গাছের, হ্যাঁ কিন্তু হ্যাঁ দ্রুত ধরেন আপনার কোথাও গাছে ঘাটতিটা দেখা যাচ্ছে অনেক দ্রুত রিকভার করা দরকার, তখন আমরা লিকুইড সারটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, এবং এটা
2: শিকড় দিয়ে নিয়ে লাগবে না, সরাসরি
4: গাছে স্প্রে করবো, এবং এটা যদি এটা কিন্তু আপনার যদি এরপরেও আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমরা চেষ্টা করবো যে স্থানীয় যে মৃত্তিকা গবেষণা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে যোগাযোগ করার, অথবা সেখানে আমরা ওই যে মাটি পরীক্ষা করা, আর যদি মাটি পরীক্ষা করতে নাও আমরা পারি সেখানে সহজভাবে খামারি অ্যাপ ব্যবহার করব, খামারি অ্যাপটা যদি নামাতে না পারি তাহলে ওয়েবসাইটে ঢুকে মৃত্তিকা গবেষণা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যে ওয়েবসাইটের পেজটা আছে ওখানেও কিন্তু সার সুপারিশ মালা বলে একটা ইয়ে আছে, হ্যাঁ অনলাইন সার সুপারিশ মালা, সেখানে ঢুকেও কিন্তু আমরা আমার অঞ্চলে
1: জানতে পারি যে আমরা আমাদের কি সার প্রয়োজন, আমাদের জমিতে
4: কত ফসলে সার দেব, কতটুকু সার দেব, এটা পুরোটাই কিন্তু আসলে
1: বিশদভাবে জানা যায়,
2: গাছে কতটুকু দেব,
4: কোন গাছে কতটুকু দেব সেটাও
2: তাহলে তো আর কথাই নেই, না আমি আমার পুতার কাছ থেকে শুনলাম এইগুলো শিক্ষানি।
4: হ্যাঁ, এটা কিন্তু একদম আসলে খুবই সুন্দরভাবে আমাদের এতে চলে আসে।
1: তো আমরা যেটা শুনছিলাম যে মাটির প্রকার ভেদে ফসল উৎপাদন এবং ফসল উৎপাদনে সার প্রয়োগ পদ্ধতি, যেমন তুমি বললে যে কমলা কিছু বোঝে না, সে তাহলে এখন
2: সবই বোঝে, বেশি বুঝে ফেলে,
1: বেশি বুঝে ফেলে, তাই এবার আপা যেভাবে বললেন
2: আমি একবার ভালো করে বুঝছি,
1: ওইভাবে বুঝে ওইভাবে গাছগাছালি লাগালে।
4: হ্যাঁ, এই যে আলোচনা শুনতে শুনতে আসছিলাম যে কমলা গাছ লাগানো, হ্যাঁ এইটা কিন্তু একটু বলার সুযোগ হলো বলি, সেটা হলো আমাদের এই অঞ্চলে আমরা আগে জানতাম কিন্তু আঙুর বা কমলা গাছ হয় না, বা যদিও বা হয় সেটা একেবারে টক হয়, হ্যাঁ কিন্তু এইখানে কিন্তু পরীক্ষামূলক ভাবে আপনারা শুনে খুবই আনন্দিত হবেন যে আমাদের যশোর অঞ্চলটা থেকে শুরু করে ইভেন আমাদের এই যে খুলনা ডুমুরিয়াতেও কিন্তু আমি এই যে গত 2 দিন আগে সেখান থেকে আমরা আমি আঙুর গাছ দেখে আসলাম। এক আঙুরের সাইজটা যেমন চমৎকার সুন্দর লাল আঙুর এবং সেটা সেরকম মিষ্টি এবং এটা কিন্তু ডুমুরিয়াতে। হ্যাঁ,
2: কোন জায়গাটা?
4: এটা হলো সাহস, সাহসী
2: ইউনিয়ন।
4: হ্যাঁ, কৃষক কৃষক এটা পরীক্ষামূলক ভাবে উনি এবার চাষ করেছেন। এবং আপনার যশোর জেলাতে কিন্তু যশোর জেলার চৌগাছা, তারপরে ঝিনাইদহ জেলাতে, তারপরে আপনার চুয়াডাঙ্গাতে, এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর আঙুর এখন হচ্ছে। এবং আমাদের বাজারে যে আঙুরটা আমরা খাই, আমরা অনেকেই জানি না যে আমরা কিন্তু বিদেশি আঙুর না, এটা আমাদের দেশি আঙুর, আমরা কিন্তু দেশি আঙুর খাচ্ছি। আমরা
1: এটা ভালো খবর,
2: ভালো খবর মানে এটা আনন্দের খবর।
4: হ্যাঁ, যে আঙুরের ভেতরে একটু বিচি থাকে এবং ওই যে যেটাকে আমরা অনেকে মোনাক্কা মোনাক্কা বলি, হ্যাঁ, এই আঙুরটা কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং এটা কিন্তু আমরা দেশি আঙুর খাচ্ছি,
1: বড়
4: বড় আঙুরগুলো। হ্যাঁ হ্যাঁ, এবং এগুলো চমৎকার মিষ্টি। এবং তবে আমাদের যেটা খামারি যারা ছিলেন বা যারা এই আঙুর চাষ করেছেন, তাদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, ওনারা হলো মিষ্টতার জন্য যেটা করে থাকেন, প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করেন। এটাই নাকি ওনাদের একমাত্র পদ্ধতি যে মিষ্টি মিষ্টি হবে আঙুর। আঙুর মিষ্টি করতে গেলে আপনাকে অবশ্যই আঙুর এবং কমলা প্রচুর জৈব সার দিতে হবে, জৈব সারই একমাত্র।
2: তুমি তো গরু, তো তুমি ফালোই তো গরুর যে গোবর কটা,
0: সবাই
4: কমলার ক্ষেত্রে কমলা কিন্তু ওই যে আপনার হচ্ছে যে এই যে আমাদের এই যশোর যে জেলার মনিরামপুর উপজেলাতে আছে আমাদের একজন মালটা করিম নামে পরিচিত। হ্যাঁ, তো ওনার নাম হলো মালটা করিম ভাই, কিন্তু কমলা স্থানীয় ভাবে উনি চায়না কমলা করেছেন এবং এত সুমিষ্ট কমলা আমাদের দেশে হচ্ছে যেটা আমি একদম আপনার খেতে দাঁড়িয়ে খেয়ে পরীক্ষামূলক ভাবে দেখে তারপরে আসার কারণে আমি বলতে পারছি আসলে মিষ্টি হচ্ছে
1: যে আমাদের দেশে এটা হচ্ছে। যদি সবাই যদি কৃষকরা উৎসাহিত হয় এবং এভাবে চাষ করে তাহলে আমরা পাবো খেজুর তো হচ্ছে,
4: এবং আমাদের দেশে খেজুরও হচ্ছে। কিন্তু খেজুরটা যদিও ওইভাবে এখনো সফলভাবে বাজারে পাওয়া যাচ্ছে না, কিন্তু খেজুরও হচ্ছে। এবং এই যে আপনার মাটির ধরন, যে আমরা জৈব সারের কথা বলছিলাম, আমাদের জানা দরকার যে কোনো মাটিতে কিন্তু কমপক্ষে 5% জৈব সার থাকতে হবে,
1: অবশ্যই থাকতে হবে।
4: হ্যাঁ, এটা হলো মাটির একটা বৈশিষ্ট্য।
2: মানে যে বলে না আপা, জৈব সার হলো মাটির প্রাণ, প্রাণ না থাকলে মানুষ বাঁচে?
4: হ্যাঁ,
2: সেরকম গাছগাছালি তো প্রাণ না থাকলে
4: অবশ্যই। এবং আমরা মাটির কাছ থেকে অনেক ফসল নিচ্ছি, তাহলে মাটির স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে,
2: খেয়াল করতে
4: হবে। হ্যাঁ, তো মাটির স্বাস্থ্য যদি খারাপ হয়ে গেলে আমরা এই সেই জন্য আমাদের কি মনে রাখতে হবে, কিন্তু আমরা পরীক্ষা করে দেখা যাচ্ছে বর্তমানে আপনার আমাদের দেশে যে মাটিটা এখন আছে তাতে আমাদের 1%ও কিন্তু জৈব সার নেই অনেক
2: জায়গাতে।
4: মিষ্টি ফল আশা করি, হ্যাঁ, এটাই আমাদের মনে।
1: তাহলে আমরা এত সময় শুনলাম যে মাটির প্রকার ভেদে ফসল উৎপাদন এবং ফসল উৎপাদনে সার প্রয়োগ পদ্ধতি আলোচনা করছেন শারমিনা শামীম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি দত্ত সার্ভিস খুলনা। তাহলে এবার আমরা একটা গান শুনি। মাটি মাটি হয়ে গেছে, কাজের কথা
2: হয়ে গেছে।
1: তারপরে
2: তোমার
1: কমলাবু আজকে এই হলো, কমলাবু আজকে জেনে নিল সেই করবে কিভাবে মাটি। সেটা তো সবাই যে মাটি দিয়ে আল্লাহ আল্লাহ আমাদের তৈরি করছে, মাটির মানুষ, তাই না?
4: এই
1: মাটিতে আবার ফিরে যেতে হবে।
4: আমরা আগে 7 কোটি মানুষ খাবারের অভাবে নাকি মারা যেতাম শুনছি, আর এখন হচ্ছে
1: 20 কোটির কাছাকাছি,
4: 20 কোটি মানুষ প্রায় আমরা কিন্তু খাবার পাচ্ছি।
3: একটা ব্যাপার ঘটে গেছে, ব্যাপার ঘটে গেছে কি, ওই এই যে মেয়েটা ছেলেটা ওই পাশাপাশি বাড়ি, তো তোর মা বাপটা রাজি না, তো মেয়েটা কাছে না দেখো আমি দূরি সরু বলিলি, মা আমার একটা মা আছে বাড়ি ফোরান পুড়ে যাবে, তা আমি তুমি আমার নেও, তা সে আমরা কাছে আমার মা বাবার কথা ছাড়া আমি তোমার নিতে পারবো না, তাই তাই করি হয় বাড়িটা রাগ করে রাখা আছে, তা হাত কাঁধ ধরে বসে তা কষে, এই তুমি হাত ছাড়াও দিন, হাত ছাড়াও দিন, হাত ছাড়াও দিন। ওরাম বন্ধু আমার দরকার না, ওরাম বন্ধু আমার দরকার না, মহিষুধ মিষ্টি কথা
0: কাজের কিছু না, তোমার বহি শুধু মিষ্টি বইছো কাজের কিছু না, ওরাম বন্ধু আমার দরকার না, তোমার বহি শুধু মিষ্টি বইছো কাজের কিছু না, তোমার বহি শুধু মিষ্টি বইছো কাজ।

ঘর বাঁধবার কথা কইলাম দুইজন ফাল্গুন মাসে, কান দিলে না আমার কথায় উড়োয় দিলে হাসে। ঘর বাঁধবার কথা কইলাম দুইজন ফাল্গুন মাসে, কান দিলে না আমার কথায় উড়োয় দিলে হাসে। বাপ মার ভরসায় থাকলি বসে, এই যে বুঝছো, বাপ মার ভরসায় থাকলি বসে, তুমি আমারে কিন্তু পাবা না, মুহি শুধু মিষ্টি বুঝছো, কাজের কিছু না, ওরাম বন্ধু আমার দরকার না, মুহি শুধু মিষ্টি বুঝছো।

এই দেহ পেট তো, পেট তো আসতিছে বোঝো তো, বড় লোকের পোলা পানে আর দশজনে ফসল দিয়েছে, নীতি চাচ্ছে চার পাঁচজনে, পেট তো, পেট তো আসতিছে বোঝো তো, বড় লোকের পোলা পানে আর দশজনে ফসল দিয়েছে, নীতি চাচ্ছে চার পাঁচজনে, আবার দুই তিন জায়গায় বিয়ে হয়ে যাবে নে, আমার দুই তিন জায়গায় বিয়ে হয়ে যাবে নে, তা আমি তোমারে ছাড়িয়ে যাচ্ছি না, তোমার মহিষুধ মিষ্টি বুইছো কাজের কিছু না, ওরাম বন্ধু আমার দরকার না, মহিষুধ মিষ্টি বুইছো কাজ।

0: এই যে ভাঙ্গিয়ে সুরিয়ে সব কলাম তোমারে, ফতে ঘাটে চলা দায় ডকসিয়ারা বালো বলে সিমড়ারা এরা মোরা মেটু সায়। ভাঙ্গিয়ে সুরিয়ে সব কলাম তোমারে, ফতে ঘাটে চলা দায় আমার ডকসিয়ারা বালো বলে সিমড়ারা ইরাম উরাম সায়। জানি নেকি ডাজে আছে কপাল ডায়, আমি জানি নেকি ডাজে আছে এই কপাল ডায়। এই তা তুমি তো কিছু কচ্ছ না, এই তুমি তো কিছু কচ্ছ না, মহিষুদ মিষ্টি বইছ কাজের কিছু না, ওরাম বন্ধু আমার দরকার না তোমার, মহিষুদ মিষ্টি বইছ কাজের কিছু না তোমার, মহিষুদ মিষ্টি বইছ কাজের কিছু না তোমার, মহিষুদ মিষ্টি বইছ কাজের কিছু না।
1: গান শুনলাম গুরুপদার কণ্ঠে। তা এখন দেখো ফোনটা সে যা বোঝে সে তার মতো কথা বলছে, সে যা বোঝে বেশি কমায় ফেলাইছে। ঠিক আছে, এবার দেখো ফোন আসে কিনা, ফোনটা নিয়ে দেখ আমরা ফোন নিয়ে। হ্যাঁ, কি অবস্থা, ফোন কি আসছে নাকি?
2: এই যে রোদের মধ্যে দেন আমাদের কৃষক ভাইরা কত ভালো, তারা যে এই রোদের মধ্যে কৃষি কাজ করে টুরি আইসে আবার ফোনের মধ্যে,
1: আবার তাই
2: তারা আমাদের এই যে
3: কঠিন পরিশ্রম করে আসলে মাঠে যে এখন
1: আরে এখন যে রোদ, রোদের সময় ধান কাটা মলা টলা হচ্ছে।
2: প্রতি কত ফোন একটা চলে এসেছে
1: ধরো।
3: হ্যালো
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি নাম?
3: হ্যাঁ কি জান,
1: হ্যাঁ বলেন, কি প্রশ্ন আপনার? কি গাছ? পেয়ারা
3: গাছ।
1: ছয় বছর হয়েছে বয়স, কিন্তু ফল হচ্ছে না, তো খারাপ কথা, সেটা তো তিন চার বছরে ফল হয়। কি জাতের পেয়ারা এটা? কাজী পেয়ারা। কাজী পেয়ারা তো এক বছরও দুই বছরে হয়।
3: হ্যাঁ, আচ্ছা আমি একটু সংক্ষেপে ওনার প্রশ্নটার উত্তর দিই। শুনেন, প্রথমত আমাদের যে সমস্যাটা হয়ে যায় আজকাল সেটা হচ্ছে যে জাত, জাতটা আমরা মানে অথেন্টিক জায়গা থেকে নেই না, এতে করে ফল গাছের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি, আমরা ফল গাছটা টের পাই তিন চার বছর পরে যে, হ্যাঁ তখন কিন্তু আমাদের হাতে
1: সময় চলে যায়,
3: করার থাকে না, তখন কেটে ফেলা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। এক নাম্বার, জাতটা আমার ঠিক আছে কিনা, যদি জাত ঠিক থাকে এবং গাছটা দেখি খুব বেশি

0: ডাল কেটে দিতে হবে,
1: ডাল কেটে তো অবশ্যই দেব, এবং ছোট ছোট শিকড় দুই একটা ছোট শিকড় আমরা কেটে দেব, তাহলে গাছের ওই যে বাড়তি বাড় বৃদ্ধিটা কমে যাবে, তখন গাছটা
2: ফলন আসবে।
1: আর আরেকটা হতে পারে যেটা নিয়ে আমাদের 26 তারিখে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে ওই যে সার প্রয়োগ, সার প্রয়োগ না করলেও কিন্তু গাছে আসলে ভালো ফলন আসে না,
0: ফলন আসে না। তো ভাই ধন্যবাদ, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধরো
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমার বাসাতে একটা গরু আছে। খাওয়ানোর পরে ওনার পরিপূর্ণ খুদের উপর নেশা, ওনাকে আহর খেয়ার অর্থাৎ খেয়ার যেটা হলো ওটা দিলে খাইতে চায় না তো, আর কুচিটা তো খাইতেই চায় না।
0: আপনি শোনেন, আপনি অভ্যাস করেছেন, যে অভ্যাসে করে তুলেছেন সেই অভ্যাসেই আর কি এখন বড় হয়েছে এই ব্যাপারে। আর আপনার যদি সমস্যা থাকে, আসতে আমাদের কোনো পশু বিশেষজ্ঞ নাই, আজকে হচ্ছে গাছ গাছালি এই সম্পর্কে আর কি। তা পরবর্তী পর্যায়ে আপনি প্রশ্ন করেন, এটা যখন আমাদের এই
1: প্রাণী সম্পদ বিশেষ, আর আপনি স্থানীয় প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন।
0: জি, লাউ গাছ বলেন,
3: ছাদের উপর লাগানো আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডালি আসতেছে, ডালি একটা নষ্ট হয়ে চলে যায়, কিন্তু গাছ খুবই সুন্দর, মানে এত বড় বড় পাতা বা এত বড় হয়েছে সেটা বলেছে, ডালি নষ্ট হয়ে যাচ্ছে, খুশি হতাম।
0: মানে ফুল কিন্তু ফল আসছে না, কদু আসছে,
2: ডালি আসতেছে কিন্তু ফল হচ্ছে।
1: আচ্ছা শুনেন,
2: এখন
1: এখন হচ্ছে দুই রকম, দুই তিন রকম কারণে জালি ঝরে যায়। ওনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের এই এই লাউ কুমড়া জাতীয় গাছে মাছি পোকার আক্রমণ, মাছি পোকার আক্রমণ থাকে, আমরা যে জিনিসটা খেয়াল করি না, ওই ছোট জালিতে মাছি পোকা আল ফুটানোর কারণে ওই জায়গা থেকে পচন ধরে আস্তে আস্তে খুব দ্রুতই ওই জালিগুলো ঝরে যায়। এই জন্য আমাদেরকে অবশ্যই একটা ফেরোমন ট্রাপ পাওয়া যায়। ফেরোমন ট্রাপের বিস্তারিত আসলে তো বলার এখন সময় না, তো আপনি স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করে ফেরোমন ট্রাপটা কিভাবে লাগাবেন সেটা ব্যবস্থা করবেন, অথবা যদি পারেন তাহলে আপনি একটা ইমিডাক্লোরপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন,
0: স্প্রে করতে পারেন,
1: তবে ভালো হয় যে আমরা ফেরোমন ট্রাপ ব্যবহার করি, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
2: হ্যাঁ কি জানতে চান বলেন।
0: জি বলেন, আপনার কথা কাটা কাটা আসছে। জি কাটা কাটা আসছে, আমরা শুনতে পাচ্ছি
2: না, শোনা যাচ্ছে না।
0: এবার বলেন, একটু বলেন এবার। হ্যালো, আপনার সংযোগে সমস্যা, আমরা পরবর্তী ফোনে চলে যাই, সংযোগে সমস্যা।
2: আসলে আপনার কথা বোঝা যাচ্ছে।
1: আর লাউয়ের ক্ষেত্রে আরো একটা যেটা জালি ঝরে যাওয়ার কারণে, সেটা দেখো আমরা একটু টিএসপি এবং পটাশ সার যেটা
0: একটু ব্যবহার করতে হবে,
1: ব্যবহার করব। হ্যাঁ, ছাদের গাছ তো, ছাদের গাছে সাধারণত সারের ঘাটতি থাকে
0: বেশি,
1: এবং সেচটাও একটা মুখ্য বিষয় আমাদের, প্রত্যেকদিন এত প্রচন্ড গরমে একটু পানি দিতে হবে।
2: আর একটা ফোন,
0: হ্যাঁ ধরো।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি তাহাজ্জুদ সাহেব, হ্যাঁ বলেন, কি জানতে চান? জি তিনটে নারকেল গাছ আছে, হ্যাঁ বয়স কত?
1: নারকেলের ক্ষেত্রে, নারকেল আসার ক্ষেত্রে পাতার সংখ্যাটা কিন্তু একটু গোনার ব্যাপার থাকে, যে আমার কতগুলি পাতা আসছে সেই হিসেবে বয়সটা নির্ধারণ করে আমার নারকেল আসছে।

0: একটা ব্যাপার থাকে। এখন দেখা যায় যে না, আমার পর্যাপ্ত মানে সব পাতাও সংখ্যা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপর হচ্ছে না, সেক্ষেত্রে তো আমরা ওই যে বললামই, এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনাও থাকবে ভবিষ্যতে সারের ব্যাপারটা। তবে আমার কাছে মনে হয় যে উনি আরেকটু অপেক্ষা করে দেখুক যে
1: ওনার গাছটাতে,
0: হ্যাঁ নারকেল গাছ তো
2: সবল গাছ তো সবল আছে তাই না, গাছের তো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো আছে নাকি? ধরো
3: হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বলছিলাম সাদা খাঁচে প্রশ্নটা করলাম, আমি বলে দিচ্ছি, উনি যদি কিডনির ওষুধ না খায় থাকে গরু, তাহলে কিডনির ওষুধ খাবে?
2: কিসের
0: কৃমি? কৃমি
3: মনে একটা কৃমির ওষুধ খাবে,
0: ডাক্তার না,
3: 40 মিলি করে খাবে, যদি 80 মন 80 থেকে 80 মিলি করে খাবে, এইভাবে খাবে।
2: যাক আশা ভাই, আপনার আপনার কথায় উনি উপকৃত হলেন, এটা আল্লাহ হাফেজ,
1: ধন্যবাদ আপনাকে।
2: আর একটা ফোন আমরা নিতে পারি?
1: আসলে অনেকে আছে মানে উপকারী বন্ধু,
0: উনি আমাদের নিয়মিত, আর আমাদের নিয়মিত শ্রোতাও।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? তালা থেকে কে, নাম কি?
4: নাম শেখ আব্দুল মহিদ।
2: আব্দুল মহিদ সাহেব, হ্যাঁ বলুন, কি জানতে চান?
4: আমার
2: বাড়ি এইখানে খুলনাতেই। হ্যাঁ বেতারে আসেন, পাবেন পাবেন, আমাকে পাবেন।
1: ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আচ্ছা,
2: তাড়াতাড়ি করুন, সময় খুব কম। জি জি জি, বলেন কি জানতে চান?
4: আমার ওই পদ্মল গাছের পদ্মল সব পোকা লেগে যাচ্ছে।
0: কদবেল তো আমাদের আসলে এভাবে প্রচলিত ফসল না, তবে যেহেতু কদবেল গাছে পোকা লেগে যাচ্ছে, তাহলে আমাদের একটা কীটনাশক দিতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে। তবে এখন তো যেহেতু অলরেডি কদবেলে পোকা লেগে আছে, আমার মনে হয় না যে
2: পূর্বে প্রস্তুতি নিয়ে আগে থেকে নিয়ে বলা উচিত ছিল। আমাদের হাতে আর সময় নেই, আজ উঠতে হবে। আজ আমরা আলোচনা শুনলাম মাটির প্রকার ভেদে ফসল উৎপাদনে, ফসল উৎপাদনে সার প্রয়োগ পদ্ধতি আলোচনা করলেন শারমিনা স্বামী, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি দত্ত সার্ভিস খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, চলো উঠে যাক। হ্যাঁ চলো।

0: চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ রকনুজ্জামান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।
1: শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরে আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আগামীকাল 20 মে 2026 খ্রিস্টাব্দ বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষে BSTI বিভাগীয় কার্যালয় খুলনার উদ্যোগে সকাল 11টায় BSTI এর সম্মেলন কক্ষে মেট্রোলজি বিল্ডিং ট্রাস্ট ইন পলিসি মেকিং অর্থাৎ নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ শফিউল ইসলাম, কথায় কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Prime Minister Tariq Rahman has stressed that there is no alternative to transparent, accountable and people-friendly land management for building a just and modern state system. He said this while inaugurating a three-day nationwide land service fair 2026 in the capital today. This year's theme of the fair is People-Friendly Automated Land Management, Secure Land and a Prosperous Future. The Prime Minister said the main objective of his government is to establish a corruption-free, harassment-free, technology-driven and citizen-friendly land management system that will further accelerate the country's sustainable development. He said, ensuring online services in land management will significantly reduce public suffering related to land issues and the influence of middlemen in land offices regarding land disputes. The Prime Minister said the government is moving forward with the politics of fulfilling promises made to citizens by implementing every point of the election manifesto one after another. Through today's three-day nationwide land fair, the government has fulfilled another election pledge made to the people, he added. The Prime Minister said the people of the country, after enduring more than one and a half decades of fascist rule and exploitation, now want to see their rights reflected in the state and politics. Therefore, from the very first week of taking office, the present government has focused on gradually implementing every point of the election manifesto and the July Charter, he added. The Prime Minister said, land is not just a piece of property, it represents security, stability, livelihood and the foundation of the future for people. The Prime Minister expressed the hope that people across all districts and upajelas would be benefited from the land fair as the fair facilities for e-mutation, applications, online land development tax payments, record corrections, collection of khotians and resolution of land-related complaints. Information and Broadcasting Minister Johiruddin Shopon has said a time-befitting media policy and a media commission will be formed by July-August next to ensure the interest of all parties, journalists, owners and newspaper employees. Besides, he said, the media commission will work to bring the issues of creating anarchy through unethical journalism under the legal framework. The Information and Broadcasting Minister said those at a weekly press briefing at the Secretariat today. About the wage board for journalists and media management, Johiruddin Shopon said both protecting the interest of journalists and patronizing the owners of the media institutions are the responsibility of the government. At the briefing, Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman said the Tista Master Plan will be presented to the Prime Minister with some revisions. Meanwhile, Information and Broadcasting Minister Johiruddin Shopon urged the Italian government to hire more Bangladeshi migrant workers legally. He made the call when Italian Ambassador to Bangladesh, Antonio Alessandro, paid a courtesy call on him at the Secretariat today. Home Minister Salahuddin Ahmed has said the government has undertaken a series of development initiatives to strengthen the operational capacity of fire service and civil defense, including construction of new fire stations, procurement of ambulances, and expansion of manpower. He said this while addressing APTEP program as the chief guest, marking the Fire Service and Civil Defense Week medal distribution and passing out Paris Ceremony 2026 at Purvachol in the capital today. The Home Minister said a proposal to reorganize the Fire Service organogram is under construction to increase the number of fire stations and expand the force to more than 30,000 personnel in phases. Commerce, Industries and Textiles and Jute Minister Khondokar Abdul Muqtadir has said the government has set an ambitious target to transform Bangladesh's traditional jute sector into $5 to $7 billion export-oriented industry. He said this while speaking as the chief guest at the inauguration of the Diversified Jute Products Fair 2026 in the capital today. The Textiles and Jute Minister announced plans for joint ventures with leading Chinese universities to improve jute productivity, develop advanced seed varieties and create internationally competitive product designs. At least 10 people have died after heavy rains caused widespread flooding and landslides across southern and central China. The China Meteorological Administration maintained elevated orange alerts today for heavy rain and severe stormy weather, warning that the huge precipitation system has entered its strongest, most destructive stage. Authorities have suspended schools, businesses, and transport services in affected areas. Cricket and visiting Pakistan were 5 for 279 in their second innings on the fourth day of the second and last test against Bangladesh at the Sylhet International Cricket Stadium when reports last came in. Bangladesh Betar is airing the running commentary of the match. Its score so far, Bangladesh 278 and 87 for 1, Pakistan 232 and 5 for 279. Bangladesh are leading the two match test series by 1-0. Finally, weather and forecast. Volatile one tuna says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamualaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজমুল হুদা। রাজধানীর ফার্মগেটে পাঁচদিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আজ শুরু হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উন্নত বীজ উৎপাদন এবং বহুমুখী পাটপণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাত থেকে রপ্তানি আয় 5 থেকে 7 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাট খাতের সম্ভাবনাকে নতুনভাবে কাজে লাগাতে সরকার সময়োপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঈদ উল আজহা উপলক্ষে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী 25 ও 26 মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 মে শনিবার এবং 24 মে রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা এবং উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং 25 মে হতে 31 মে পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে। সার্কুলারে আরও বলা হয়, সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধরে নতুন ডিজাইন ও সিরিজের 5 টাকা মূল্যমানের কারেন্সি নোট বাজারে ছেড়েছে সরকার। অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের এই 5 টাকার নোট মুদ্রণ করা হয়েছে। আজ থেকে নতুন এই নোট প্রচলনে আনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এটি সরবরাহ করা হবে। উল্লেখ্য, নতুন 5 টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 138টির এবং অপরিবর্তিত ছিল 74টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5211 পয়েন্টে। আজ ডিএসইতে 675 কোটি 73 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 726 কোটি 8 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজার কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.94 টাকা, ক্রয় 142.25 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.03 টাকা, ক্রয় 163.88 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.80 টাকা, ক্রয় 94.98 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.18 টাকা ক্রয় 30.57 টাকা এবং থাই বাত বিক্রয় 3.80 টাকা ক্রয় 3.73 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: দূরেরও কাছে শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইংরেজির প্রথম পত্রের ইউনিট ফোর এর লেসন ফোর এর বি অংশ থেকে। শিক্ষার্থীরা, শুরুতে পরিচয় পর্ব।
3: আমি সামিন আরহাম এবং আমি সাদিকুজ্জামান।
2: ধন্যবাদ সামিন এবং সাদিক আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি রাখবে। ইউনিট ফোর লেসন ফোর এর বি থেকে আলোচনা করছি। প্রথমে খেয়াল করো মূল প্যাসেজটি দেওয়া আছে, যেটা সিন প্যাসেজ। আমরা প্যাসেজটা পড়ব, এখান থেকে বাংলা অর্থ জানব, তারপর কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা শুরু করছি। দ্য ইয়ার বিফোর লাস্ট, লিপি, এ 14-year-old গার্ল ওয়াজ ইন ক্লাস 9 ইন আ রুরাল স্কুল ইন রংপুর। এ অংশের বাংলা যদি আমরা দেখি, দ্য ইয়ার বিফোর লাস্ট হচ্ছে গত বছরের আগের বছর। লিপি নামের একটি মেয়ে, যার বয়স হচ্ছে 14 বছর, সে রংপুরের একটা স্কুলে, বলতে যেটা আমরা জানি যে রুরাল স্কুল বলতে গ্রাম্য একটা স্কুল, গ্রামীণ এলাকাতে নবম শ্রেণীর ছাত্রী ছিল। লিপি ইজ দ্য ইলডেস্ট অব ফাইভ চিলড্রেন। এটার মানে হচ্ছে লিপি এই যে পাঁচ ছেলেমেয়ের মধ্যে, যেটা হচ্ছে থ্রি ডটার্স অ্যান্ড টু সন্স, তিন মেয়ে আর দুই ছেলে, যেটা এই পাঁচ সন্তানের মধ্যে লিপি হচ্ছে সবার বড়। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করে যে আগের সেন্টেন্সে আমরা বললাম যে রুরাল, এটা অবশ্যই খাতায় লিখবে, তারপর হচ্ছে ইলডেস্ট, এটাও খাতায় লিখবে। দেয়ার ফাদার ইজ আ ডে লেবারার ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার। সামিন, ডে লেবারার বলতে আসলে কি বুঝি আমরা?
3: দিনমজুর।
2: দিনমজুর, ভেরি গুড, দিনমজুরে কাজ করেন। সাদিক, নিজের জমিতে নাকি অন্যের জমিতে? অন্যের জমিতে, ভেরি গুড। কিভাবে বুঝলো এখানে আছে আদার পিপলস ল্যান্ড, তাই না? মাদার ইজ আ হোম মেকার, মা হচ্ছেন একজন গৃহিণী। অ্যান্ড পার্ট টাইম ওয়ার্কার। সাদিক, এই যে পার্ট টাইম ওয়ার্কার কি ফুল টাইম নাকি কিছু সময়ের জন্য কাজ করেন?
3: কিছু সময়ের জন্য,
2: খণ্ডকালীন যেটা, তাই না সাদিক? আচ্ছা, গুড। অ্যাট আদার পিপলস হোম, অন্যের বাড়িতে কাজ করেন। দ্য প্যারেন্টস, পার্টিকুলারলি দ্য মাদার, এখানে বাবা মার কথাই বোঝানো হচ্ছে, তারপর নির্দিষ্ট করে মায়ের কথা বলা হচ্ছে। পার্টিকুলারলি এটা আন্ডারলাইন করবে সবাই। ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, তিনি এটাকে বেশ কঠিনই মনে করছেন। বিষয়টা হচ্ছে টু রেজ ফাইভ চিলড্রেন, এই যে টু রেজ আছে এটা আন্ডারলাইন করো সবাই। ফাইভ চিলড্রেন, এই যে পাঁচজন সন্তানের যে ব্যবহার করা, এটা আসলে খুবই কষ্টকর, তাই না সাদিক?
3: জি স্যার।
2: আচ্ছা, অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, এই যে স্মল ইনকাম বলতে সামিন, এটা কি বেশ ভালো একটা উপার্জন নাকি অল্প উপার্জন বোঝাচ্ছে?
3: স্যার, অল্প উপার্জন বোঝাচ্ছে।
2: ইনকাম বলতে কি উপার্জন বা আয়, তাই না?
3: জি স্যার।
2: শিক্ষার্থীরা, তোমরা বেশ ভালো করে খেয়াল করবে। এরপর হচ্ছে বাবা যতটুকু আর্ন করতে পারতেন, আয় করতে পারতেন, তা দিয়ে চলছিল আর কি। পারহ্যাপস, সম্ভবত যেটা হচ্ছে, দ্যাট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, সম্ভবত এইসব যে কারণ আছে লিপির বাবা তাকে বিয়ে দিতে চান। এখানে সবাই আন্ডারলাইন করবে ম্যারি অফ, ও এফ এফ। বাট লিপি ওয়াজ নট রেডি টু একসেপ্ট, এখানে আন্ডারলাইন করো একসেপ্ট, স্পেলিংটা বলো তো সামিন, একসেপ্ট,
3: এ ডাবল সি ই পিটি,
2: এ সি সি ই পিটি, থ্যাংক ইউ। তো লিপি আসলে প্রস্তুত ছিল না এই ব্যাপারটাকে গ্রহণ করে নিতে, যেটা হচ্ছে যে হোয়াট আর প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। সাদিক, ইম্পোজ এর স্পেলিংটা বলো।
3: আই এম পি ও এস ই,
2: ভেরি গুড। ইম্পোজ বলতে যেটা এখানে বোঝানো হচ্ছে যে তার বাবা মা যে তার উপর যেটা চাপিয়ে দিতে যাচ্ছিলেন সিদ্ধান্তটা, এই ব্যাপারটা সে আসলে মেনে নিতে প্রস্তুত ছিল না, তাই না শিক্ষার্থীরা?
3: জি স্যার।
2: আচ্ছা, শি ওয়ান্টেড টু পার্সু হার এডুকেশন, এখানে আন্ডারলাইন করো পার্সু, পার্সু স্পেলিংটা বলো সামিন।
3: পি ইউ আর এস ইউ ই,
2: ভেরি গুড। তো আসলে লিপি চাচ্ছিল তার লেখাপড়া চালিয়ে যেতে। এই সময় যেটা হল হার মাদার স্টুড বাই হার দো সিক্রেটলি, মা তার পাশে এসে দাঁড়ান, তার পক্ষেই ছিলেন আর কি, যদিও সিক্রেটলি আন্ডারলাইন করো, এটা বেশ গোপনে, তাই না শিক্ষার্থীরা?
3: জি স্যার।
2: ওয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ, অ্যারেঞ্জড আন্ডারলাইন করো, আয়োজন করা, বাবা যখন তার বিয়ের আয়োজন করলেন তারামিয়ার সাথে, উইথ তারামিয়া। এদিকে তারামিয়ার পরিচয়টা হচ্ছে দ্য অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, ওই ওদের একই গ্রামেরই কৃষকের একমাত্র ছেলে তারামিয়া। এ তারামিয়ার সাথে তার বিয়ের ব্যবস্থা করেন বাবা। তো শিব এখানে আন্ডারলাইন করো সেম, শি বিকেম গ্রেটলি আপসেট। এই ব্যাপারটাতে যেটা হল লিপি বেশ ভালোভাবেই ভেঙে পড়ল, গ্রেটলি আপসেট, এখানে আন্ডারলাইন করো গ্রেটলি, তারপর হচ্ছে আপসেট। তারামিয়া ওয়াজ দ্য ওয়াইডুয়ার ইলিটারেট, দুইটা বিষয় আন্ডারলাইন করো, ওয়াইডুয়ার আর হচ্ছে ইলিটারেট, বিপত্নিক এবং অশিক্ষিত দুইটাই। বাট ওয়েল অফ, ওয়েল অফ মানে হচ্ছে কি সামিন? ওয়েল অফ মানে কি, সচ্ছল না অসচ্ছল?
3: সচ্ছল
2: ছিল, আছে, টাকা পয়সা ভালোই ছিল। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারেবল ল্যান্ড, এখানে আন্ডারলাইন করো অ্যারেবল, তার বাবার বেশ কয়েক একর আবাদী জমি ছিল। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল, একটা ওয়ার্ড আছে এখানে ইনফ্লুয়েন্সিয়াল, এটা আন্ডারলাইন করো। আচ্ছা, ইনফ্লুয়েন্সিয়াল স্পেলিংটা বলো তো সাদিক।
3: আই এন এফ এল ইউ ই এন টি আই এ এল,
2: ভেরি গুড। বাবা বেশ প্রভাবশালী ছিলেন ওখানে। ম্যারেজ, দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, আন্ডারলাইন করো সিমড। আরেকটা ওয়ার্ড হচ্ছে ইনএভিটেবল, তার মানে যেটা দেখা যাচ্ছে যে সচ্ছল ছিল পরিবারটা, বাবার কয়েক একর আবাদী জমি ছিল, গ্রামে তাদের বেশ প্রভাব প্রতিপত্তি ছিল, বিয়েটা অনিবার্যই মনে হচ্ছিল, ইনএভিটেবল। তো এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করব। প্রথমে সামিন, চিলড্রেন এই ওয়ার্ডটা কোন পার্সিভ স্পিচ?
3: স্যার নাউন,
2: নাউন, এটা সিনোনিম বলো
3: স্যার, অফস্প্রিং,
2: ভেরি গুড। সাদিক, রুরাল ওয়ার্ডটা কোন পার্সিভ স্পিচ?
3: স্যার অ্যাডজেক্টিভ,
2: অ্যাডজেক্টিভ, এটা সিনোনিম বলো তো
3: স্যার, প্যাস্টোরাল।
2: অ্যান্টোনিম
3: স্যার আরবান,
2: আরবান, প্যাস্টোরাল। সাদিক, প্যাস্টোরাল স্পেলিংটা বলো তো,
3: পি এ এস টি ও আর এ এল,
2: ভেরি গুড। এরপর আছে হোম মেকার, এই ওয়ার্ডটা সিনোনিম বলো সামিন।
3: স্যার এটা নাউন,
2: নাউন, আচ্ছা, সিনোনিম
3: হাউস ওয়াইফ,
2: হাউস ওয়াইফ। পার্টিকুলারলি এটা বলো সাদিক, কোন পার্সিভ স্পিচ?
3: স্যার অ্যাডভার্ব,
2: সিনোনিম
3: স্যার, সিনোনিম স্পেশালি,
2: এটা অ্যান্টোনিম বলতে পারো বলো তো
3: স্যার, জেনারেলি,
2: জেনারেলি, আচ্ছা, পারহ্যাপস, এটা কোন পার্সিভ স্পিচ সামিন?
3: স্যার এটা অ্যাডভার্ব,
2: অ্যাডভার্ব, এটা সিনোনিম বলো
3: স্যার,
2: পারহ্যাপস, প্রবাবলি, আচ্ছা ঠিক আছে, প্রবাবলি। শিক্ষার্থী তোমরা এগুলা একটু বুঝে বুঝে চেষ্টা করো, পারহ্যাপস, ওকে। তারপর আর একটু আমরা যাচ্ছি, এক্সেপ্ট হচ্ছে সিনোনিম রিসিভ, রিসিভ স্পেলিংটা আর ই সি ই আই ভি ই। তারপর ইম্পোজ, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব। শিক্ষার্থীরা যারা দূরে বসে আমাদের অনুষ্ঠান শুনছ, অবশ্যই এগুলো নোট ডাউন করবে। ইম্পোজ হচ্ছে ভার্ব, তার সিনোনিম হচ্ছে এনফোর্স, ই এন এফ ও আর সি ই, এনফোর্স। আর এরপর হচ্ছে আরেকটা ওয়ার্ড বলি আমরা এখান থেকে, সিক্রেটলি, অ্যাডভার্ব, সিনোনিম হচ্ছে কভার্টলি। এরপর ইনফ্লুয়েন্সিয়াল, সাদিক, ইনফ্লুয়েন্সিয়াল এটা কোন পার্সিভ স্পিচ?
3: স্যার অ্যাডজেক্টিভ,
2: সিনোনিম বলো তো
3: স্যার, পাওয়ারফুল,
2: পাওয়ারফুল, ওকে, একদম। আমরা এরপর সেদিকে বলছি রেসপেক্টেবল, এটা সিনোনিম বলো তো সামিন?
3: স্যার হনোরেবল,
2: হনোরেবল, আচ্ছা, হনোরেবল, খেয়াল করতে হবে। এরপর হচ্ছে আমাদের আরেকটা ইনএভিটেবল, একদম শেষে যেটা বলছিলাম আমরা, ইনএভিটেবল, অপরিহার্য যেটা, অ্যাজেক্টিভ, সিনোনিম বলো একটা সাদিক
3: স্যার, এসেনশিয়াল,
2: এসেনশিয়াল,
3: জি স্যার,
2: ওকে। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করছি, কটা অপশন বলছি, প্রথমে খেয়াল করো, হুইচ অব দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অব দ্য ওয়ার্ড ইম্পোজ, সামিন একটা অপশন দিচ্ছি, অ্যাপিয়ার, তারপর হচ্ছে সেট, তারপর হচ্ছে এনফোর্স, এরপর হচ্ছে রিলাই করা, রিলাই, কোনটা হবে
3: স্যার? অপশন সি, এনফোর্স,
2: সি এনফোর্স হবে, রাইট। আচ্ছা, তুমি আরেকটা বলো, লিপি হ্যাড দিয়ে আছে সিবলিংস, সেটা অপশন এ হচ্ছে টু, অপশন বি হচ্ছে থ্রি, অপশন সি হচ্ছে ফোর, অপশন ডি হচ্ছে ফাইভ, কোনটা হবে
3: স্যার? অপশন সি, ফোর,
2: ফোর সিবলিংস, তার মানে লিপি ছাড়াও হ্যাঁ দুই বোন আর দুই ভাই থাকে, তাই তো?
3: জি স্যার।
2: যে তিন বোন পাঁচজন, তো এখানে লিপি যেহেতু ভাই বোন বলতে হ্যাঁ ও ছাড়া চারজন, ফোর। ওকে সাদিক বলো, হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ডিসক্রাইবস লিপিস ফাদার বেস্ট? প্রথমটা জবলেস, অপশন বি হচ্ছে ইনডোলেন্ট, অপশন সি হচ্ছে ওয়াইডোয়ার, অপশন ডি হচ্ছে ইনসলভেন্ট। কোনটা
3: স্যার? এটা অপশন ডি, ইনসলভেন্ট।
2: ইনসলভেন্ট, আচ্ছা ঠিক আছে। সাদিক আর্টটা বলো, হুইচ অব দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস লিপিস স্ট্যান্ড অন হার ম্যারেজ? এই যে বিয়ের ক্ষেত্রে যেটা বেস্ট ডিসক্রাইব লিপির আসলে কেমন মনে হচ্ছিল বিয়ের ব্যাপারটাতে, অপশন এ হচ্ছে শি ওয়াজ মাচ ইন্টারেস্টেড ইন হার ম্যারেজ, তারপর হচ্ছে বি হচ্ছে শি রিকোয়েস্টেড হার প্যারেন্টস টু ম্যারি হার অফ, সি হচ্ছে শি ওয়াজ নট উইলিং টু গেট ম্যারেড, ডি হচ্ছে হার ফাদার ওয়ান্টেড লিপি টু কন্টিনিউ হার স্টাডিজ। কোনটা হবে সাদিক?
3: স্যার এটা অপশন সি, শি ওয়াজ নট উইলিং টু গেট ম্যারিড।
2: ভেরি গুড, সে বিয়ে করতে আসলে আগ্রহী ছিল না, তাই না সাদিক?
3: জি স্যার।
2: আচ্ছা সামিন বলো, হোয়াট ইজ দ্য অথর্স মেইন পারপাস বিহাইন্ড রাইটিং দ্য প্যাসেজ? এই প্যাসেজটা লিখলেন মূল উদ্দেশ্যটা কি ছিল লেখকের? অপশন এ হচ্ছে টু ফোকাস অন দ্য লাইফ অফ রুরাল ওমেন, নাম্বার বি হচ্ছে টু ডিপিক্ট দ্য কন্ডিশন অফ আওয়ার রুরাল সোসাইটি, নাম্বার সি হচ্ছে টু শো দ্য কনসিকোয়েন্স অফ আর্লি ম্যারেজ, নাম্বার ডি হচ্ছে ফোকাস অন দ্য পুয়ার গার্লস ফেট ইন আওয়ার ভিলেজেস। কোনটা
3: স্যার? অপশন ডি, টু ফোকাস অন মি পুয়ার গার্লস ফেট ইন আওয়ার ভিলেজ,
2: অন দ্য পুয়ার গার্লস ফেট। আচ্ছা, গরিব ভেদের যে ফেট হচ্ছে ভাগ্য, ভাগ্যের যে ব্যাপারটা গ্রামীণ সমাজে গ্রামের ক্ষেত্রে যেটা, হ্যাঁ এটাই ফোকাস করা। সিক্স নাম্বার সাদিক, তারামিয়া হ্যাজ আ গ্রেট প্রাইড, বেশ ভালো একটা তার প্রাইড বলতে অহংকার ছিল, কারণটা কি? A number he is a good farmer, B number he is a widower, C number he is rich, D number he is illiterate. Kunta?
3: Sir, it's option C, he is rich.
2: Achha, he is rich. Number 7, which of the following is true in the passage? Samin bolo eta. Passage true kunta? Lippy is a girl of adult age, number A. Number B hoche, Lippy's parents want to marry her off. Number C hoche, Taramiya is a poor man. Number D, Lippy came of a small family. Kunta Samin?
3: স্যার অপশন বি, লিপিস প্যারেন্টস ওয়ান্ট টু ম্যারি হার অফ।
2: এবং আমরা কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রশ্ন উত্তর লেখার সময় অবশ্যই কোয়েশ্চেনের যে ভার্ব আছে, যে টেন্স আছে, এটা ফলো করতে হবে, ঠিক আছে শিক্ষার্থীরা? কোয়েশ্চেনের টেন্সটা ফলো করতে হবে। প্রথমে যেটা আছে লিপির যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা দেখব লিপির প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে হোয়াট ডু নো অ্যাবাউট লিপি সামিন?
3: লিপি ইজ আ 14 ইয়ার ওল্ড গার্ল হু রিড ইন ক্লাস 9 ইন আ রুরাল স্কুল ইন রংপুর আ কাপল অফ ইয়ার্স এগো। শি ওয়াজ ফোর সিবলিং, হার ফাদার ইজ আ ডে লেবার অ্যান্ড হার মাদার ইজ আ হোম মেকার অ্যান্ড অলসো আ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার্স হোমস।
2: আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্টে আমরা ইউজ করেছি, তো লিপি ইজ আ 14 ইয়ার ওল্ড গার্ল হু, যেহেতু প্রেজেন্টে আছে তাহলে রিস দিতে হবে, রিস ঠিক আছে এটা। ইন ক্লাস 9 রুরাল স্কুল, ওকে লিপির ব্যাপারে কি জানো? হ্যাঁ ইনফরমেশন ঠিক আছে, ক্লাস 9 রুরাল স্কুল রংপুর, ওকে। তারপর হচ্ছে যদি প্রেজেন্ট ইউজ করো রিস দিতে হবে, আর যেহেতু বুঝাচ্ছ যে কাপল অফ ইয়ার্স এগো, তাহলে রেড, ঠিক আছে।
3: জি স্যার।
2: এরপর শি হ্যাজ ফোর সিবলিংস, ওকে, হার ফাদার ইজ এ ডে লেবারার, ঠিক আছে সাদিক। ওকে সো হাউ ওয়াজ দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ লিপিস ফ্যামিলি সাদিক?
3: লিপিস ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, হার ফাদার ওয়াজ এ ডে লেবারার অ্যান্ড হিজ ইনকাম ওয়াজ ভেরি পুয়ার, উইথ হিজ পুয়ার ইনকাম ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হার মাদার টু রান দ্য ফ্যামিলি, সো হার মাদার অলসো ওয়ার্কড অ্যাট আদার পিপলস হোমস।
2: এটা ঠিক আছে, লিপির ফ্যামিলি ওয়েল অফ ছিল না, লিপিস ফ্যামিলি ওয়াজ নট ওয়েল অফ, ভেরি গুড, বিটা বললা, হার ফাদার ওয়াজ এ ডে লেবারার, ওকে, হিজ ইনকাম ওয়াজ ভেরি পুয়ার, ওকে। Samin, why was Lippy's father going to marry her off at an early age?
3: Lippy's father was going to marry her off at an early age because of poverty, as his income was too little to run the family of 7 members smoothly. He decided to get Lippy married to a comparatively rich man to reduce the family expenses.
2: ওকে, ফ্যামিলি এক্সপেন্সেস, দ্যাট ইজ পরিবারের যে খরচ, এইগুলো রিডিউস করার জন্য, কমানোর জন্য এই প্ল্যান বাবা মা দুজনে যেটা করলেন। ওকে নেক্সট সাদিক ওয়াই ডিড লিপি বিকাম গ্রেটলি আপসেট, তো তারা খেয়াল করতে হবে যে ডিড আছে যেহেতু, তাহলে এখানে কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে শুরু করতে হবে, তাই না সাদিক?
3: জি স্যার। লিপি ওয়াজ নট উইলিং টু ম্যারি, শি ওয়ান্টেড টু কন্টিনিউ হার এডুকেশন, বাট হার ফাদার ডিসাইডেড টু ম্যারি হার অফ। ওয়েন হার ফাদার ফাউন্ড এ পারফেক্ট ব্রাইড গ্রুম হু ওয়াজ ওয়েল অফ অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল, লিপি বিকাম গ্রেটলি আপসেট।
2: Very good. Samin, why did Lippy's parents wanted to marry her off?
3: Lippy's parents wanted to marry her off because their family is very poor. They cannot raise up their children properly. So they hope that if she is married, she will get proper food.
2: Okay, eta ekta chinta hote parto tara bhebechilen je Lippy's parents wanted to marry her off because their family is very poor. Tader family ta khub গরিব, দে ক্যান নট রেজ আপ, তাদের পক্ষে সম্ভব ছিল না, পাচ্ছেন আর কি তারা। ওকে, নেক্সট সাদিক বলো, হোয়াই ডিড লিপি বিকাম ভেরি আপসেট?
3: লিপি ওয়াজ ভেরি আপসেট বিকজ শি ডিড নট ওয়ান্ট টু ম্যারি এট দ্য আর্লি এজ অ্যান্ড শি ওয়ান্টেড টু স্টাডি মোর।
2: ওকে, সামিন, হাউ ওল্ড ওয়াজ লিপি? What was her wish?
3: Lippy was 14 years old. Her wish was to continue study.
2: Okay. Sadiq bolo, why did the parents find it really difficult to raise 5 children?
3: The parents found it really difficult to raise 5 children because the income of Lippy's father was very small.
2: Okay. What did Lippy want to pursue? Samin bolo.
3: লিপি ওয়ান্টেড টু পার্সু হার এডুকেশন।
2: এটা আমরা জানতে পারি, লিপি আসলে চেয়েছিল তার লেখাপড়া চালিয়ে যেতে। এটি খেয়াল করো শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছ, কোয়েশ্চেন আনসার লেখার সময় অবশ্যই যে কোয়েশ্চেনের যে ভার্বের যে বিষয়টা, যেমন যখন ডিড থাকছে, যখন ওয়াজ থাকছে, ডিড দিয়ে বিকাম থাকছে, আনসার লেখার সময় অবশ্যই যে ডিড বিকাম থাকলে বিকেম বা ওয়ান্ট আবার ডিড আছে তার আগে অক্সিলারি ভার্ব, আনসার লেখার সময় ওয়ান্টেড আসবে, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এবার সাদিক, Why did the marriage seem to be inevitable?
3: The marriage seemed to be inevitable because both of the parents of Lippy and Taramiya were adamant about the marriage.
2: দুই পক্ষেরই যেটা, লিপির বাবা মাও চাচ্ছিলেন, তারামিয়ার বাবা মাও চাচ্ছিলেন, দুই দিক থেকে যেহেতু রাজি হচ্ছিল, মনে হচ্ছিল যেটা যে বিয়েটা অনিবার্য, এভিটেবল, ইনএভিটেবল ছিল। ওকে, এরপর জি নাম্বার একটা কোয়েশ্চেন আমরা শেয়ার করি সামিন, হু ওয়াজ তারামিয়া?
3: তারামিয়া ওয়াজ দ্য অনলি সন অফ আ ওয়েলথি ফার্মার ইন দ্য সেম ভিলেজ।
2: ওকে, নেক্সট সাদিক বলো, ডিড লিপি ওয়ান্ট টু একসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার?
3: নো, লিপি ডিড নট ওয়ান্ট টু একসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার।
2: রাইট, এখানে যেটা বললাম যে না, আসলে লিপি চায় নাই সে ভাগ্যটা মেনে নিতে বা সেটা সিদ্ধান্ত মেনে নিতে। এখানে যারা দূরে বসে শুনছ শিক্ষার্থীরা খেয়াল করে যে নো দিয়ে যে অংশটা শুরু হচ্ছে, ওখানে আবার যেটা অংশ নো দিয়ে যেটা বলল সাদিক, লিপি ডিড নট ওয়ান্ট টু একসেপ্ট, ভুল হতে পারে, দেখা যাবে ডিড নট লেখা পর আবার ওয়ান্টেড লিখতে ইচ্ছা করবে, প্যাসেজও থাকতে পারে, তো এই ব্যাপারগুলো লেখার সময় খেয়াল করতে হবে। সাদিক তুমি বলো আরেকটা, হোয়াট আর হার প্যারেন্টস?
3: Sir, her parents is a dear laborer and the mother is a housewife.
2: Acha, parents bolte father ar ki, tai to? Her father is a dear laborer and mother is a housewife. To shikharthi bondhura, amra ajke alochona korlam je scene passage theke nobom o doshom shrenir. Asha korchi jara dure boshe etokkhon onushthan shunle besh bhalo bujhte perecho, ar jara ajke amader sathe ache studio te tomra besh bhalo bujhte perecho.
3: Ji sir.
2: Shob bhalo thakba, khoda hafez.
4: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
5: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 20 মে বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফ এম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফ এম 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
6: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।
7: Hello dear listener, welcome to our English learning program, Let's Speak English. Here I am a presenter, Asha Siddiqui would like to make a conversation session with two friends where they are talking about time and date for making an appointment to meet after a long. Today I am joined by two wonderful guests who will be sharing their situation to make an appointment. First we have Zumaina Mahnira Rahman and alongside her another guest Yasmin Mukta. Thank you Zumaina and Mukta for joining on today's program. Together they will be talking about the time and date for making an appointment. So stay with us as we dive into our conversation and don't forget to grab a pen and paper. You might learn some useful English word meaning and rules of English grammar from their conversation.
8: Hi Zumaina, it's so nice to hear your voice. It feels like ages since we met.
9: I know, Mukta. The last time we met was during the university fair, right?
8: Yes, that's right. I really miss our long chats over coffee. We should meet again soon.
9: Absolutely. Let's fix a day this week. How about Thursday afternoon?
8: Thursday? Let me think. Oh, I have a department meeting that day. How about Friday instead?
9: Friday sounds fine. What date is that?
8: It's the 18th of October.
9: Great, I'm free on the 18th. What time shall we meet?
8: How about 4 p.m.? That gives us enough time to relax after work.
9: That's perfect. Where do you want to meet?
8: I was thinking about the Green Leaf Cafe in Dhanmundi. They have such a calm atmosphere.
9: Oh yes, I love that place. The iced coffee there is amazing.
8: Exactly, and we can sit by the window. It's quiet and perfect for conversation.
9: So let's confirm. We'll meet on Friday, the 18th of October at 4 p.m. at Green Leaf Cafe.
8: Yes, that's fixed. Should I make a reservation?
9: That would be great, just in case it's busy.
8: Okay, I will call them later today.
9: Perfect, and if anything changes, I'll text you.
8: Sure. Oh, by the way, are you bringing your camera? You always take such as nice photos.

0: catch up. It's been too long.
1: Same here, Mukta. So see you on Friday at 4 p.m. sharp. Don't be late.
0: Don't worry. I will be there on time. See you soon.
1: Take care, Mukta. Bye for now.
0: Bye, Zumaina.
2: Thank you, Zumaina and Mukta, for your wonderful conversation. Dear listener, এতক্ষণ আপনারা আমাদের দুজন শিক্ষার্থীর মুখ থেকে শুনছিলেন হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট কনসিডারিং দ্য টাইম অ্যান্ড প্লেস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের আলোচিত বিষয়টির উপর আলোকপাত করব এবং দুজন শিক্ষার্থীর কথোপকথন থেকে ইংরেজি গ্রামারের কিছু রুলস এবং কনভার্সেশনে ব্যবহৃত কিছু ইংলিশ গ্রামার পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের হচ্ছে এই কনভার্সেশনে দেখলাম কিছু ফ্রেজ ইউজ করা হয়েছে। ফ্রেজগুলো হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কিছু ফ্রেজ ইউজ করেছি। যেমন ফ্রেজগুলোর সিচুয়েশন এরকম ছিল যে কোন প্ল্যান স্টার্ট করার জন্য, অর্থাৎ স্টার্টিং দ্য প্ল্যান, তখন আমরা কি ধরনের ফ্রেজ ইউজ করতে পারি। যেমন ওরা কনভার্সেশনে বলেছে উই শুড মিট এগেইন সুন, অর্থাৎ আমরা হচ্ছে আবার দেখা করব, খুব শীঘ্রই আমরা দেখা করব। অথবা হচ্ছে লেটস ফিক্স আ ডে দিস উইক, যে এই সপ্তাহে চলো আমরা হচ্ছে একটা ডে বা আমরা একটা ডে ফিক্স করি বা মিট করার জন্য ডে ফিক্স করি। সো এই ধরনের হচ্ছে এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের যে কোনো ধরনের প্ল্যান যখন আমরা স্টার্ট করতে যাব এই ধরনের সেন্টেন্সে এই ধরনের ফ্রেজগুলো ইউজ করে, ফ্রেজগুলো যেমন হচ্ছে মিট এগেইন সুন অথবা হচ্ছে লেটস ফিক্স আ ডে, এই ধরনের আমরা হচ্ছে প্ল্যানগুলোর স্টার্টিং প্ল্যানের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ধরনের ফ্রেজ ইউজ করতে পারি। যখন কোনো একটা ডেকে আমরা সাজেস্ট করব, অর্থাৎ আমরা যে ডেটটাতে হচ্ছে মিট করতে চাচ্ছি বা একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে বলতে পারি জুমাইনা?
1: আমরা বলতে পারি হাউ অ্যাবাউট থার্সডে আফটারনুন অথবা ইজ ফ্রাইডে ওকে ফর ইউ।
2: ওকে, সো এখানে বলতে পারি হাউ অ্যাবাউট থার্সডে আফটারনুন, অর্থাৎ থার্সডে আফটারনুন কি ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে ইজ ফ্রাইডে ওকে ফর ইউ, যে ফ্রাইডে কি তোমার জন্য ঠিক আছে? সো আমরা এইভাবে পোলাইটলি আমরা হচ্ছে এই ধরনের ফ্রেজগুলো ইউজ করে আমরা হচ্ছে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা যে কারো কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি কোন একটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার জন্য। কোন ডিটেইলস যখন আমরা কনফার্ম করতে চাই, অর্থাৎ আমরা কোন একটা ভেনু ফিক্স করলাম, টাইম ফিক্স করলাম, ডে ফিক্স করলাম, তখন আমরা হচ্ছে সেটাকে আবার রিভিউ করার জন্য আমরা কিছু এক্সাম্পল ইউজ করে থাকি। সো কনফার্মিং ডিটেইলস এর জন্য আমরা কিভাবে সেন্টেন্সটা বলেছিলাম মুক্তে, একটু শুনবো তোর মুখ থেকে?
0: সেন্টেন্সটি ছিল সো উই উইল মিট অন ফ্রাইডে এট 4 PM।
2: ওকে, সো উই উইল মিট অন ফ্রাইডে এট 4 PM, অর্থাৎ আমরা এখানে ফ্রাইডেটা এবং হচ্ছে টাইমটা কিন্তু এখানে কনফার্ম করছি। সো আমরা যখন কোন ব্যক্তির সাথে এই ধরনের টাইম কনফার্ম করতে যাব, তাহলে আমরা এইভাবে বলতে পারি উই উইল মিট, অর্থাৎ আমরা দেখা করব অন ফ্রাইডে, অর্থাৎ ডেটটা বলতে হবে, ডেটা বলতে হবে, এবং ডে এর আগে হচ্ছে আমরা অন প্রিপোজিশনটি ইউজ করতে পারি, এবং আমরা টাইমটা যখন বলবো 4 PM তখন আমরা অ্যাট ইউজ করব, অর্থাৎ অ্যাট প্রিপোজিশন দিয়ে আমরা বলতে পারি ফাইনালি সো উই উইল মিট অন ফ্রাইডে অ্যাট 4 PM। যে কোনো ধরনের অ্যাভেলেবিলিটি চেকিং এর জন্য আমরা কি বলতে পারি, কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু ফ্রেজ আমরা ইউজ করতে পারি, সেটা কি আমরা কনভার্সেশনে বলেছিলাম মুক্তা?
0: আর ইউ ফ্রি দ্যাট ডে অর ডু ইউ হ্যাভ এনি প্ল্যান্স অন দ্যাট ডে?
2: ওকে, সো আর ইউ ফ্রি দ্যাট ডে, অর্থাৎ তুমি কি ওই দিন ফ্রি আছো? অথবা আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি প্ল্যান্স অন ফ্রাইডে, অর্থাৎ তোমার কি ফ্রাইডেতে কোনো প্ল্যান আছে? অর্থাৎ আমরা যে কোনো ব্যক্তির সাথে যখন অ্যাপয়েন্টমেন্ট করতে যাব, ডেফিনেটলি তার কাজের বা তার সময়ের প্রায়োরিটি আমরা দিব, এবং সেটা প্রায়োরিটি জানার জন্য আমরা হচ্ছে অবশ্যই সে ওই ডেটাতে ফ্রি আছে কিনা সেটা আমরা আগে জিজ্ঞেস করব, এবং সেটা আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি আর ইউ ফ্রি দ্যাট ডে। অথবা হচ্ছে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি তার অন্য যদি কোনো প্ল্যান থাকে, তাহলে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি প্ল্যান অন ফ্রাইডে। এছাড়াও আমরা যখন হচ্ছে রিস্কেডিউলিং করতে যাই, যে আমরা একটা ডেট ফিক্স করেছিলাম সেটাকে আমরা চেঞ্জ করে আরেকদিন হচ্ছে স্কেডিউল করছি, সো রিস্কেডিউলিং এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি জুমাইনা?
1: আমরা বলতে পারি আই এম সরি আই হ্যাভ আ মিটিং দ্যাট ডে, ক্যান উই মিট অন ফ্রাইডে ইনস্টেড?
2: ওকে, সো আমরা এখানে সরি, প্রথমে সরি ফিল করব যে আমরা যেহেতু হচ্ছে রিস্কেডিউল করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে বলতে পারি আই এম সরি, দুঃখ প্রকাশ করব, এবং হচ্ছে আই হ্যাভ আ মিটিং দ্যাট ডে, অর্থাৎ সেই দিন যদি তার কোনো মিটিং থাকে তাহলে সে সেটা বলবে, এবং সে আবার অফার করবে ক্যান উই মিট অন ফ্রাইডে ইনস্টিড, অর্থাৎ আমি এর পরিবর্তে কি ফ্রাইডেতে আমরা দেখা করতে পারি। তাহলে এভাবে আমরা হচ্ছে খুব পোলাইটলি অ্যাপয়েন্টমেন্ট মেকিং এর যে ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে রিস্কেডিউলিং করতে পারি। এছাড়াও আমরা আমাদের আজকে কনভার্সেশনে দেখলাম যে কিছু সেন্টেন্স আমরা ইউজ করেছি, এবং সেন্টেন্সগুলো যদি টাইপস হিসেবে আমরা কনসিডার করি, তাহলে সেন্টেন্সের যদি টাইপস বলি, কয় ধরনের সেন্টেন্সের টাইপস আছে জুমাইনা?
1: এখানে চার ধরনের সেন্টেন্সের টাইপ আছে। সেন্টেন্সের টাইপগুলো হলো

0: ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি।
1: ওকে, তাহলে সেন্টেন্স হচ্ছে ফোর টাইপস এর। দেয়ার আর ফোর টাইপস অফ সেন্টেন্স। নাম্বার ওয়ান হচ্ছে ডিক্লারেটিভ, নাম্বার টু হচ্ছে ইন্টারোগেটিভ, দেন ইম্পারেটিভ এন্ড ফাইনালি হচ্ছে এক্সক্লেমেটরি। সো ডিক্লারেটিভ যদি আমরা বলি, যেটার কাজটা কি, ফাংশনটা কি, যে স্টেটস অফ ইনফরমেশন, অর্থাৎ যে কোনো একটি ইনফরমেশন যখন আমি বর্ণনা করতে চাইব তখন হচ্ছে আমরা এই ধরনের ডিক্লারেটিভ সেন্টেন্স ইউজ করব। যেমন সেন্টেন্সটা হতে পারে, উই শুড মিট এগেইন সুন, আমাদের আবার দেখা করা উচিত, খুব শীঘ্রই আমাদের আবার দেখা করা উচিত। আবার ঠিক একইভাবে আমরা যখন ইন্টারোগেটিভটা ইউজ করে থাকি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নর্মালি যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা বোঝায়, তাই না সুমাইনা? তো কোয়েশ্চেনটা কি হতে পারে,
0: আমাদের কোয়েশ্চেনটা হতে পারে, হোয়াট টাইম শ্যাল উই মিট?
1: ওকে, হোয়াট টাইম শ্যাল উই মিট, অর্থাৎ আমরা কখন দেখা করতে পারি। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে কোনো সাজেশন দেওয়া বা রিকোয়েস্ট করা। সো আমরা আমাদের কনভারসেশনে দেখলাম, মুক্তা এবং জুমাইনা কনভারসেশন করছিল, ওখানে এই ধরনের একটা সাজেশন বা রিকোয়েস্ট করেছিল। সো ডিয়ার লিসেনার, টুডে আই এম টু টিচ ইউ সাম ইংলিশ গ্রামার রুলস, সাম নিউ ওয়ার্ডস, some and how to use them in sentence, hoping it will enhance your English grammar skill. So this is the time to say goodbye. We'll be here in coming next day. Till then, stay with us, and thanks from me, Aisha Siddiqa, and goodbye.
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নোশিন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, সমবেত কণ্ঠে এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন। গানের কথা সাজিয়েছেন আবু বকর সিদ্দিক ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস,
3: এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: ওইদিকে এত চেঁচামেচি কিসে?
3: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে,
0: মনে হচ্ছে কাউকে মারছে। চল তো দেখি।
3: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
3: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
4: স্যার, এই পোলাটা একটা বকাইকে, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি চিন্তায় টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
3: এই তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
5: আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
6: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
3: জিতু, কথা কি সত্যি?
5: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে স্যার, আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
3: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই, তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
4: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
3: জিতু।
5: জি স্যার।
3: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
5: হ্যাঁ
3: স্যার। এরকম খারাপ কাজ যদি করো, সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
5: জি স্যার।
3: তুমি কি ভালো হতে চাও?
5: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি, তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
7: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 20 মে বুধবার। আগামীকাল 20 মে বুধবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd তে, এছাড়াও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং ও বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোন বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা গাড়ির ভেতরে থাকলে কোনো কংক্রিটের ছাউনির নিচে গাড়িসহ আশ্রয় নেবার চেষ্টা করুন এবং এ সময় গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন।
7: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আর্জেন্টালিতে এখন আপনাদের জন্য রয়েছে নজরুল সংগীত, শিল্পী শারমিন সুলতানা অনন্যা।

শারবিন সুলতান অরণ্যার কণ্ঠে আপনারা শুনছেন নজরুল সঙ্গীত, শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন তুমি শুনিতে চেও না আমারও মনেরও কথা।

0: শারমিন সুলতানা অনন্যার কণ্ঠে আপনারা দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর, নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন, ভূমি জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে এবং একই সঙ্গে এই সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। প্রধানমন্ত্রী বলেন, ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক রহমান বলেন, সারাদেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণের জাঁতাকলে পিষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র ও রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকে নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে একটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা ও ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই ভূমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিক মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস আমদানি সর্বোচ্চ উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে শুল্কমুক্ত সুবিধায় এসব বাস আনতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। একই ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধিত আকারে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব আগের মতো থাকছে না, নতুন আইন হচ্ছে, স্বতন্ত্র আইনের মাধ্যমে এই এলিট ফোর্স পরিচালিত হবে। এদিকে আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এছাড়া তিনি দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার উপর জোর দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০,০০০ অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের আজ চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের বিপক্ষে ৪৩৭ রানের জয়ের লক্ষ্যে সফরকারী পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১৬ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৩৯০, পাকিস্তান ২৩২ ও ৭ উইকেটে ৩১৬ রান। আগামীকাল সকাল ১০টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, আর এ মুহূর্তে আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। এখন স্থানীয় খবর শুনবেন ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। A three-day-long land service fair began at the Deputy Commissioner's office premises in Khulna today on the occasion of National Service Week. Prime Minister Tariq Rahman inaugurated the land service fair simultaneously across the country from Tejgaon Land Building in Dhaka today. The program was broadcast live on a big screen from the Khulna Deputy Commissioner's office premises. Deputy Commissioner Mohammad Abdullah Harun attended it as the chief guest. Presided over by the Deputy Commissioner Ms. Hureza Nath, Range DIG Mohammad Rezaul Haq, Additional Police Commissioner, Police Super, City BNP President, City BNP General Secretary, and officials of different government departments, including teachers and students, were present at that time. Later, the Divisional Commissioner distributed compensation checks, about 3 crore taka, among 38 people for land acquisition. Earlier, a colorful procession was brought out from Shohid Hadis Park in the city and ended at the Deputy Commissioner's office premises after parading different main roads of the city on the occasion. The officials of various government and non-government departments and students, including people of different professions, took part in it. The three-day-long land service fair will provide immediate online payment of land development tax through the land.gov.pd service portal, registration, holding entry and approval, and overall support for online payment of land development tax assistance in submitting e-namjari applications and assistance in completing the Namjari process. The Khulna Division and District Administration have jointly arranged it. In Baghdad, a discussion meeting was held at Deputy Commissioner's Conference Room on the occasion. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Deputy Director of Local Government Division, Additional Deputy Commissioner, and officials of the concerned departments. Earlier, the Deputy Commissioner inaugurated a three-day-long land fair at the Deputy Commissioner's office premises. 6 stalls have been opened at the fair. A three-day-long land service fair began at Shatkhira, Jorsor, Jhinaidah, Magura, Chodanga, and Mirpur, like other parts of the country today. A three-day-long agriculture technology exhibition fair began at the Sharsha Upazila Parishad premises in Jorsor today. Member of Parliament Maulana Azizur Rahman inaugurated Eid as the chief guest. Presided over by the Upazila Agriculture Officer, the function was attended by the Upazila Nirbahi Officer, Assistant Commissioner Land, Upazila Livestock Officer, and local elite. 15 stalls have been opened at the fair. The Family Nutrition Gardens, Vermicompost Production Methods, Modern agriculture machinery, improved and modern varieties of rice and agriculture products processing technology are being displayed in these stalls. A day-long workshop on crafting academic writing for scientific research was held at the Khulna University of Engineering and Technology, Kuwait, today. Vice-Chancellor of the University, Professor Dr. Mohammad Masood, attended it as the chief guest. Presided over by the Director, ASDC, Professor Dr. Mohammad Farooq Hussain, the workshop was attended by the deans of various faculties. Besides, third-year students of ECE and MSE departments took part in the workshop. Meanwhile, a training workshop on IDEA dairy farm management and modern technology expansion was held at the Shatkhira Sadar Upazila Auditorium today. The veterinary surgeon of the Upazila Livestock Department attended it as the chief guest. Presided over by the manager of a non-government organization, the workshop was attended by the veterinary surgeon of Shatkhira area, Assistant Director of the National Consumer Rights Protection Department and District Food Safety Officer, including 100 dairy farmers. A meeting for officials of various government departments, public representatives, and local elite was held at Devahoto Upojela Porishad Auditorium in Shatkhira today. Deputy Commissioner Ms. Kausar Aziz attended it as the chief guest. Presided over by the Upojela Nirbhai Officer, the meeting was attended by the Upojela Agriculture Officer, Fisheries Officer, Officer in charge of the Thana, and the UP Chairman. Later, the Deputy Commissioner visited the Rupushi Mangrove of the Upojela. Football and two semi-final matches of the Divisional Level Primary School Gold Cup football tournament was held at the Port Secondary School ground in Khulna City today. In boys' group, Joshua District team moved into the final, defeating Jinnah District team in the tiebreaker by 5-3. While in the girls' group, Jinnah District team beating Joshua District team in the tiebreaker by 4-2. Finally, weather forecast Valley Tulum tonight says there are chances of rain or thunder showers with temporary west non-westerly gusty to scholar wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Joshua, Kustia, Rajshahi, Rangpur, Pamna, Bogura, Kumilla, Mamunshing, and Silat. River ports in these areas are to first cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা শ্রোতা বন্ধুরা, মিডিয়ামে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্সে, একই সাথে এফএম 88.8 মেগা হার্স ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন। অনুষ্ঠান ঘোষণায় এ পালায় রয়েছি আমরা দুজন, তানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। আজকের অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে অচিন পাখি লালন গীতির অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী পপি খাতুন।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ লালন গীতির অনুষ্ঠান অচিন পাখি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের সামনে হামদ পেশ করা হচ্ছে। প্রথম শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার সাব্বির আহমেদ চৌধুরী।

তুমি রহমান তুমি যে রহিম, কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

0: আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন।
1: তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো, পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা থেকে সে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে রাসূলের উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। শ্রমিকের শরীরের খাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করো। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। সকালবেলা কুরআন শরীফের একটি আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল সালাত পড়া হতে উত্তম, আর এলেমের একটি অধ্যায় শিক্ষা করা, চাই তার উপর আমল করা হোক বা না হোক, 1000 রাকাত নফল সালাত হতে উত্তম। যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে, তার যাবতীয় প্রয়োজন আল্লাহ মিটিয়ে দেবেন। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কুরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অন্যকেও শিক্ষা দেয়। আল হাদিস,
3: বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
2: সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও ময়মনসিংহ জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৬৯% এবং সন্ধ্যে ৬টায় ৬৩%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর ৫:১৪ এবং অস্ত যাবে সন্ধ্যে ৬:৩৬। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar. Now in weather forecast read by Shehnaz Parfin. Dhaka made of his forecast for inland rivers warning valid till 1 AM. There is no inland rivers warning and no signal is to be hosted. Now forecast for the entire country remain effect till 6 PM. It may expected temporary gusty wind with lightning, adjoining with light to medium rain or thunder shower in many places of Moymenshing and Silla divisions and a few places of Rangpur, Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram. It may expected medium to heavy to very heavy rainfall as elsewhere over the country. Mild heat wave is sweeping over the regions of Noakhali, Khulna, Bagerhat and Moymenshing, adjoining with Khulna division, and it may continue. Day and night temperature may nearly unchanged all over the country. Today, the maximum temperature was recorded in Jashore, 36.6 degrees Celsius, and minimum was in Sylhet, 21.5 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka, 34.7 degrees Celsius, minimum was 22.8 degrees Celsius. Humidity recorded in air at 9 AM 69%, at 6 PM 63%. Tomorrow the sun rises over Dhaka at 5:14 AM and sets at 6:36 PM. The sulfur weather in time.
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.6 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার খুলনা। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না, বলেছেন APJ আব্দুল কালাম আজাদ। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।
1: বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকেই স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। কথাগুলো বলেছেন APJ আব্দুল কালাম।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী শামিমারা লোনা, গানের কথা সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, সারা দেশে হাম প্রাদুর্ভাবের কারণে সরকার জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি পরিচালনা করছে। 0 থেকে 59 মাস বয়সী শিশুদের অবশ্যই নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণের ব্যবস্থা করবেন।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি উম্মে কুলসুম পলি। তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা আজ থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে সারা দেশে একযোগে ভূমি সেবা মেলা উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। জেলা প্রশাসক মিজহুরিয়া জান্নাতের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেয়াজ খালেদ, পুলিশ সুপার, মহানগর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার 38 জনের মধ্যে ভূমি অধিগ্রহণের প্রায় 3 কোটি টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করেন। এর আগে মেলা উপলক্ষে মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থী সহ শ্রেণী পেশার জনগণ অংশ নেন। তিনদিনব্যাপী ভূমি সেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে সার্বিক সহায়তা প্রদান, ই নামজারির আবেদন দাখিলে সহায়তা করা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। এছাড়া অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে সরবরাহ করা, অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ বিষয়ে অবহিতকরণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদান, গণশুনানির মাধ্যমে ভূমি সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় দ্রুত সমাধান ও ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সেবা গ্রহীতাদের পরামর্শ প্রদান এবং একই সাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হচ্ছে। খুলনা বিভাগীয় জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করেছে। সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট শীর্ষক এক কর্মশালা আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। এ কর্মশালায় তিনি বলেন, সেলফ অ্যাসেসমেন্ট কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যালমনাইদের মতামত। তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কারিকুলাম আরও যুগোপযোগী ও কার্যকর করা সম্ভব। শিক্ষার্থীদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং পেশাগত অবস্থান সুদৃঢ় করতে অ্যালমনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কর্মশালায় ডিসিপ্লিনের শিক্ষক শিক্ষার্থী ও অ্যালমনাইরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের

0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: ওয়ালাইকুম আসসালাম। আসো আসো সবাই বসি। আমরা তো আজকে জানি যে আজকে ফোন ইন অনুষ্ঠান,
3: হ্যাঁ,
2: এবং আজকের বিষয় কুরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায়। আর আজকে বলবেন, অংশগ্রহণ করছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। তো আজকে যে আমরা বিষয়টা নিয়ে করব, এটা কিন্তু খুবই কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ কোরবানির পশুর চামড়া যদি আমরা ঠিক মতো না ছাড়াই এবং যদি ঠিক মতো সংরক্ষণ করতে না পারি, ঠিক মতো যদি লবণের যোগান না থাকে, তাহলে একটা খুব দামি জিনিস নষ্ট হয়ে যাবে। একটু সহজ সরল ভাষায় এটাই দাঁড়ায় যে কোরবানির পশুর চামড়া যদি আমরা ঠিক মতো ছাড়াইতে না পারি এবং যদি সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদের এই যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটি উপায়, যে একটি ব্যবস্থা, কিন্তু নষ্ট হয়ে যাবে কি?
4: হ্যাঁ, বৈদেশিক মুদ্রার সাথে জাতীয় সম্পদ তো এটা,
5: কুরবানির চামড়াটা একটু জাতীয় সম্পদ।
2: তাহলে এই যে আমরা খুব গুরুত্বপূর্ণ আজকের আসরে বিষয়টা শুনব। আর প্রিয় শ্রোতা ভাই বোনেরা এবং কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যে যেখান থেকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা টেলিফোন করবেন 02448132 68 থেকে 70 পর্যন্ত এবং 02448132 77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করবেন। আর এই যে আসর শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar, এখানেও আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তো শুরু হোক তাহলে, আমাদের পথ চলা শুরু হোক। ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আসসালাম আলাইকুম।
6: ওয়ালাইকুম সালাম, সবাইকে স্বাগতম।
2: আচ্ছা, আজকের তো বিষয় আপনাকে বলাই হয়েছে, কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায়। আমরা টেলিফোন নেব, একটু দেখা যাচ্ছে টেলিফোন আসছে, আপনি দু একটি কথা কিন্তু বলে রাখতে পারেন।
6: ধন্যবাদ। আসলে গবাদি পশুর চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির মাধ্যমে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। তবে সঠিক পদ্ধতিতে পশু জবাই, পশু দেহ থেকে নিখুঁতভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপর গুণাগুণ এবং দাম নির্ভর করে। আমাদের দেশে প্রাপ্ত চামড়ার এক উল্লেখযোগ্য অংশ ঈদুল আজহার সময় পাওয়া যায়। এই সময় হৃষ্টপুষ্ট পশু থেকে উন্নত মানের চামড়া পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু পশুর দেহ থেকে সঠিকভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ করা না হলে চামড়ার মান আশানুরূপ উন্নত হয় না, ফলে চামড়ার উপযুক্ত দামও পাওয়া যায় না। তাই এই জন্য পশু জবাই করার সময় কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা দরকার। সাধারণত জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে দেহ কোনোভাবে আঘাত না লাগে, এবং আঘাত লাগলে চামড়া থেতলিয়ে যাবে এবং চামড়ার গুণাগুণ নষ্ট হবে,
2: যেন অক্ষত থাকে।
6: হ্যাঁ, চামড়াটা যেন অক্ষত থাকে। জবাই করার জন্য ধারালো ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা দরকার, যাতে চামড়ায় কোনো কাটা দাগ না লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, যাতে সহজেই রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করা যায়।
4: মাস্টার ভাই, ফোন কিন্তু
2: আসতেছে, কিন্তু প্রাথমিক শর্তগুলো তো আমরা শুনে নেব আগে, তারপরে আমরা যদি কিছু থাকে সেগুলো শুনবো।
4: ঠিক
2: আছে, কারণ আমাদের কারণটা কিন্তু শ্রোতার কাছে পৌঁছে দেওয়া, আমাদের এই তথ্যগুলোকে, তারপরে ওনারা যেটা বলবেন সেটা সম্পর্কে আমরা বলেন।
6: তারপরে এখন আমি বলবো যেটা সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী। জবাই করার পর পশু দেহ যখন অসার বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুই পাশে ঠেস দিয়ে দিতে হবে পশুটাকে, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না। নোকদার বা ধারালো

0: ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করা স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি একটা দাগ কেটে নিতে হবে। সামনের দু পায়ের গোড়ালি অথবা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য একটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। পিছনের পা দু পায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে। কোন ক্রমে যেন দাগ আঁকা বাঁকা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
1: গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলা।
0: ছোট আকারের পশুকে গাছের ঢালে বা ঝুলানো ঝুলিয়ে ছাড়ানো যেতে পারে। বিশেষ করে আমরা ছাগল ভেড়া এগুলোকে ঝুলিয়ে চামড়া ছাড়ানো খুবই সহজ এবং তখন চামড়া চুরির দাগ লাগে না। ঝুলিয়ে চামড়া ছাড়ানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমে গলার অর্ধেক ছড়াতে হবে, তারপর সামনের পা ছাড়িয়ে সিনা, কাঁধ ও পেটের চামড়া ছাড়াতে হবে। পেছনের পা ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে। এখানে লক্ষণীয় যে সিনা ও পিছনের দিকে মাংস সাথে চামড়া লেগে থাকে, তাই এই সকল স্থানে চামড়া ছাড়ানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। চামড়া ছাড়ানোর পর মাটিতে ছেঁচড়ানো ঠিক না, রক্ত, গোবর এবং কাদাযুক্ত মাটি যেন চামড়াতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কুকুর এবং অন্যান্য প্রাণীর নাগালের বাইরে ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে চামড়া রাখতে হবে। ছাড়াইকৃত চামড়া যথাশীঘ্রই বিক্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তবে জবাই করার 4-5 ঘন্টার মধ্যে চামড়া বিক্রয় না হলে সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে।
1: লবণের ব্যবহারটা যদি বলেন,
0: এখন বলবো যে আসলে লবণের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা বলি যে পশু থেকে চামড়া ছাড়ানোর পর চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়া থেকে চামড়ার মধ্যে লেগে থাকা অতিরিক্ত মাংস, চর্বি, ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে। তা না হলে এই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না। চামড়ার মাংসের পিঠ উপর দিকে রেখে মুঠি মুঠি লবণ ছাড়িয়ে দিতে হবে, ভালোভাবে ঘষে লাগিয়ে দিতে হবে।
1: এই হল আমাদের কোরবানির পশুর চামড়া ছাড়ানোর প্রাথমিক শর্ত। এরপরে আমরা সংরক্ষণের উপায় সম্পর্কে শুনব। এবার শুনে নিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কারা রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তাদের কি জিজ্ঞাসা রয়েছে আমরা আরো শুনব আমাদের ডক্টর হোসেন মোহাম্মদ সেলিমের কাছে। হ্যালো, হ্যাঁ, আপনার জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: মানিকগঞ্জ থেকে রুবেল।
1: আচ্ছা, মানিকগঞ্জ থেকে রুবেল ভাই বলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রশ্ন থাকলে
2: ধারালো ছুরি কি ধরনের লাগবে?
1: ধারালো ছুরি কি ধরনের লাগবে? আচ্ছা আচ্ছা, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকেন, আপনার জবাব পাওয়া যাবে। আগে আগে নিয়ে নি সবার প্রশ্ন। আচ্ছা, হ্যালো, আর কে রয়েছেন?
3: আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কারি মোহাম্মদ আকাশ আলী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন।
3: যে আমার প্রশ্নটা হইল এই যে চামড়ার, আমি গত বছর বা তার আগের বছর আমাদের এলাকায় বহু চামড়া সঠিক দাম না পাওয়ার কারণে মাটির নিচে ঘেরে রাখছে, কেউ ফালাইও
1: দিচ্ছে।
3: 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দামের গরুর চামড়া কয় 200-250 টাকা, যে কারণে চামড়াওয়ালারা মানে এটার প্রতি গুরুত্ব দেয় না। এটা যদি সরকারি কোন ব্যবস্থা করার সুবিধা থাকতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হইতো।
1: আচ্ছা, ঠিক আছে, আপনার যে পরামর্শ এটা আমরা শুনলাম, আমরা এই নিয়ে একটু আলোচনা করব পরে। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো,
4: হ্যালো,
1: জি বলেন, আপনার নাম কোথেকে বলছেন, কে বলছেন?
4: ওয়ালাইকুম
1: আসসালাম,
4: আমি টাঙ্গাইল থেকে সোহেল রানা বলছিলাম।
1: হ্যাঁ, টাঙ্গাইলের সোহেল রানা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
4: আমার দুইটা বিষয় প্রশ্ন। একটা বিষয় হচ্ছে যে এটা উত্তর কতদূর পাবো আমি জানি না, সেটা হচ্ছে চামড়াজাত পণ্যের দাম আমাদের বিদেশে প্রত্যেক বাজেটেই বেড়ে যায়, কিন্তু মরুজ কাঁপা চামড়া সেটার দাম আমরা পাইনি। এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে এবার সরকার থেকে একটা নির্দেশনা জারি করা হয়েছে যে লবণজাত চামড়া অনেক পরে ঢাকায় পৌঁছাবে রাজধানীতে, তাহলে লবণজাত চামড়া কতদিন আমরা বাসায় রাখতে পারবো যদি একটু বলেন?
1: আচ্ছা, আমাদের সঙ্গে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন আপনি।
5: বিষয়টা একটু আরেকবার একটু বলি,
1: বিষয়টা তো বলেছি কোরবানির পশুর চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের উপায়। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
6: আমি কথা বলছিলাম হাজি মোহাম্মদ ইসলামগঞ্জ থেকে। আপনাদের সবাইকে হাজির এবং সরা ভাই আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই, ঈদ মোবারক। তো গত পরশুদিন একটা গান শুনেছিলাম আর কি, অপরাধের চাল তো ভাই শুনলাম, খুব ভালো লাগছে। ওনাদের সবাইকে জনসাধারণকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যারা গরু যে অধ্যক্ষ যারা গ্রাম আর কি এরা গরু জবাই করে, তো জন্মিধানের পরে যখন কামড়া যে ছিলে ছিলার পরে তখন দেখে যে লেসটা আছে লেসটা নিয়ে হয়তো একটু একা ফাঁকা হয়ে যায় যা,
1: খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা হ্যাঁ, আপনি শুনতে থাকেন, আর কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
7: সংযোগ বিচ্ছিন্ন হয়ে।
8: আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার, বড়কুলা পাংশা রাজবাড়ি।
1: আপনি প্রশ্ন থাকলে বলেন।
8: হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে এই যে পশু করছেন, পশুর এই যে চামড়াটা কুরবানি আমরা তো দিই, ঠিক আছে ভাইয়া, আজকে দিছে না?
9: হ্যাঁ, আজকের বিষয়।
8: হ্যাঁ, ওই লোক এই চামড়াটা আমরা কুরবানি দেওয়ার পরে বসছেন, এই যে গরুর গাঁটকে কিভাবে খাললি হয়ে লোকে খালটা চামড়াটা বসছেন, একটা ভালো থাক ভালো হয়, আর ওইটা আমরা ওই লোকে বসছেন বিক্রি করি, ওই লোকে আমরা ওই লোকে এইটি ওই লোকে গরিব মানুষের কিভাবে দান করি ভালো হয় একটু স্যার বলে।
1: হ্যাঁ, আমরা এই বিষয় নিয়ে আজকে, আপনি আমার সঙ্গে থাকেন, আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যে কোরবানির পশুর চামড়া কিভাবে ছাড়ানো উচিত এবং কিভাবে সংরক্ষণ করা উচিত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
10: ঢাকা থেকে হিমেল।
1: হ্যাঁ, ঢাকা থেকে হিমেল, হিমেল বলেন।
10: আমার প্রশ্ন হল, কোন চামড়া যদি টানতে গিয়ে ছিঁড়ে যায় তাহলে কি সেই চামড়া বাদ হয়ে যাবে?
1: চামড়া যদি টানতে গিয়ে ছিঁড়ে যায় অর্থাৎ ক্ষত হয়ে যায় তাহলে কি সেটা বাদ যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিশ্চয়ই আমার মনে হয় এটা বাদ যাবে, তারপরে আপনাকে বলবেন আমাদের সম্পদ ব্যক্তি। আর কে রয়েছে?
7: আচ্ছা, বিষয়গুলো আগে বলে দিক আমাদের।
1: আচ্ছা, আমার মনে হয় যে আমরা এখন যে কটা প্রশ্ন পেয়েছি সে কতটার উপর যদি কোনো পরামর্শ থাকে, আমাদের আজকের যে সম্পদ ব্যক্তি রয়েছেন ডক্টর হুসেন মোহাম্মদ সেলিম, তিনি আপনাদেরকে এই বিষয়ে পরামর্শ দেবেন। শুরু করেন ভাই।
0: ধন্যবাদ। আসলে সুন্দর সুন্দর প্রশ্ন আসছে চামড়া ছাড়ানো সংরক্ষণে। মানিকগঞ্জ থেকে রুবেল জানতে চেয়েছেন ধারালো ছুরি কি ধরনের লাগবে। ধারালো ছুরি আসলে এটা তো সাধারণত আমাদের এই যে কোরবানির আগেই দেখা যায় বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর বা বিভিন্ন ধারালো ছুরি, লম্বা লম্বাটে ধারালো ছুরি থাকে, ওই ধারালো ছুরি ব্যবহার করা। এবং যখন চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো, সামনের দিকে সামনের অংশ বাঁকানো থাকে, ওই ছুরি ব্যবহার করার জন্য বলা হচ্ছে। হ্যাঁ, হালুয়াঘাট থেকে কারি আক্কাস আলী জানতে চেয়েছেন চামড়ার দাম পাওয়া যায় না সরকার থেকে কি কি বিষয়ে। আসলে আপনি জেনে থাকবেন যে চামড়ার দাম কিন্তু গতবারের তুলনায় এবার কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যাতে আমাদের খামারি ভাইয়েরা চামড়ার দাম পায়। তাছাড়া সরকার থেকে বিনামূল্যে লবণ সরবরাহের ব্যবস্থা করা হবে। আপনারা নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিস অথবা জেলা প্রশাসন অফিস, সিটি কর্পোরেশন অফিস থেকে বিনামূল্যে লবণ সরবরাহ করে চামড়া সংরক্ষণ করতে পারবেন, আপনার নিজের কোনো খরচ লাগবে না, সরকার থেকে লবণের সরবরাহ করার ব্যবস্থা করবে।
7: এটা খুব ভালো কাজ করেছে।
0: সোহেল রানা টাঙ্গাইল থেকে জানতে চেয়েছেন চামড়াজাত পণ্যের দাম, চামড়াজাত পণ্যের দাম বেশি প্রতিবারে বাড়ে কিন্তু কাঁচা চামড়ার দাম বাড়ে না কেন? আসলে চামড়াজাত পণ্য অনেক র হাইট, যেটা কাঁচা চামড়াকে বিভিন্নভাবে প্রসেস করে কিউরিং করে এটাকে ভ্যালু অ্যাড করে তারপরে চামড়া বিক্রি করা হয়, যেটা হয় সেটা কিন্তু দাম অনেক খরচ এখানে পড়ে, সেজন্য এটা দামও বেশি হয়। আর কাঁচা চামড়া যেটা সেটারও কিন্তু বর্তমানে সরকারের গত বছরের তুলনায় এবার চামড়ার দাম বৃদ্ধি করেছে। এবং লবণজাত চামড়া তিনি জানতে চেয়েছেন যে লবণজাত চামড়া কতদিন পর্যন্ত রাখা যাবে। লবণজাত চামড়া আপনি সঠিকভাবে লবণজাত করা হলে চামড়া এক সপ্তাহ বা পনেরো দিন পর্যন্ত রাখা যাবে। হাজি মিন্টু মিয়া চাঁদপুর থেকে জানতে চেয়েছেন চামড়া ছাড়ানো লেজের দিকে আঁকা বাঁকা হলে আসলে আমি যেভাবে বলেছি যে আসলে ওই সিনার থেকে একটা দাগ কেটে পেটের উপর দিয়ে নিতে হবে, আবার দু পা সামনের দু পায়ের থেকে একটা দাগ কেটে ওই উপরের দাগের সাথে মিলাতে হবে, এবং পিছনের পায়ের থেকে একটা দাগ কেটে মাঝখানের দাগের সাথে মিলাতে হবে, এরপরে চামড়া ছাড়াতে হবে। এই দাগ দাগ যদি আঁকা ফাঁকা হয় তাহলে কিন্তু চামড়ার যখন ইউনিফর্মিটি বা সমরূপতা বা সমান সাইজে থাকে না, চামড়া যখন প্রসেস করতে যায় তখন কিন্তু এটা আশেপাশে বাঁকা হলে চামড়া অনেক অংশ ফেলে দিতে হয়। সেই জন্য যতদূর সম্ভব চামড়ার যাতে কাটার সময় বা চামড়া ছাড়ানোর সময় যাতে দাগ আঁকা বাঁকা না হয়। মোহাম্মদ লুৎপুর জোয়ার পাংশা রাজবাড়ি থেকে চামড়ার সংরক্ষণের কথাই জানতে চেয়েছেন। আসলে এটা অলরেডি আমাদের আমি প্রথমেই বলেছি, চামড়া সঠিকভাবে সংরক্ষণ করলে চামড়ার দাম বৃদ্ধি পাবে এবং চামড়া দেশের সম্পদ হিসেবে কাজে লাগবে। হিমেল ঢাকা থেকে জানতে চেয়েছেন ছিঁড়ে গেলে সেটা বাদ যাবে কিনা। আমি আমার প্রথমেই বলেছি চামড়া টানা হেঁচড়া করা যাবে না, ছিঁড়ে গেলে অবশ্যই চামড়ার দাম কমে যাবে, চামড়া এটা বাদ হয়ে যেতে পারে। যদি ছেঁড়াটা মাঝখানে হয় তাইলে কিন্তু পুরো চামড়াটাই বাদ হয়ে যেতে পারে।
1: তো যা এগুলো তো শোনা হলো, পরামর্শগুলো শোনা হলো, এবার আপনার যদি কোনো পরামর্শ থাকে আপনি দিতে পারেন যে আর কি কি আমরা করব।
0: পশুর চামড়া সংরক্ষণ করার জন্য আসলে অনেকেই জানতে চাচ্ছেন পশু থেকে চামড়া যে লবণের পরিমাণ ব্যবহার করা, লবণ কিন্তু প্রথমবারে লবণ একবার ব্যবহার করতে হবে, পরবর্তীতে আবার লবণ দিতে হবে, এভাবে দুইবারে
1: লবণ দিতে হবে
0: একই সময়ে। তবে প্রতিটি গরুর চামড়ার জন্য 4-5 কেজি লবণ দরকার,
1: প্রতিটি গরুর
0: চামড়া 4-5 কেজি গরু মহিষ চামড়া,
1: গরু
0: বড় বড় এনিমেল যেগুলো।
11: কুরবানি দিবে, কুরবানি দেওয়ার কতক্ষণ পরে চামড়া গরুর মধ্যে লবণ দিতে হইব?
0: যত তাড়াতাড়ি সম্ভব চামড়া মাংস কাটার পর পরেই যত তাড়াতাড়ি সম্ভব চামড়াতে লবণ দেওয়ার ব্যবস্থা করলে চামড়া ভালো থাকবে। প্রতিটি ছাগলের চামড়ার জন্য 1 কেজি লবণের দরকার হবে,
12: ছাগল
0: ছাগল ভেড়ার জন্য 1 কেজি লবণই যথেষ্ট, আর গরু এবং মহিষের জন্য বা বড় এনিমেলের জন্য
1: 4-5 কেজি লবণ।
0: তবে চামড়া লবণ ছাড়াও বড় বড় ট্যানারিতে হিমাগারে রেখে চামড়া সংরক্ষণ করে, চামড়ায় কোনো ব্যাকটেরিয়া যাতে সংক্রমণ না হয়, চামড়া গুণাগুণ যাতে অক্ষুণ্ণ থাকে, চামড়া আমরা কিন্তু কোল্ড স্টোরেজে বা হিমাগারে রেখেও কিন্তু চামড়া বহুদিন সংরক্ষণ করে রাখা যায়।
1: বেশ, আচ্ছা এরপরে কি আমরা টেলিফোন কি আরো আসছে নিতে পারবো? আজ একটুখানি আমরা নিয়ে নিই কোন টেলিফোন, আর কিছু আসছে কিনা। হ্যালো, হ্যাঁ ইসলাম বলেন, কে বলছেন? হ্যালো, সংযুক্ত বিচ্ছিন্ন হলে মনে হচ্ছে। আজ আর কে রয়েছেন আমাদের সাথে?
13: হ্যালো দাদা, দাদা
1: হ্যাঁ আদম, কে বলছেন? খোকন চন্দ্র,
13: দীপক চক্রবর্তী, সভাপতি হাজরাডাঙ্গার সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চকোটে। দাদা কেমন আছেন?
1: জি ভালো আছেন দাদা, বলেন।
13: আমাদের নানি আপা ভালো আছে তো?
1: জি সবাই ভালো আছে, আমরা বলেন আপনার প্রশ্ন থাকবে।
13: আপনাদের আপনাদের অগ্রিম আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
1: অনেক ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। হ্যাঁ,
13: খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, যাই হোক অনেক ব্যস্তর মাঝে অনুষ্ঠানটা শুনছি, ভীষণ ভালো লাগছে। আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে এই যে ছাগলের চামড়া যে দেখা যাচ্ছে, ছাগল বড়জনের চামড়া যারা পাইকার তারা নিতে চাচ্ছে না, তাই এই এই ছাগলের চামড়া দেখা যাচ্ছে, তাহলে আমরা ছাগল এত টাকা মানে 10-20 হাজার টাকা দামে ছাগল কিনে দেখা যাচ্ছে ছাগল চামড়া বিক্রি হচ্ছে না, তাহলে এই চামড়া আমরা কি কি কাজে আরো লাগাইতে পারি?
1: আপনাকে অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আর কে রয়েছেন আমাদের সঙ্গে, থাকুন। হ্যালো, হ্যালো,
14: আসসালামু
1: আলাইকুম।
14: ভাই কথা বলছিলাম মোহাম্মদ জুয়েল, রানা গ্রাম ছোট পিঙ্গুইন থানা বড় গ্রাম জেলা নাটক থেকে।
1: জুয়েলানা বলেন
14: ভাই, আমার প্রশ্ন হচ্ছে চামড়া কেটে গেলে ওই চামড়ার মান কমে যায় কেন এবং নিতে চায় না কেন?
1: আচ্ছা, চামড়া ক্ষত হয়ে গেলে কেন মানুষ সেটা নিতে চায় না বা দাম থাকে না? আচ্ছা, তো টেলিফোন নিয়ে এই পর্যন্ত শেষ করি আমরা, আমরা একটু কারণ সময় আমাদের কমে আসছে। স্যার আপনি শুরু করে দেন। ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক।
0: ধন্যবাদ অধিদপ্তর, ধন্যবাদ। দীপক চক্রবর্তী দেবীগঞ্জ থেকে জানতে চেয়েছেন ছাগলের চামড়া অনেক সময় নিতে চায় না, সেটা কি করা যায়। আসলে ছাগলের চামড়া ছোট এবং ভেড়ার চামড়া এগুলো ছোট হওয়ার কারণে অনেকেই নিতে চায় না, তবে ছাগলের চামড়া কিন্তু বিশ্ববিখ্যাত, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এই ছাগলের চামড়া খুবই উন্নত মানের এবং সেটা কোয়ালিটি সম্পন্ন, চাহিদা রয়েছে। সেই জন্য আপনি যখনই কোন গ্রাম অঞ্চলে বা নিতে চায় না বা না নেয়, তখন আপনি ছাগলের চামড়াকে ওই যে লবণ, 1 কেজি লবণ দিয়ে আপনি, আর লবণ তো এবার সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হবে সেই, এবং লবণের দামও কম, সেই হিসেবে যদি আপনি চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে পরবর্তীতে আপনি শহর এলাকায় নিয়ে বিক্রি করতে পারেন, একসাথে সংগ্রহ করে লবণজাত চামড়া বিক্রি করা যায় এবং সেক্ষেত্রে দামও পাওয়া যাবে। জুয়েল রানা নাটোর থেকে জানতে চেয়েছেন, কেটে গেলে বা ক্ষত হলে চামড়া নিতে চায় না কেন? আসলে আপনি জানেন যে আমি এর আগেও বলছি যে চামড়া যদি কেটে যায়, ছিদ্র হয়ে যায় বা দাগ লাগে বা ছেড়ে যায়, ছিঁড়ে যায়, ক্ষত হয়, তাহলে কিন্তু ওই চামড়ার গুণাগুণ কম হয়, এবং যদি মাঝখানে যদি এটা হয়, চামড়ার মাঝামাঝি জায়গায় যদি এ ধরনের হয়, তাহলে পুরো চামড়াই বাদ হয়ে যেতে পারে, বাদ হয়ে গেলে তো সেটা ক্ষতি হয়ে গেল, সেই জন্যই কেটে গেলেও ক্ষতি হয়ে যাবে। সেই জন্যই চামড়া যাতে কোনো প্রকার টানাহেঁচড়া না করা, ছুরিতে যখন মাংস ছাড়ানোর সময়, চামড়া ছাড়ানোর সময় সাবধানতা অবলম্বন করা, যাতে কোনো ছুরির দাগ না লাগে, কেটে না যায়, কারণ চামড়া, এর আগে আমরা বলেছি যে চামড়া আসলে দেশের একটা জাতীয় সম্পদ, এটা যখনই আপনার কমে, কোয়ালিটি গুণাগুণ নষ্ট হবে, কেটে যাবে, তখন আমাদের জাতীয় সম্পদও কিন্তু কম হবে, হ্রাস পাবে, এবং অর্থনৈতিক অনেক মূল্য থেকে আমরা বঞ্চিত হব।
1: শ্রোতা বন্ধুরা অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক সুন্দর প্রশ্ন পাওয়া গেল এবং তার জবাবও পেলেন। সবশেষে যে কথাটি বলতে চাই তা হচ্ছে যে কোরবানি করার আগেই ভেবে নিন কোন জায়গায় আপনার বর্জ্যগুলো আপনি ফেলবেন এবং জায়গাটা কত তাড়াতাড়ি আপনারা পরিষ্কার রাখবেন, সেটা একটু আপনারা মাথার মধ্যে রাখেন, তা না হলে কিন্তু পরিবেশ বিনষ্ট হয়।
7: আরেকটা বিষয়
1: ডাক্তার হোসেন মোহাম্মদ সেলিমের কাছে আমরা শুনতে চাচ্ছি, আমরা তো প্রায় আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, যদি আপনার কোনো আর কোন বিশেষ কোন পরামর্শ থাকে আপনি কিন্তু শ্রোতাদেরকে দিতে পারেন।
7: একটা ফাঁকে একটা কথা কথি হয় আমার, এই যে আমরা দেশপ্রেম করি তাই না, প্রেমটা কোথায়? এই চামড়াও তো আমাদের দেশপ্রেমের একটা জিনিস। যদি আমি মনে করি যে এই চামড়াটা আমি ঠিকভাবে এটা খালবো, মানে সারাবো, এটা আমার একটা দেশপ্রেম, এটা চিন্তা করতে হবে। মাস্টার ভাই যে বর্জ্যটা কোথায় ফেলবো, এটাও তো আমাদের দেশের প্রেমের ব্যাপার, কারণ এর ভালো জায়গায় যদি ভালো করে গর্ত করে না ফেলি, ক্ষতি তো আমারই,
1: পরিবেশ দূষণ হয়ে যাবে।
7: এই কথাটাই
12: আর যে চামড়া ছাড়ানোর বিষয়টা, এটা একজন অভিজ্ঞ লোকের মাধ্যমে এই চামড়াটা ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে,
7: নাহলে শিখে নিতে হবে।
12: হ্যাঁ না, অনেক আছে যে গ্রামে, যারা গ্রামের সবাই মিলে করে, দেখা যাচ্ছে চামড়াটা ছেলে ফেলতে,
7: যেই করুক তাকে তো শিখে নিয়ে ভালো করে করতে হবে, এটা মনে রাখতে হবে।
1: তো ডাক্তার হোসেন মোহাম্মদ সালেম, যদি আপনার আর কিছু থাকে বলতে পারেন দু এক কথায়, সবশেষে যদি আপনার কিছু বলার থাকে।
0: পরিশেষে আমি বলবো যে আসলে পশুর চামড়া একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ এবং বাংলাদেশের চামড়ার মান বিশ্ববাজারে সমাদৃত, তাই সঠিকভাবে ও নিয়ম অনুযায়ী এটি সংরক্ষণ করলে মূল্য অনেকগুণ বেড়ে যাবে। তবে অন্যান্য উন্নত মুসলিম দেশের মতো আমাদেরকেও আধুনিক পদ্ধতিতে পশু কোরবানির ব্যবস্থা করতে হবে, যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি হয় এবং পরিবেশও দূষিত না হয়। অন্যদিকে গবাদি পশুর চামড়া সহ অন্যান্য উপজাত যেমন রক্ত, হাড়, শিং, খুর, নাড়িমুড়ি, বুলিস্টিক ইত্যাদি মূল্যবান সম্পদ সংরক্ষণ করা যাবে, ফলে গবাদি পশুর চামড়া সহ অন্যান্য মূল্যবান উপজাত আধুনিক স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা যাবে এবং দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। আপনি আমাদেরকে খুব সুন্দর করে বুঝালেন কোরবানির পশুর চামড়া কিভাবে ছাড়ানো উচিত এবং কিভাবে তা সংরক্ষণ করা হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমারের ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। সকল শ্রোতাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আশা থেকে বিদায় নিচ্ছি। চলো আমরা উঠি।
7: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি নিশাত শাহরিয়ার, নওশিন ফারহানা নূর ও আমি কানিজ ফাতেমা লুনা। প্রকৌশল দায়িত্বে আছেন মেসবা চৌধুরী, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশিয়দুল হাসান, মোহাম্মদ আরিফ বিল্লা ও মোহাম্মদ সুলেমান হোসেন। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবারে। দূরবারে আজ আপনাদের জন্য থাকছে আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। আপনাদের সাথে রয়েছি আমি নওশিন ফারহান নূর,
1: সঙ্গে রয়েছি আমি নিশাত শাহরিয়ার।
0: প্রথমেই শোনাব প্রিয় শ্রোতা আপনাদেরকে কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিনীর কণ্ঠে চমৎকার একটি গান। গানটি গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে শোনাব নুরুল ইসলাম মানিকের লেখা গান, সুর করেছেন মোহাম্মদ রুবায়েত শামীম চৌধুরী, শিল্পী তানজিনা করিন স্বরলিপি।

প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারে শোনাব এখন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে গান। গানটির গীতিকার ফজলুল হক সিদ্দিকী, সুরকার আশরাফ বাবু।

প্রিয় সৈনিক ভাইয়েরা, আপনারা আধুনিক গান শুনছেন অলঙ্কার অনুষ্ঠানে। এবারের গানটির গীতিকার মুন্সি ওয়াদুদ, গানের সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শিল্পী নাসরিন আক্তার বিউটি।

প্রিয় শ্রোতা, আধুনিক গানের অনুষ্ঠান অলঙ্কারে শোনাব এখন মনির হোসেনের কণ্ঠে গান। গানটি কথা লিখেছেন নাসরিন নাহার, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আওয়ামী লীগ না করলে?
1: প্রিয় সৈনিক ভাইরা, আপনারা আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারে শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, গানের কথা সাজিয়েছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

প্রিয় শ্রোতা, দূরবারে আজ শুনছেন আপনারা আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। শোনাব এই মুহূর্তে তুলিপ সেন গুপ্তের কণ্ঠে গান। গানটির গীতিকার আবু বকর সিদ্দিক, সুরকার শেখ সাদী খান।

0: প্রিয় শ্রোতা, এই গানের সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। আপনারা শুনছিলেন দুর্বার, আর আপনাদের সাথে ছিলাম আমি নওশিন ফারহান নূর,
1: সঙ্গে ছিলাম আমি নিশাত শাহরিয়ার। আজকের দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিনের খেলা শেষে 7 উইকেটে 316 রান করেছে। বাংলাদেশ দলের তাইজুল ইসলাম 4টি এবং নাহিদ রানা 2টি উইকেট লাভ করেন। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316 রান। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল 337 রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত 2 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন 92 রানের জুটি। দলীয় 133 রানের মাথায় বাবর আজম 47 রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান 154 রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল 21 বলে মাত্র 6 রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই 71 রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামীকাল সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। আগামীকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও এর আশপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামবে। সাভার বিকেএসপিতে ঢাকা আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশান ক্রিকেট ক্লাবের লিজেন্ডস অব রূপগঞ্জ, ঢাকা লেপার্ডসের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়নের এবং বসুন্ধরা স্ট্রাইকার্স সিটি ক্লাবের মুখোমুখি হবে। সবকটি ম্যাচে সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। নরসিংদীতে আন্ত কলেজ ক্রিকেট টুর্নামেন্টে নরসিংদী মডেল কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। আজ টুর্নামেন্টের ফাইনালে নরসিংদী মডেল কলেজ 51 রানে নরসিংদী সরকারি কলেজকে পরাজিত করে শিরোপা লাভ করে। টুর্নামেন্টে 20টি কলেজ অংশগ্রহণ করেছিল। গাজীপুরে হাজি ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। এতে 130টি ইভেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় 600 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরে আগামী 25 মে থেকে 6 জুন পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে রয়েছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলা শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দেশ অংশ নিচ্ছে। ফিফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি আর্সেনালের মুখোমুখি হবে। আগামী 30 মে বুদাপেস্টের পুস্কাস এরিনায় শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় রাত 10টায় অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে। 2 লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে। অপরদিকে আর্সেনাল সেমিফাইনালে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে পরাজিত করে 2 লেগ মিলিয়ে 2-1 গোলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে। আগামী 12 জুন ইংল্যান্ড আইসিসির নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নিচ্ছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কুরআন এখন প্রচারিত হচ্ছে পবিত্র ঈশান নামাজের আজান।
3: Allah

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সবসময় সুস্থ থাকুন, এমনটাই আমাদের কাম্য। প্রিয় বন্ধুরা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি একটি বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রতিটি পরিবারের সচেতন হয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আয়োজনের শুরুতেই শুনব আলোচনা জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে। অংশগ্রহণে ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার ও ডাক্তার ইরশাদ জাহান, সঞ্চালনায় ডাক্তার ডরিন আঞ্চম।
2: প্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলব জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার ইরশাদ জাহান, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আরও রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সালাম আলাইকুম, কেমন আছেন আপনারা?
3: জি আলহামদুলিল্লাহ।
2: শুরুতেই জানতে চাবো ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছ থেকে যে আজকে আমাদের যে বিষয়, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি, এই পদ্ধতিগুলো কি কি রয়েছে?
3: ধন্যবাদ আপনাকে। আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী দুটো পদ্ধতি আছে, একটা হলো আইডি আর একটি হলো ইমপ্লান্ট। আইডি 10 বছর মেয়াদি এবং ইমপ্লান্ট আমাদের দুই ধরনের আছে, 3 বছর এবং 5 বছর। 1 রড 3 বছর এবং 2 রড 5 বছর। আইডি যারা নিবে তাদের জন্য একটা শর্ত আছে, কমপক্ষে একটি জীবিত সন্তান থাকতে হবে, তারপরে তারা যেকোনো সময় নিতে পারে, কিন্তু নিশ্চিত হইতে হবে সে প্রেগনেন্ট না। একটা পদ্ধতি সুইচ ওভার করে নিতে পারে, খাবার পরিচক্র শেষ করে সে নিতে পারবে, কন্ডোম ব্যবহার করতে সে পেটে বাচ্চা নেয়নি, নিশ্চিত হলে সে আইডি নিতে পারবে। আর অন্য যেকোনো একটা পদ্ধতি সুইচ ওভার করেও সে নিতে পারবে। আর ইমপ্লান্ট একটা অত্যন্ত চমৎকার পদ্ধতি, এটা সবাই
2: আজকাল নববিবাহিত দম্পতিদেরও ইমপ্লান্টের জন্য।
3: হ্যাঁ, নববিবাহিত দম্পতি ইমপ্লান্ট নিতে পারে, ইভেন কি ডেলিভারির পরপরই বাচ্চা হয়ে গেছে সাথে সাথে ইমপ্লান্ট নিতে পারে। কাজে ইমপ্লান্ট খুবই চমৎকার একটা পদ্ধতি এবং এটা খুবই কার্যকরী। কারো যদি অল্প বয়সে বিয়েও হয়ে যায়, সে যদি বিশেষ আগে বাচ্চা নিতে না চায়, সে এখানে 3 বছর একটা স্পেস দিতে পারে, এটা তার জন্য খুবই চমৎকার একটা পদ্ধতি।
2: ডক্টর ইরশাদ জাহান, আপনার কাছে জানতে চাইব, এই যে ইমপ্লান্টের কথা আমরা শুনলাম, তো এটা আসলে যারা নতুন দম্পতি নিতে চান তাদের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হতে পারে কিনা? যে অনেকের একটা ধারণা রয়েছে যে জন্ম নিয়ন্ত্রণে যে কোনো পদ্ধতি ব্যবহার করলে পরবর্তীতে সন্তান হতে সমস্যা হতে পারে, তো এ প্রসঙ্গে যদি কিছু বলতেন।
4: ইমপ্লান্ট আসলে প্রজেস্টেরন হরমোনের হরমোন কন্টেইনিং রড, সুতরাং এখানে প্রজেস্টেরন হরমোনের জন্য যে সমস্যাগুলো হতে পারে, অনেক সময় ফোটা ফোটা রক্ত যাওয়া বা একটু মুখে ব্রণ হওয়া, এই টুকটাক সমস্যা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, তবে এটার জন্য কোনো জটিলতা হয় না। আর বাচ্চা নেওয়ার কথা যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে গর্ভধারণে কোনো অসুবিধা আছে কিনা, আসলে কোনো অসুবিধা নাই। এই জন্যই অসুবিধা নাই বলেই নবদম্পতিদেরকে দেওয়া হচ্ছে যে 3 বছর স্পেস দিল, তারপরে পরে বাচ্চা নিল, কারণ এটা খুলে ফেলার সাথে সাথে তার ওভুলেশন ইয়েটা ফিরে আসে এবং ওইটা ওভুলেশন হতে পারবে এবং সে কনসিভ করতে পারবে, প্রেগনেন্সি নিতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না।
2: ডাক্তার রফিকুল ইসলাম, এই যে আরো একটি পদ্ধতির কথা আমরা জানলাম যে কপারটি, যেটা 10 বছর মেয়াদী একটি পদ্ধতি, তো এটা যেহেতু দীর্ঘদিন ধরে একজন মহিলা তার শরীরে নিয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কপারটির জন্য তার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা?
3: কপারটি একটা চমৎকার পদ্ধতি, এটা আমরা জানি এর মধ্যে কোনো হরমোন নাই, যেহেতু হরমোন নাই কাজেই এতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ছোটখাটো দিয়ে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একেবারে মিনিমাম কারো কারো, সেটা হলো যে একটু তলপেটে ব্যথা হইতে পারে, প্রথম 2-3 মাস একটু ফোটাফোটায় মাসিক হইতে পারে, আর এছাড়া আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, এবং অ্যাডজাস্ট হয়ে গেলে দেখা যায় সে 5-10 বছর যদি রাখে তাহলে চমৎকারভাবে কাজ করে।
2: এবং এই যে ইমপ্লান্ট বা কপারটি, এই দুইটি দীর্ঘমেয়াদী পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য? এবং যদি কোনো ডিজিজ কন্ডিশন থেকে থাকে, যেমন আমি জানতে চাচ্ছি যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার যদি থেকে থাকে, তাদের জন্য এটা আসলে কতখানি কার্যকর?
3: আইডির জন্য তো ব্লাড প্রেশার, ডায়াবেটিস এটা তেমন যদি কন্ট্রোলে থাকে সমস্যা না। আইডির বেলায় শুধুমাত্র জরায়ুতে যদি কোন ক্যান্সার বা টিউমার বা অনিয়মিত মাসিক দীর্ঘদিন ধরে থাকে, মাসিক বেশি হয়, তাহলে তাদের জন্য একটু দেওয়া যাবে না, কিন্তু অন্য সব ক্ষেত্রে দেওয়া যাবে। আর ইমপ্লান্টের বেলায় প্রেশার যদি সহনীয় মাত্রায় থাকে, হাইপার টেনশন কিন্তু যদি কন্ট্রোল থাকে তাহলে দেওয়া যাবে, এবং ডায়াবেটিস থাকলেও দেওয়া যাবে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে।
2: তো এই ক্ষেত্রে যদি আমরা মানে পদ্ধতি দেওয়ার আগে তাদেরকে কোন স্ক্রিনিং করা হয়?
3: করার ব্যবস্থা আছে, জি আমাদের স্ক্রিনিং করার ব্যবস্থা আছে, যেখানে আমাদের সেবা দেওয়া হয় আয়োডিন এবং ইমপ্লান্ট। তাদের অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে তাদের রক্তে সুগার এবং অ্যালুমিন আছে কিনা এটা দেখা হয় এবং দেখার পরেই দেওয়া হয়।
2: ডক্টর ইরশাদ জাহান, এই যে ইমপ্লান্ট বা কপারটি, এটা আসলে কখন ব্যবহার করবেন তারা, এই ক্ষেত্রে কোন শর্ত রয়েছে কিনা?
4: না, এক্ষেত্রে তেমন ইয়ে নাই যে কপারটি হলো যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই দিয়ে দেওয়া হয়। ইমপ্লান্টও তাই, মানে মাসিকের প্রথম 5 দিনের মধ্যে শুরু করা হয় যাতে সাইকেলের নিয়মিত থাকে এবং তখনই কাজ করতে পারে, ওই সময় সে ওভুলেশন না করিয়ে গর্ভধারণ রোধ করতে পারে।
2: এবং তেমন কোন বিশেষ শারীরিক পরীক্ষার তো তেমন
4: কোন শারীরিক পরীক্ষার তেমন দরকার
2: নেই।
4: আমরা তো দেখি ব্লাড প্রেশার দেখি, হাইপারটেনশন দেখি। এটা আসলে ইমপ্ল্যান্টটা তো প্রজেস্টেরন সম্বলিত ইমপ্ল্যান্ট, সেই জন্য এটা অসুবিধা হয় না। স্ট্রোজেন কন্টেইনিং থাকলে সেখানে আমরা ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের জন্য চিন্তা করি।
2: আর এই যে ইমপ্ল্যান্ট, এটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা, আমরা জানি একটা 3 বছর মেয়াদী এবং একটা 5 বছর মেয়াদী, এবং মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যদি কোনো মহিলা এটা পরে থাকেন, তাহলে সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে কিনা? যে হঠাৎ দেখা গেল যে উনি হয়তো সময় মতো এটা খুলতে পারলেন না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে?
4: সমস্যার মধ্যে যেটা হবে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাবে, তখন তো
2: প্রেগন্যান্সি পিরিয়ডটা পর্যন্ত উনার পড়ে থাকার কথা,
4: তারপর কন্ট্রাসেপটিভ কাজ করবেন না, কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবেন না, তখন তাকে অন্য ব্যবস্থা নিতে হবে।
2: এবং সেক্ষেত্রে তো আসলে মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ার পরই অবশ্যই সেটা খুলে
4: ফেলার
2: জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে। এবং এই যে ইমপ্ল্যান্ট বা কপারটি, এটা কি ডাক্তারি পড়াই কি আমি জানতে চাচ্ছিলাম?
3: ইমপ্ল্যান্ট ডাক্তারি পড়ায় এবং ডাক্তারি খুলে দিবে, এবং তাদেরকে একটা কার্ড দেওয়া হয়, কার্ডে তার মেয়াদ কবে শেষ হবে সেটা লেখা আছে এবং কবে খুলতে আসতে হবে সেটাও লেখা আছে, এবং তার সাথে আমাদের যে FWA মাঠকর্মী আছে তারাও তাকে সহযোগিতা করে।
2: ডক্টর ইরশাদ জাহান, সব শেষ প্রশ্ন আপনার কাছে, ছোট্ট করে জানতে চাইব যে এই যে কপারটি এবং ইমপ্ল্যান্ট, আমরা দুইটা দীর্ঘমেয়াদী পদ্ধতির কথা জানলাম, তো এই পদ্ধতিগুলো যারা ব্যবহার করবেন এবং পরবর্তীতে যদি তারা সন্তান চান, তাহলে নির্দিষ্ট সময়ের আগেই তারা খুলে ফেলতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণে কোন প্রতিবন্ধকতা রয়েছে কিনা?
4: অবশ্যই তারা খুলে ফেলতে পারবেন। যে ইমপ্ল্যান্ট যেমন 3 বছর বা 5 বছর মেয়াদি, আর আইইউডি হচ্ছে 10 বছর মেয়াদি, উনি যদি চান যে না 10 বছর না, আমি 5 বছর পরেই সন্তান নিব, তো উনি নিতে পারেন। যখন উনি মনে করবেন যে সন্তান নেওয়ার জন্য প্রস্তুত, তখন তিনি খুলে কেন্দ্রে গিয়ে খুলে আসতে পারেন এবং তখন উনি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন।
2: এবং সেই ক্ষেত্রে সন্তান ধারণ করতে
4: কোনো অসুবিধা হবে,
2: সময় লাগতে
4: তেমন কোনো অসুবিধা হবে না। পরের মাস থেকে তার ওভুলেশন হবে, পরের মাস থেকে সে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে তার।
3: এখানে আমাদের একটা স্টাডি আছে, এক থেকে 3 সপ্তাহ লাগতে পারে, বেশি লাগে না, 1 থেকে 3 সপ্তাহ আমাদের একটা স্টাডি আছে।
2: ধন্যবাদ আপনাদেরকে প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি সমূহ নিয়ে আলোচনাটি শুনলেন, আশা করি আপনারা উপকৃত হয়েছেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে জনসংখ্যার গান, শিল্পী মিজান মাহমুদ রাজীব ও তানজিনা করিম স্বরলিপি। গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে ঝোপঝাড় আঙিনা পরিষ্কার রাখতে হবে। বাসাবাড়িতে ফুলের টব বা অন্যান্য কোনো জায়গায় যেন পানি জমতে না পারে সেজন্য খেয়াল রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই আমাদের নিরাপদ রাখতে পারে। আসুন সবাই সচেতন হই, নিরাপদ থাকি। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন।
1: না বললে শুনবো কেমনে?
2: আম গো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
1: কি হয়েছে?
2: কেমন জানি হুকাইয়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যা কালে সবকিছু ঝাপসা দেহে।
1: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
2: ঠিক হয় কেমনে? আজ কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
1: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
2: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান। সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
3: দেখি মা, দেখি, ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
1: ক ক মা, তোর অসুবিধা তুই ক।
4: ছাদ লাগলে ঝাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
3: আর দিনের বেলায়?
4: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়।
3: চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে?
4: যে পড়ে।
1: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়ার?
3: চোখের অন্য তেমন কোন সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
1: রাতকানা?
3: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
0: প্রিয় বন্ধুরা, আপনাদের সবার সুস্থতা এবং সুস্থ জীবন কামনা করে বিদায় নিচ্ছি আজকের সুখী সংসার থেকে। গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম, রাত 8:30। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার, ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও 11 শিশুর মৃত্যু। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ। দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তারে গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সিলেট টেস্টের আগামীকালের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 3 উইকেট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন শেষে একথা বলেন। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
2: বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজে ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে ভূমি। আমি মনে করি, ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ।
0: ভূমি বিরোধ নিষ্পত্তি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন,
2: সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনের ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রে বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না।
0: তারেক রহমান বলেন, সারা দেশে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে তার সরকার জনগণের কাছে দেওয়া আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করেছে। প্রধানমন্ত্রী মানুষের জীবনে ভূমির গুরুত্ব তুলে ধরে বলেন,
2: জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিগ্রস্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে

0: তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানি মুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই।
1: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে ভূমি ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী ডে কেয়ার সেন্টারের শিশুদের সঙ্গে প্রাণোচ্ছল সময় কাটান। ডে কেয়ার সেন্টারে প্রবেশের পরপরই শিশুদের সঙ্গে মিশে যান তারেক রহমান। তাকে কাছে পেয়ে ছোট্ট শিশুরা আনন্দে বিভোর হয়ে ওঠে। শিশুদের কেউ হাত বাড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে, কেউ তাকে টেনে নিয়ে যায় খেলনার কাছে, আবার কেউ নিজের হাতে আঁকা ছবি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রধানমন্ত্রীও মন দিয়ে সেসব দেখেন, মুগ্ধ হাসিতে প্রশংসা করেন। এ সময় তারেক রহমান তাকে ঘিরে থাকা ছোট্ট শিশুদের নিয়ে কেক কাটেন এবং নিজ হাতে শিশুদের বিভিন্ন রকমের চকলেট, টফি ও গিফট ব্যাগ দেন। প্রধানমন্ত্রী ডে কেয়ার সেন্টারের কর্মকর্তাদের কাছে জানতে চান শিশুদের কি কি খাবার দেওয়া হয় এবং তাদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সঙ্গে আজ সচিবালয়ে এক বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পরে চীনের নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের একটি প্রতিনিধি দল স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বৈঠক করে। বৈঠকে বাংলাদেশের অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারী সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করতে আগামী জুলাই আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া এই কমিশন বিভিন্ন সময়ে অপসাংবাদিকতার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিষয়গুলোকে আইনি কাঠামোর আওতায় এনে বিচার করবে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বর্তমান সরকারের তিন মাস পূর্তিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের সামনে সরকারের অর্জন বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও দেশের বাজারে তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।
3: মধ্যপ্রাচ্যে সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কার্যকর ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশে জ্বালানি সংকট সফলভাবে উত্তরণ করা এবং ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। 2029 সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি।
2: স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে।
3: দায়িত্ব গ্রহণের পর আমরা হাম রোগের প্রাদুর্ভাব ও টিকার স্বল্পতাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হই। সকলের সহযোগিতায় আমরা টিকার সংকট কাটিয়ে উঠতে পেরেছি। এটা খুবই দুঃখজনক যে হামের এই মৃত্যু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে দায়িত্বহীনতা আজকে যদি আমি দেখাই তাহলে আগামীকাল বা পরশু তার কি খেসারত জাতিকে দিতে হয়। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। 8 থেকে 12 মাস ভ্যাকসিনের কোন ঘাটতি হবে না ইনশাআল্লাহ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে ই হেলথ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রক্রিয়া চলমান রয়েছে।
2: ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, এই সরকার থেরাপি ঋণকে পেট্রোনাইজ করবে না।
4: এই সরকার খেলাপি ঋণকে পেট্রোনাইজ করবে না। হাসিনার সময় যেভাবে লুট হয়েছে সেটা শেখ হাসিনার এন্ডোর্সমেন্টে হয়েছে। ঠিক একইভাবে র্যাব যেভাবে ব্যবহৃত হয়েছে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য সেটা হয়েছিল শেখ হাসিনার কারণে।

0: ইন্টারিমের সময় হয়নি, কেউ কেউ বলবেন ইন্টারিমের সময় তো যেহেতু দলীয় সরকার না, এখন দলীয় সরকার। একই কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন যে মর্নিং শোজ দ্য ডে, তিন মাসে কি হয়েছে। একইভাবে আমরা বলছি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায়, সে একটা বাহিনীকে কোনোভাবে ব্যবহার করবে না। তবে একটা রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকা দরকার আছে, কারণ র্যাবের সমালোচনা যদি সরিয়ে রাখি আমরা দেখব র্যাব অত্যন্ত কেপেবল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে, অপরাধ মোকাবেলা করতে পেরেছে, যেটা আমাদের কনভেনশনাল পুলিশ বাহিনী পেরে ওঠেনি।
1: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: এদিকে আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালিতে আরও বেশি অভিবাসী গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করলে সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ যাতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও এর অপব্যবহার না করতে পারে সে লক্ষ্যে গণমাধ্যম কমিশন কাজ করবে। জহিরুদ্দিন স্বপন বলেন, পোশাক খাতের একজন কর্মীর সুরক্ষায় শ্রম আইন থাকলেও গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, বেতন কাঠামো এবং পেনশনের সুরক্ষায় সুনির্দিষ্ট কার্যকর বিধিবিধান নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে বর্তমানে বাংলাদেশে স্বয়ংক্রিয় ট্রাফিক আইন লঙ্ঘন পর্যবেক্ষণ ও মামলা দায়ের ব্যবস্থা চালু হয়েছে। ট্রাফিক আইন ভাঙলে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ছবি ও নম্বর প্লেট শনাক্ত করে সরাসরি মামলা দায়ের করছে এবং গাড়ি মালিকের কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: রাজধানী ঢাকার চিরচেনা যানজট আর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর লক্ষ্যে সম্প্রতি এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা। সিগন্যাল অমান্য করা কিংবা জেব্রা ক্রসিং এর উপর গাড়ি থামিয়ে দেওয়ার যে পুরনো সংস্কৃতি, তা যেন এই ডিজিটাল পাহারাদারের প্রভাবে ক্রমে বদলে যাচ্ছে। এআই ক্যামেরার কার্যপদ্ধতি অত্যন্ত নিখুঁত এবং স্বয়ংক্রিয়। এটি শুধু নিয়ম লঙ্ঘন শনাক্তই করছে না, বরং মুহূর্তের মধ্যে যানবাহনের নম্বর প্লেট স্ক্যান করে তথ্য ভান্ডারে পাঠিয়ে দিচ্ছে। ফলে কোন ট্রাফিক পুলিশ সরাসরি উপস্থিত না থাকলেও চালকের মুঠোফোনে জরিমানার খুদে বার্তা পৌঁছে যাচ্ছে। রাজধানীর কাওড়ান বাজার সিগন্যালে আমরা কথা বলি কয়েকজন চালকের সঙ্গে। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
6: এআই ক্যামেরা লাগানো তো ভালো হয়েছে, অনেকে হুট করে টান দেয় গাড়ি, ঠিক আছে, এটা আমাদের বেশি সমস্যা। এআই ক্যামেরা তো সবাই সিগন্যালে এসে ওয়েট করে,
5: কারওয়ান বাজার সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বাংলাদেশ বেতারকে বলেন,
6: আপনি দেখেন দুইটা তিনটা বাজে রাস্তায় ট্রাফিক দাঁড়ায় গেছে, সিগন্যালে দাঁড়ায় যাচ্ছে মানুষ, মানুষ বাংলার মানুষ আইনকে মানতে শিখতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে আইন মানতেছেন, তো আমাদের দেশের মানুষের ট্রাফিক আইন মানার প্রবণতা।
5: এ সম্পর্কে ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বাংলাদেশ বেতারকে জানান, বিশ্বের বিভিন্ন দেশে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও মামলা দেওয়া হয়।
7: আসলে আমাদের ক্ষেত্রে একটু নতুন অভিজ্ঞতা, আমরা এটা নতুন করে দেখছি। আমরা ট্রাফিকের যে প্রশিক্ষণ কার্যক্রম, এটা তো একসময় ম্যানুয়াল ছিল, হাতে লেখা কেস ছিল। পরবর্তী ধাপে আসবে আমাদের পজ মেশিন, এবং তৃতীয় ধাপ বলতে পারেন যে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা এআই বেসড প্রসিকিউশন সিস্টেমটা আমরা চালু করেছি।
5: বর্তমানে রাজধানীর শাহবাগ, ইন্টার কন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কাউরান বাজার, বিজয় সরণী, জাহাঙ্গীর গেট, গুলশান থেকে শুরু করে এয়ারপোর্ট সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে আধুনিক প্রযুক্তির এআই নির্ভর সিসিটিভি ক্যামেরা ও সিগন্যাল লাইট স্থাপন করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
1: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
4: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দেশের সব সরকারি হাসপাতালে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হামে আক্রান্ত রোগীর ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। এছাড়া ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের মধ্যে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা বিভিন্ন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস ইবোলা ভাইরাসের দ্রুত বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে আজ জেনেভায় সংস্থাটির জরুরি কমিটির বৈঠক ডেকেছেন। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা 131 জনে উন্নীত হওয়ায় এবং 513 জনের সংক্রমণের খবরে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চল জুড়ে আজ ভারী বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভূমিধসে অন্তত 18 জন নিহত হয়েছে। চীনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় উচ্চ আবহাওয়া সতর্কতা জারি এবং স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে। ইরান, লেবানন সহ ওই অঞ্চলের সংঘাত অবসানের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পেশ করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ এই তথ্য জানায়। প্রস্তাবের মধ্যে ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া, আটককৃত ইরানি সম্পদ ফেরত এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদানের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের আর মাত্র 3 উইকেট দরকার। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 437 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 ও 7 উইকেটে 316। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
9: সিলেট টেস্টে জয়ের জন্য পাকিস্তানের সামনে চতুর্থ দিন শেষে লক্ষ্য ছিল 337 রানের। দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দ্রুত 2 উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তৃতীয় উইকেট জুটিতে বাবর আজমকে সাথে নিয়ে দ্রুত 2 উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান মাসুদ। দুজনে মিলে গড়েন 92 রানের জুটি। দলীয় 133 রানের মাথায় বাবর আজম 47 রান করে তাইজুলের বলে সাজ ঘরে ফেরেন। পাকিস্তান 154 রানের মাথায় আবারও উইকেট হারায়। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে সৌদ শাকিল 21 বলে মাত্র 6 রান করেন। শাকিল ফেরার পরের ওভারেই 71 রান করে তাইজুলের শিকার হন অধিনায়ক শান মাসুদ। এরপর দলের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে স্কোর বোর্ডে যোগ করেন 224 বলে 134 রান। 102 বলে 71 রান করা সালমানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর হাসান আলীকেও সাজঘরের পথ দেখান বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। 134 বলে 75 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামবেন তিনি। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, আর বাংলাদেশের দরকার মাত্র 3 উইকেট। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: আগামীকাল সকাল 10টায় পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই। তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। আগামী জুলাই আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার, ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হাম ও হামের উপসর্গে একদিনে আরও 11 শিশুর মৃত্যু। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড নির্ধারণের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ।

0: বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ হেল মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের সর্বশেষ বৈঠক নিয়ে আজকের সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয় হচ্ছে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন, এনইসি অন্তর্ভুক্তমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী অর্থ বছরের জন্য এই বৃহদাকার এডিপি অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম এনইসি বৈঠকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, এডিপি কেবল প্রকল্পের তালিকা নয় বরং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির প্রতিফলন। এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে যে উন্নয়ন পরিকল্পনা কেবল অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক সূচক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় বরং জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রীয় সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। এডিপি অনুমোদনের মাধ্যমে সরকারের অগ্রাধিকার খাতগুলো আবারও সামনে এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী কেবল উল্লেখ করেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য এডিপিতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যেমন গ্রামীণ সড়ক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তি সরবরাহ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ। একই সঙ্গে দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মূল বক্তব্য ছিল উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এজন্য প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়সীমা মেনে চলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে উন্নয়ন কার্যক্রমে জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকে। এডিপি অনুমোদনের এই মুহূর্তে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক প্রেক্ষাপটের আলোচনায় এসেছে। বৈশ্বিক মন্দা, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে, তাই সরকার এডিপিতে বিশেষভাবে পরিবেশ বান্ধব প্রকল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়েছে। অর্থমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি টেকসই অর্থনীতির পথে এগিয়ে নেওয়া হবে, যেখানে পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যাতে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে মানুষের জীবনমান উন্নত হয়। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, এডিপি বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যুব সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামের অর্থনীতি আরও শক্তিশালী হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে যুব উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদানের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা জনগণের প্রত্যাশা ও সরকারের দায়িত্ববোধকে একত্রে তুলে ধরে। আগামী অর্থ বছরে এডিপি বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে, কারণ উন্নয়ন পরিকল্পনায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলও অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, আর এখন আমরা রয়েছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। এখন শোনাব একটি দেশাত্মবোধক গান, শিল্পী আবিদা সুলতানা, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রিয় শ্রোতা, দেশের গানটি শুনলেন আবিদা সুলতানের কণ্ঠে। আর এ গানটির সাথেই শেষ করতে হচ্ছে আমাদের মিডিয়াম ওয়েভ 537.63 মিটারের আজকের সম্প্রচার। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন, তবে আজকে চলে যাচ্ছি না এখনই, ফিরছি একটু পরেই FM 88.8 MHz-এর আয়োজন নিয়ে। FM 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা, এখন ঢাকা কেন্দ্র।

মুন্সি ওয়াদুদের সাজানো কথায় দেশাত্মবোধক গানটি শুনলেন সালমা জাহানের কণ্ঠে। এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 10টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই দিন বেলা 2টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন টঙ্গী গাজীপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। দুটি অনুষ্ঠানই সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনান।

0: হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, এফএম 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এবারে আমাদের অন্যান্য অনুষ্ঠানের সময়সূচি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026 উপলক্ষে আলোচনা অনুষ্ঠান সকাল 8:30। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:05। ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনবেন সন্ধে 6:10। এবারে আমাদের আগামীকালের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15, দুপুর 12:15, সন্ধে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গান শুনবেন দুপুর 12:30, শিল্পী মোহাম্মদ তোফাজ্জল হোসেন। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত মনীষা গাঙ্গুলির কণ্ঠে শুনবেন দুপুর 12:20। পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ শুনবেন বেলা 2:30। এছাড়া পল্লীগীতি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুপুর 12:40। পাঁচমিশালি গান শুনবেন বিকেল 3:30। এছাড়া প্রতিদিনের মতোই রাত 9:00 এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তরজমা।
1: بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, একে একে ফুরিয়ে এলো আমাদের আজকের সমস্ত আয়োজন। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ ছিলাম তানিয়া সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে প্রসূন কুমার রায়, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃথা, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। আগামীকাল সকাল 7:59 শুরু হবে আমাদের আগামীকালের অধিবেশন। আগামীকালের সমস্ত আয়োজনমালায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।